যত্ন ফুঙ্কা হাম তাই ফুঙ্কা চাংনি অজর ও যত্ন আনি খাবাই সারাস পয়েন্টক মেগাহার্স এফ এম ও জয়ন্ত নরকন লামসগ আং তিনি তঙ্গ নরকনি লগি নরকনি বুকক তনুজা তিনি ক্রাক শাল তালুমাই তালনি শালসা শালমারি চিব্রিরা থামসিবা ত্রিপুরা বিসি সেপ্টেম্বর তালনি নৈজি থাম শালমারি নৈশাই নৈজি দক ইংরেজি বিসি আও তিনিহাই নহাই সারাসা পয়েন্টক মেগাহার্স এফ এম উজ্জয়ন্তী বিশিংতী নরকনি বুকক তনুজা নরকবাই তিনি সালকামানি পান্ডাও নরকবাই গরং ফিউ নাই ফিয়াবা আবুনি সাই সকাং সঙ্গ রেচামুং তং সাকা লাইনাই ফিয়াবা আং থাংতে থাংতে রেচামুং খানা না সকাং তিনি সালকামানি পান্ডানি টপিক এবার কক বথমা সাবই গলাঙান যেখানে তংনাই আনি খাপাং তাকক দেবুখু নরক যতন ও ককন তৈনাই তাম ওয়ানসুক অবন সানাবাগী নরক তিয়ার তংদি তিনি টপিক নিখা খনজবাই খাই মায়া ফান গরংনানো কেবমো থাকি মায়া আও সঙ্গিনী সালাইনাই খুঞ্জবাই খাই মায়া ফানো

그릉 나노 깨보모 타그이 마야. 아보 어콕버터마노 땅에 승디니 살아있는 히말레티니 International Day of Sign Language 에바케바 승 제 Sign Language 마나보토 승 부지오 승 제 콕마에록 약니 타일바이 모콜니 타일바이 비니 제 거론니 제 보 분욱마리바이 বো জে সানামো চুমানি ম ন সামানি এবা বস্কাংনি বরক ন বিনি খানি কক ন তুনমানি অবহাই সাইন নি কক রক ন সংতিনি সালায়েন তাই অব খরকসা কক মায়ানি থানি পানো বখানি কক সানানি কাইসা লামা ফুনগুইরু অকক ন সংতিনি সালাইনাই গিতাবুক অজরাও সং চন্দ্রনি জমাতিয়ানি খরাঙ্গ রিচাম টাংসা খনালায়েন আবনি ইয়াগুলো নরক বাই সালকামনি পান্দাও কেরং লাইনে গে নরক যতন তিয়ার তং দি তাবো গজরাও নরকনি বাগে হানো লবজাক অর চাপমুক

0: आओ खापुंने मारे ते किसिंग सॉन्ग सं तिनी छलाई नहीं चिनी तिनी निको अब बहुत हुआ कौन जो भाई खनाई मैं फोन सं करंग मुंग नो करंग ना वो के बो मथा गई तोने माया आओ नरक सं भाई करंग ना बागई कॉक दुख भाई करंग दी 0381-232-6253 आओ तबो को जराव कॉक दो कैसे फाइट ऑन रखा है कि नहीं नहीं लेकर वाने सब होता हूँ हेलो हेलो
1: आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को
0: आओ करंगे मान लिया तीन ने पुलिया कॉक दो फाइट मनी तेरे शहर ने है फाइट ऑन पे क्या कि नहीं नहीं लेकर ना हेलो
1: आपके कॉल को होल्ड पर रखा गया है
0: সাইমানিয়া চাব বা অংখা হাই বানা চাই টুক দি তাই সাহায্য হাই সাকলাই রেফারেন্স 0381-232-6253 ইংখাই তাই সাহায্য হাই ফাই তং পিকা নাই নাই তাই ফিগ্রানো হ্যালো হ্যালো আও গরং দি তিনি সং সালাই নাই খুঞ্জু বাই খানাই মায়া ফন সং গরং মং ন মথা গই তনই মাইনিয়া আও কক অংখা কাইসা আমহাই কাইসা ব শব্দ এবা ওয়ার্ডস মিয়া সং অবনো খরাং বাই সিমি সং সাউই মানো আমহাই কক গিয়া সং বখানি কক ন সানা থাঙ্কাঙ্কে মকল ইয়াক আবহাই বাইব সং খরকসা বরং তাই খরকসা কক সাউই দং হ্যালো
2: হ্যালো
0: হ্যালো ই ফোন কাহাম
2: রেডি বন্ধ করে না
0: আও
2: আও ইনি তো তুই দলাই দলাই নাম্বার ইনি নিকো কল কে নিকো তুই তো তো মনে না
0: আও
2: ইম্পর্টেন্ট জিনিস তো দলাই দলাই কি কা
0: আও
2: আও অবন তুই নাই কক থাকে থাই নি স্ট্রোক সব না আঙ্গুলা গাতে নি নি
0: আও লামসগ তাকুক ন তাই দ সাইখনা দিসং কক মায়া রকফানো সং যে সাইন এবা যে টাইল বাই সং কক সাও আবু বাই বসং গরং ইমানো হ্যাঁ দিবা আও দ সাগর দি আও আও
2: আও কোমায়া খুজু খনাইয়া খুজু খনাইয়া মানে কতগুলা কারণ তো কারণ তঙ্গ খুঁজব খাইয়া এক নম্বর দুই নম্বর তঙ্গ খুঁজব কত খুঁজো খাইয়া আর জন্ম কত খুঁজো অর্থাৎ জন্ম কত হয়ে খুঁজো খাইয়া বল তঙ্গ আবার আটাই তাই নেই হল খুঁজো নষ্ট
0: দেরাউই
2: দুই রকম তঙ্গ খাইয়া আবহাওয়া

0: প্রতিবন্ধী হয়তো দুই নম্বর প্রতিবন্ধী খিনি শুনে যাব বা সকল এক নম্বর প্রতিবন্ধী আর খুঁজুখানে হলে দুই নম্বর প্রতিবন্ধী এই বিশৃঙ্গ বব তাইব এই বিতঙ্গ খুঁজু খুঁজুখানে খুঁজুখানে আমার কারণ যে বড় খুঁজুখানাইয়া বুঝি কক সে বুঝি আর দাম কক সানি বা কক তো উত্তর না করে খুঁজুখানাই
1: খনাই মানে ফানো লংমালে মথাক জগই দংয়া এবার কক থাইলে মথাক জগই দংয়া তা কিসে কক দুক ইয়াচগি নেন হ্যালো
2: আপকি গল কো হোল পর রাখা গয়া হে
1: হাইনো হাই মো বথা সিং পুইলেনি হাইনো হোলং জা কিংকাই ককরি আও তিনি ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ আও যে সং সাইন ইয়াক বাই মকল বাই তাইলৈ যে কক সামানি আবনি সাল তিনি গে আপনারক সাইন সং অ কক ন সালাইন সং সিনি লাংমাও ব খুঞ্জুক খনাই তংফন ফিয়াবা সং জেফুর উমর চাকরাঙ্গি থাঙ্গো আ জরা হেঙ্গে সং খুঞ্জুক কিসা খনাই আরকম থাঙ্গো আফ্রকে সং সিনি তাবুগ্রম দিছি নানা দাবরা সংবাই সং ইয়াক বাই খে তাইলৈ কক মাসাও হেদনা আবগিন কক মানিয়া ফানো খুঞ্জুক খনাইয়া ফানো কক এবার গরং মংনলে সং মথাগৈ তনি মাইয়া হ্যালো হ্যালো কক মানে এফ নিন টপিক গে মানে

0: কক ন সং গরং মং ন হাই পান থাকি তনি মানিয়া জে সকে পান গরং লাই হ্যাঁ দেবা কক মানিয়া ফন মকল নি টাইল বাই ইয়াক নি টাইল বাই খরকসা তাই খরকসা বাই গরং লাই হ্যাঁ দেবা না এই অব নই দিন সালাই দম মানে
1: মানে জানি যে কাছে তুই সাবি মকল নুগিয়াই টেস্ট খাগা নুগিয়াবাই
0: বাকসা
1: মানে মকল মকল ইয়াছ নুগিয়াই টেস্ট খাগা নুগিয়াবাই
0: বাকসা
1: তাই কে দোকার কক মাইয়া কক মাইয়া মানে মানে
0: কথাবো
1: নাথংবাই কক সাকাঙ্কাই জীব নাথংগুইথাঙ্গো আবহাওয়াঙ্গিথাঙ্গো
0: হায়দা
1: এবো যে কক মাইয়াবাই কক খুঁড়ানি থাকাঙ্কাই জীব ই যে কক মানাইব কক মাইয়াবাই বাকসা হাই থামাই মাতংগাও
0: তাঙ্কাই বরক বাই বরক নি তাইলেন সঙ্গ কক মাসানাই হেদবা বুঝিরেনা বাগৈ এবা গরংলাইনা বাগৈ
1: মানে বাবা বৈঠক বাবাহাই মানে যে কানা বৈঠক আলি বলে কবর চিনাই ও কাহাম চিন কবর বৈঠক ও কাহামব কবর হাই গুইথামে মা টংক পাই বড় বাই তো যে বংনি মা করুন যে বংনি তাল বাই ও তালকে মা টংকি বং
0: হায়দা
1: যে কাছে কাছে জায়গারও দম বোলে মকল নুগিয়ার টঙ্গি টংনাই রঙ তো টেস্ট খাগা নুগিয়াবাই বাকসা সিং টংবাই গাবো কাছে কাছে কাই ইয়াকুং ইয়া কাহাম দেহার কাহাম গুই টংবাই কাছে কাছে কাই খরার টঙ্গুই টং চিন পারাবো না আবহাওয়া খরা কাছে টংবো টেঙ্গাটা আবহাওয়া ও টেঙ্গাবো আবো থানা থাকা ইয়াগিও কহয় টেঙ্গানি জীবনখাই মা টংসিনাই তো আবো নকিতাইবো থাকবাই নাইজিং কে খানাচিনাই নিতে চিবো তো
0: আও খরকসা তুমি ন মকল নুগিয়া এবার কক মানিয়াঙ্গি তংখাঙ্কে নিনি গানানি বরক অঙ্গি বনি যে বিনি থংগি বাচাদি হায়াদেবা না ওখাই হসং কক মাইয়া খরকসা অঙ্গি তংখে নবাই বন বাহাইকে টাইল বাইকে ফরংনানি আবো বিনি গানাও ন বিনি লগি ইঙ্গি বাচাদি হেকে ব নিনি থ্রু তুই এবার নিনি বিশিং তুই ব অ সংসার নাইথকন ব কাহামকে নগুই মানু হ্যালো
2: হ্যালো বাইন বেলাইকে সালকামানি পান্ডাব বেলাইকে খুলমঙ্গিয়া করো
0: বাইন বেলাইকে লামসগ লামসগ তাই ফুং কাহাম দ নিনি মংরক সাউই তিনি নি কগনতি সাদি থাইছে থাইনি আনি
2: মং হাকে রবীন্দ্র দেবরুমা আনি কানিঙ্গাকে শিবচন্দ্র পারানি শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেবরুমা বাই তিনি কক বর্তমা তোমা বাগেই বেলাইকে নাংমানি কক বর্তমা পাইপলে হামবাই বাই বেলাইকে নাংমানি কক বর্তমা তোমান বাগে গাং খাই থাকাম থানে
0: ইসা
2: মিশা সাউনে
0: কিন্তু
2: সুন্ত কানা কম্পা বেগং টঙ্গ নাথং বেগং টঙ্গ খাইলবা ভগবান যে সঙ্গ তাকে রহমানি আহকে মা টংগাও
0: খাইলবা
2: হানা টমো সঙ্গে দঙ বাকা ফাটিনা না দং বরফিয়া খাইলবা বাই ইয়াবো না হানা মসুম হাবো না কানা কমবা হানে কোনো না সিলাই কোনো খিবি না করি ভগবান যে তাকে রহমানি সঙ্গে মা টম হেদবা আং মানা মসুম ফানো মানে মেয়া যে ভগবান রহমাস মানে
0: হেদবাবাই
2: তাকে কোনো কানা কম্পা রাখি না খানা অমাহাই রাখি কতগলাই মানে খানাবলা নকশা নগারি গানা রা হেদবাবাই এই অমাহাই মানে একদম মাংসা
0: বাই যে কাহাম সঙ্গে কাহাম টংনাই রোগ বরকনি থংগৈ বংনি গানাও বাঁচানা নাঙ্গো হেদানা ইঙ্গে তেবো সং ফুয়ারনা নাঙ্গো তেবো গবাং খাই যে বরকনি বংনি বখানি মুচুংমানি সানানি কক অধিকার দং হেদানা

আকাশবাণী আগরতলা যতন পুঙ্কজং জরানী খা কাহামিয়া ফারে চেঙ্গোতিনি ফুংনি হায়ুংনি খরং পান্ডা অপান্ডা আওয়াইং দো সাশাই নৈরা দক চুচুকু কিলো হর্ষ নৈরা থামচি দক ফুতাপুরি মিটারো সারাসা ফুতা দক মেগা হর্ষ তিনি শালমারিংখা তিনি তালো তালোমাইতালনি পুইলা শাল তিনি স্রাং শাল চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশ্বী সেপ্টেম্বর তালনি শাল নৈচি থাম নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বী পান্ডা বিশ হাবলেন সকাম পুইলাও নিছ কক হামরক নাই নাইলেন খালায়ন মহাত্মা গান্ধীজি সালংমানী কিসা কক্র ব সালংখা সাক সাক নাইতগৈ মাননা হংকে সাকনি বাকে ওয়ান সুইকাওই বইনি বাকে সামু খালাইদি সালব্রুম নাংম তিনি নি পাইথাক সাল হই ওয়ান সুগৈ নাহাদি চিত্রা ইয়াকলাপ কাউই নগাহাব মাইহাই নুবছি হামিয়া চায়া ওয়ানছুক মং নিনে খাবি সঙ্গ তুবমা চায়া কেবল লকজেফ্রুফা নেব নাকারি মায়া নাকার মং অংখা কাইসা ফানগান এবার গ্রাক সামু সাকনি ফান ইয়া খানি ফানছে গ্রাক ফান

0: 30 তারিখ নিয়ে শারীরিক নিয়ে ছয়টা এবার দাম দক জরা ও দাগিমুং ফরাং চাকি টঙ্গান হেনাই নাই ককমু কাইসাও সাকলাই যাকা সাকলাই যাক ও আমচাইও বুট নাহারি টংমানি জরা এবার যে সাকলাই যাক জরা আবুন বিশুঙ্গ লুকরক দম নুন থাংলাই সু খ্লাইকে বরকনি সাকাও গ্রাক মাজরা রাজাক নাই তাই বরকনি লগে লাঠা এবার অবাহাই কুবুক মানই সাইকেল চেইন এবার পেরনাই হাইজাত মানই এবার পাথরক তৈজাক আবাহাই তমুং ন মানজাকাঙ্কে তাই খরক বা নিজলাই গবাং খে বুথুপকে আচুকজাক এবার বুথুপকে ককরক সালাই তমানি নুখাঙ্কে বরকনি সাকাবো গ্রাক মাজরা রাজাগানহনাই ব ককমুং কাইসাও সাকলাই যাকা ঘাই খনাই তংনাই যত তাকু বুকুক নরক অবাহাই কেন রায়দানো মানিউই তংদি তাই অবাহাইনো তাই কেসিয়া হাঙ্কাঙ্কে সদর মোহনপুর মহকুমানি বিশিং ভারত বাংলাদেশ আরি নি 500 মিটার এবার 12 মিটার নি বিশুঙ্গ হরনি দামচার এবার 8টা নি সিমিতাইনি ফুংনি 5টা এবার দামবা জরা বহাইনো লুকুরকনি থাংলাই সুতানি কিসিসা মানা বক্সিন মুং বক্সিন জাখা ও দাগিমুং ও বস্কাং নভেম্বর তালনি নৈচি সালমারি জরা টঙ্গানি হেনে ব সাকলাই জাখা তাই ও আমচাইও এরং এরং সামুং নাইগে উই টঙ্কসং লুকুরক তা থাংদি হিনে সাকলাই যাকা তাই সাবরক ও দাগিমংনি ফাতার তংনাই বরকংখা সিআরপিএফ পুলিশ বিএসএফ তাই হাফং হাঙ্করনি হাঙ্করফাংনি গসিমং না যাক আবহাই নাংকুক যাক সামুং বাই গদাল যাক বরক তাই সাকামিয়া নুখুংনি বড়রক দর উঙ্গি তংখাঙ্কে বরক সিমিন ও রায়দানি ফাতার তঙ্গান হেনে ব সাকলাই যাকা
1: রং বিশি নৈশায় নৈচি দক নৈশায় নৈচি সিনি ও বিশি নরক সাবৈনাই রং রেম দক তে রং রেম সিনি তে রং রেম চুকু ওরত এডমিশন তলাং জাকনাই আবো অংখা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি বখাক তৈনাই বুড়াতলি সাব্রুম সাউ ত্রিপুরা ও বিনি বাকি এংনানি নাংনাই ত্রিপুরা হস্তেও তংনাই এসটি লুকুরক বরকনি নুখুঙ্গ আজিমুং ওংনানি নাংনাই বিশাও রাংখক নৈশাই বাচি নাকারজাও রাংখক নৈরজাক বাচিসাই নি বিশুঙ্গ ওংনানি নাংনাই তে বিনি বাকি কয়লাই নাহারিমান অ সেপ্টেম্বর তালনি সাল নৈচিব্রুই নি বিশুঙ্গ নাহারিমান সাকলাইজাক রংনকনি পিয়কজাক সালো ফুংনি দামচাননি সিমি দিবনি দামনাইনি বিশুঙ্গ নাহারিমান বরংন সৈমং আমযোগমংনি বিশুংতৈ বরংন এডমিশন ডক নাহারজাক নাই হিনি বসাজাকা কৈমংলাই রনামুচংনাই এবার এডমিশন অংনামুচংনাই র বরক থাঙ্গাইনাই বরংনি অ সাকলাইজাক ও থাঙ্গাইনাই বরক এডমিশনের বাকি কয়লাই নাহারিমান
0: আও আনি ইয়াফাও তংমানে অমংকে দক্ষিণ জেলানি বিশুঙ্গ জুদা জুদা পি এম শ্রী রংনকনি বিশুঙ্গ খবজাক রং বিশি নৈশাই নৈজি দক তাই নৈশাই নৈজি স্নি ও রং বিশিনি বিশুঙ্গ কাইসা সামুং ইয়াসক জাখা অবংকা রানী লক্ষ্মী বাই সেলফ ডিফেন্স অবহাই ফরংজাকনাই আপনি বাকি যে মচুঙি টংনাই রং সঙ্গনাই জগসং বরক তুমুং ন বরকনি উমর বিসি চি চার এবার 18 বছরনি গবাং নিতংখাঙ্কে বরক ও মার্শাল আর্ট এবার সেলফ ডিফেন্স অবো সরঙ্গই মানো সার অবো সরং ফরংমানি ইয়াগুলো সার্টিফিকেট বহাইনো রাজাকনাই অবনি বাকি বসকাং ও তালনি নৈচি চার এবার 28 তারিখনি বিশুঙ্গ দক্ষিণ জেলানি বিশুঙ্গ জে পি এম শ্রী রংনক রগ অবহাইকেনাই তালাংজাকনাই আমনি বাকি রং সরংনাই জগসং ন তিয়ার তংনানি বাকি সাকলাই যাকা গা ও লুয়াজিমুং ইয়থ তাই স্পোর্টস ডিপার্টমেন্টনি বিশিংতি খ্লাইজাগৈ দং হনে ককমু কাইসাও সাকলাই যাকা গে অবহাইন সং তাই কিসা নাইমান অবহঙ্কাঙ্কাই অবহঙ্কাই আর্মি ডেন্টাল কোর্স নি বাকি যে মুচুংনাই লুকুরক

0: bwri rog eba keba chela rog borog. Tomung no, barot habang ni, loko eba barot tong nai ingi tong ke borog online ni bising tui koi mung blai ri mano army dental course ni bagai. Obong gang kai, course khaina ni bagai je renai ni umor o December tal thamsi sa salmar ni bisingo brechi ba umor angna nangnai tai obo online ni bisingti narok join khaimanana abun bagai narok website o hapna nangnai www.join.afms.gov.in o website o habai narok nai mano tai tamu tamu rok nang eba bahai ke kereng nani oborok jotono website ni bising tei narok kerenggei nai mano. Hingga seng asuk jorato nai lekha tini ni kok tum rok. Heke tabuk sebuko borok telang mani kok kenana ni faising thang layan.
1: Ane thani tonggo. Wakin interview ni bising tei visiting lecturer eba guest lecturer telang jaknai bini bagai am borongno interview na har jangna ni salangkha September tal ni sal thamchi phungni damchi shao telang jaknai College of Agriculture Tripura Lembuchorao borongno borong interview rok na har jaknai bukcha chuk thai tongo agronomy tongo kaisa agricultural extension ni achuk thai tongo kaisa agricultural economics o tongo kaisa agricultural engineering o tongo kaisa tai agricultural statistics eba biostatistics o tongo kaisa mathematics o tongo kaisa tai physical education o tongo kaisa borongni bagai college ni bakhak tai website saklai ra jakha https://coa.ac.in ওই ওয়েবসাইটও বরক থাঙে নাই তে বোকা হামকে নাই মানো হনে বসা যাকা অ্যাপ্রেন্টিক্স আচক থাই রেল ওয়ে নিবাখাক তৈ তেলাং জাগাই তঙ্গ বুক চাচুক থাই তঙ্গ কাইবুরি সাই কাইবুরি রা সিনিচিসা রংমারি সানজাকা মাধ্যমিক হেকা আইটিআই পাস আংনানি নাংনাই উমর খাইরা জাকা বিচি বিশি নৈচিব্রই নিয়ে বিশৃঙ্গ তাই খাজাক বসংরং বাগে হেঙ্গে রায়দান রক্ষা ওই নেও অমর ও ফলক রাজাক নাই কয়লায় রেনানি পাইথাক সাল অনলাইন বিশুক্তি রেনানি নাং নাই অ সেপ্টেম্বর তাল নিয়ে সাল নৈচি সিনিও কলাইটানি বিশুক্তি নো বরক ন বরং নি আমজং নাহার মানে সাল তাই থাইরক সাকলাই রাজাক নাই হিনিব সাজাক
0: আও হাইকে তেকেসা সেবক বরক তলং মানে আনি ইয়াফাও তং অবহংকে স্টাফ সিলেকশন কমিশন নি বিশুক্তি দিল্লি পুলিশ ও সাম ইন্সপেক্টর রগনি বাকি কিছু বুক চাচুক থাই চলা তাই বুড়ি রগনি বাকি কয়লাই তেলাং জাগাই দঙ্গ অব অনলাইন নি বিশিংতই এস এস সি ওয়েবসাইট হাবই নরক ফর্ম ফিল আপ খাইমানো পাইথাক সালমারি অ তালনি থামচি সালমারি নি বিশিঙ্গ নরক অনলাইন নি বিশিংতই ফর্ম ফিল আপ খাইমান বায়ন অ জাগা চলা তাই বুড়ি রগনি বাকি জুদা জুদা খে খাকজাক দিল্লি পুলিশ নি বাকি হিনি সাকলাই কে আংত সাব ইন্সপেক্টর গাই অবন নরক অনলাইন নি বিশিংতই ফর্ম ফিল আপ খাই মানানো তাই অবনি বাকি রংমারি রক অংনা নাংনাই জেসা গসিজাক ইউনিভার্সিটি নি গ্রেজুয়েট তাই অবনি লগি নরক পিআরটিসি অবহাই রক নরক নাই নাই তাই উমরংনা নাংনাই বিশি নই চি বা উমরনি বিশৃঙ্গ ওখাই তাই খাতিজাক বসংনি বাকি তাই বিশি বা গবাং ফানো যোগান হানিব সাকলাই জাকা গাই নরক এস এস সি ডট জিওভি ডট ইন অ ওয়েবসাইটও হাবই নরক কাহাম কেচেরি শুক্রবই নাই নাই মানানো তাই অবিশৃঙ্গ নরক ফর্ম ফিল আপ বহাই নো খাই নাই মানানো
1: আনথানি তঙ্গ স্টেট ব্যাংক নি বাকি কিসাবুক চাচুক থাইরক সুপং জাক নাই আবংখা স্পেশালিস্ট অফিসার তে ইনভেস্টমেন্ট অফিসার তে দঙ্গ জোনাল প্রধান বরং নুবাঙ্গাই বুক চাচুক থাই সাকলাই জাকা নৈরা সিনি রংমারি সানজাকা গ্রেজুয়েট ডিগ্রি পাস তাই দঙ্গ পিজি পাস রক বরক রইমানো বরং সকাং সেব রাজাং না হিনিব সাজাকা উমর খাই রাজাকা বেশি

0: ngambakai saklai jakha tinini tung mari tongane 33 degree celsius te khamawo 22 degree celsius tai nobara tui hokuni sibuk mari tongane sakawo rawo ra percent tai khamawo bachi 4% gai atini fung dam batam shoti thamchi jora watai wamani mari nuk jakha 1.0 millimeter gai hojak mungo saklai jakha kaisa kosu thaiyo ferang kogui phano mano abun bagai lukurokno kisisa hojak tongnam bagai saklai jakha gai sing asok jora khana laika tinini sakangbaria nobar tibarni koktumarok
1: ফাইদে হেকে সঙ্গ তাবো পান্দানে পাইথাক বখাবো ফাইশক বাইরে রেখা বা জানানি সেকাং রেজা মুংতাং সাকখানাই নাইলেনে তিনি খানালাইনাই পরেশ দেববর্মানি খরঙ্গ তিনি পান্দাও তংমানি আং মনিকা
0: তাই আং তনুজা

0: আশিক জোড়া পরেশ দেববর্মণি খরঙ্গ রোজা বংখানার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি নি ফুংনি হয়ংনি খরং পান্ডা অরণ অপাইকা যতন হামবাই
1: ককভরক অনুষ্ঠান হায়ুনি খোরাং এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংস্কৃত এবং হিন্দি সংবাদ।

0: আও খাবং দাকক তৈ বুক সা নরক নি বুকুক নরক নি বুকুক তনু ঝা নরক পাই তৈ সাকরং না বাকি হাইন হাই সালকামনি পান্ডাও ফাই হাফাই পিকা থাইসিন সিমি কাইসে কক দু ফাই টংজাক নাই নেলে এনে লেরিয়া কারে হ্যালো হ্যালো মোবাইল তানজাকি থাংজা উখা আও ককরে তেসা চাইথুকি 0381232623 ও কক দু নাম্বার নি বিসিং তৈ সং সালাই দংমানি খুঞ্জবাই খায় ফানো সং গরং মং ন সং মথা গই তনে মানিয়া আও খুঞ্জবাই সং খানাই মানিয়া ফানো সং সিনি বখানি কক নলে সং সিনি গানানি বরক ন এবা তাই কুবুনি বরক ন সং তুনি নরিউ হায়দানা গে আ জাগাও তমুং ন গানানি বর রক চুবা খান কেবা আগ সামুং তাই বলাই থাং হায়দানা হ্যালো এ ফুঙ্কা হাম তাকুক সিনি মুং কি সারগ্রাদি আও ফুঙ্কা হাম
1: তিনি তো করং লাইমেরে কং তুই সাও
0: ই ই
1: বেলাই নাং মানে
0: আও
1: সং করং না তো আবো নুক নাই নুগিয়া মান নাই মানিয়া মানে কক সাই মানে মে আবা হাই রাবো
0: আও
1: তিন তো কক মাই রং বাকি
0: সাং
1: ইয়া বরক পাই তো সং মকল বাই নুক মানে বাকি না হাই বরং না সং টাইল বাই খাই মা সাও সি ও টাইল বাই যে সাথি নি তুমুং ন যারা সরং নাই রং যে ফরং মানে বাই রাইডা বাই
0: বুঝিলাই
1: মিলিলাই আমি কামিনী আমি সামানি বাই

0: টাইমিনে আবাহাই কখন না থাকা কাকাই মেলি মাইয়ার
1: আপনি মিটিং চলই দা আজ আগে টাইল বাই ফেন সাই আমি থাং ফাইগ্রা দো নে মাস হাবলে না
0: লয়ংা ট্রাফিক
1: খনজুবাই খাই মাই বুকুবাই কক সাই মাইফানো সঙ্গমুং সঙ্গমাথাকি নারাকি মানে এবার কেব গরংনা নাকি দনে মানে হ্যালো হ্যালো মবহাইন জবই থাকা আও ককরে দেশে আহাই গরংনার বাকি জায়দক দি আও সে লংমাও সঙ্গ কাইসা কুসা আবহাই কাইসা জরাও সকপায় সঙ্গা জাগাহিনকে সাজিং সিন টাকুক সামাহাই সকল বাই যে টাইল দুই নং আর কক নমা বুঝিলায় বা টংথকমা জরাফা নথং এবার আমাহাই কাইসা তামহাই সিক্রি মূ এবার হজাক মূঙ্গ আ জরাও ফানো সঙ্গ মতি হাইরকে বক মা সালাইও ওয়াইসা উইসু হ্যালো
2: হ্যালো
1: এই লামসগ নি বড়নি সাহর দং সাগা দিবুক ও দা সাগা দিবুক তিনি অ টপিক নতুই নখে দামরক সানা মসং তিনি রমদি আবো কক মানাই রক ফানোসে তাবুক রমদি নাইসা জায়গাও বেড়াইনা থাকা নক নি কক মানিয়ে দা রমদি মণিপুরি রক ফান কক তো মাইয়াবলে না এগে সঙ্গাফর মানে পাইলাইনে থাকবো টাইল বাইনে কক মা সালাইও হ্যাঁ না এ আবাগাই ন টপিক যে লংমাও সঙ্গ দোই দো না হাঙ্গা কে সঙ্গ গরংমং নিয়াবা মতাগিলে দনিয়া হ্যাঁ না সঙ্গে পানো বাই

0: লিখে সঙ্গ বুসে ইয়াকবাইরকমা সঙ্গলে না এ আবন তৈ সঙ্গে সালাই দাম মানে ই নাই আমি নিলংমার গোদান খাবুক নক বুঝিয়া হাইফন টাইল বাই কক সাবি মা ফাইগা আবো হাই কাইসা কক রক মধ্য রক্ত টং সাইখনার দি আও ফুম কাহাম বুক আও দখে ইয়াকার আও আবো হাইন কাইসা তাব আনি নক নি আনি মা কক সানা থাকে ব অবহাই কাইসা বরক তো আস হিন্দি রক ইংলিশ রক মায়াবলে না ইনকে বি ফার্স্ট টাইম ব গুহাটি নিজেপুরো সিন্ত্রিপুরা ফাইনানি ইনকা সাইচুং এয়ারপোর্ট ব তো হিন্দি রক মায়াবা টাইল বাই মাংস বমা ফাইসিপু ইনকে নাই এ আবহাই কক মায়াফা নং সঙ্গ টাইল বাইন বিয়াং থানায় তামুংনাই বড় আচুকায় আবরক মা সঙ্গলাই হ্যাঁ না ইনকে নরক ব অকক নতই শেয়ার খাই হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: এই ফুঙ্কা হাম তাকুক বরন শহর তো
1: ফুঙ্কা হাম
0: আও ফুঙ্কা হাম
1: ইন্দ্রদেব মাতাগলান
0: টাকার জ্বালানি না গে দ সাগরা দিতি নিনি কক না তৈ নাই যে তাল বাইসং কক সালাই মানে আবো যে খুন জোখনা রকন তো সং লগিরুই সং মান মা করং লাইও গে নং আবো না তৈ তাম সানা মুসং অবো বসক জরাতি নাংকুক মানে মাইদা চাকায় সঙ্গে বাহাইকে সঙ্গনা স্যার বকা খানাকে আবন তৈন সালাই তামানি সঙ্গ অমো বেলাই নাকুক মানে হ্যাঁ না সঙ্গ আবগি আও আও অবনো নসং সালাই দমনি যে সং কক মানিয়া এবা খুনজমাই খনায়া হনেলে সং সিনি কক ন এবা গরং লাইমানি নসং মাথাগৈ তনিয়া হেদনা ইংগে সং রমদি তাবুক নং মণিপুরি মণিপুরো ফন বেরাইনা থাঙ্কা নং বংনি কক মায়া ফিয়াবা নং আজাগো দ হিন্দি বাই সালাইপুরো সালাইনে গে জাগা জাগা আমহাই কাইসা উমর চাকরা বড় তো হিন্দি মায়া ফন নং ওইমানু আফ্রকে তাম মা খাইসং মানে রপাইন থাকে তাল বাই মা সালাই হেদে না
1: এ
0: অবন তৈ ন অবহাই তাল বাই সালাই মানে তিনি অবহাই দিন তা অমহাই সাল গে অমো আওয়াই মুং খালাই যাকনা বাকি নিনি হাই সাল অব পালাই যাক তাঙে সং তাল বাইব সঙ্গ কেব বাই গরঙ্গি মানো হনমানে ককতা আও হাই আও আও বেলাই হামবাই আক আও ইনকাই আবরগিন সঙ্গ মা সও সঙ্গ জেস জায়গা থাঙিব কক মানিয়াং ফানো সঙ্গ ওয়ানানা করেই সঙ্গ তাল বাইন সঙ্গ গরংলাই মানো হ্যালো
2: হ্যালো
0: ই ফুঙ্কা হাম তাকুক
2: ফুঙ্কা হাম মুখুক
0: আও
2: তিনি পারফি তো খুব নাগমানি নুকলাই
0: আও আও
2: তিনি পারফি গম
0: সাইন ল্যাঙ্গুয়েজ নু অবকে ই ই
2: নাথং তো টঙ্গানি অনেক টংলে বাবারো তা বাবারো না থাকাই যা আ বাবার বনি কক নাই নি লে বড় আ না থাকবা হিসাব হাই ফাই কা বাবার সব ইংরি নি সিঙ্গ
0: বড় নি লগি লগি সঙ্গবা আম হাই কেন কক মাসাও হে দে না ইয়াক বাই খুব বাই
2: তাল অনেক অঙ্গ না আংলে আ তাল ন বুসি মা থাই আছি ন বড় কথা সা খালাই থাকা গো
0: খালাই থাক যাগো না
2: আরে তো বুসি মা ইয়াং মনো থাকাই খালাই কে
0: গেরম দি তাকুক নং কাইসা হাতিও থাঙ্কা নং আ বরক নি কক মায়াতা রম দি তাবো নং রাং খলং নি কক ফান মায়াংখা ই নং আফ্রকে ভাইকে মানি পাই নাই দসালা তাল বাইন ইয়াক বাই মাসং জেনে বলে ম বুসুক হনে হ্যাঁ দা না হিংকে আবর ইয়াক পাইন বসুক মারি নি আব দাম রংমা সঙ্গলাইসিনাই তাই মা ফোনক লাইসিনাই তাই
2: রং আস 10 টাকা বা
0: এই বাক্সাংকে একদম ছাইমানি আবহাই।

0: mula.
1: Aw, aw, aw.
0: Aw, apa yang kita cek? Aw, mana boleh sari mana? Gang le, tahu tong ni tangkai, tong yang lori baju, tong ni rok, kaisa sari mana?
1: I, boleh kita kisah layu ta. Boleh,
0: sari mana? I, kaisa sari mana?
1: Sari mana? Aw.
0: I, kaya, oh tong yang boleh kaya, masa musim ni yang ni, masa tang kaya sana kan dia kaya yang lah, kaisa, tapi ni, oh, bukan awak orang nang kata.
1: Aw.
0: ก็ต้องทําว่าจะต้องค่อยหาแล้วแกให้เราว่าบ้าอยู่อ๋อเอาที่กันแล้วก็ไปกันกันอ๋อๆก็ผมบอกว่าก็มาอย่าเราพากันกันอ๋อว่าที่มาเข้ามาบ้าอยู่อ๋อตบใจถูกไว้ตรงมาไหนเลยนะเออใช่ตรงไว้ตรงมาไหนเลยก็ไปเอาชินอก็อากิชินซามิริก็ได้รู้สึกทําเหมือนจ้าพี่ก็ได้อ๋อเอาอากิไผพรก็ไอ้ออกตายาเลยเฮ้ยไอ้ชากระดิบาชินอก
1: ถ้ากระดิบาคิชาฟาลาคายถ้ากระดิบานี่มาอ๋อว่าก็ให้กลากลากว่าอ๋อไอ้เราไผจังก็เอ้ยๆอังคายอังคายคนฟาลามายาฟาลามายาบ่าอะไรก็บ่คือตาฟาลาเกตังนี่บ่งนี่ตายฟันน่ะไหนมาตรงระตะนะเอ้ยให้เราสว่างเราตายมาไหนก็ได้จะดิ
0: 1만양
1: sign language ni je tini palaijak mani obo sudu khana ya amte he borok ni simia sing khana na rog ni bagi bomo belai no nangkok mani abun bagi no sing obo no hoja khraine ni eba om hai bo kaisa raida tong eba lama tongu sing kreng laine ni obo no no lukorog no hoja khaine bagi o salang no palaijak hello hello
2: aapki call ko hold par
1: বহেনে হোলং থাংজাওকা আও ইনকে আবনো সং ওয়ানচুকি নাই দি সং আসু হায়ুং গতরমাও সং বাক্সা জাগাও সং কক বাই কক মিলিয়া ইংলি বসং খুনজু বাই খনালায়া বাই বাক্সা নো উইদং কক মায়া হামানি বইনি কক নাং বুজিয়া হাম হাইতা আফ্রিকা সং অ সাইন ল্যাঙ্গুয়েজ এবা ও জে করং মুংনি বাগৈ অ অব হাই রাইদারং নো সং মা ইউস মা খায়ো হ্যালো
3: ফং
1: গহমদাম ই ফং গহাম তাকুক দ সিনি মংরুই তিনি কক নতেই কিসা ছাগরা দি সাইন ল্যাঙ্গুয়েজ এবা সংকরং লাইনানি আও
3: আও আমবে সাইজং তাগুরা
1: আও দা সাইজ
3: আও ইনো বকা বেলাই নামানি দ ইনো নি বরগো তে কক ও বসাই ইয়া দিং আপর বসা দি থাং লাই দাং তে মানে তাং খে মানি পাইনাই আপনো তে ন এ
1: ไอ้ตรงนั้นแต่อปรวตตาเนี่ยมาใครอยู่เอ้ยไปนึงนึงที่ชานาดานึงก็เอาก็ตราบอกรถชิมที่จังรีบเลยชานาเนี่ยก็ชุกๆไข่แกแต่ยังไม่เห็นก็ชานาดาหังแกเอายากไปบุคคลก็ดาวิมาพุงในตาให้ดนะเอาโนไกซะเอาเข้าว่ากลายกุกก็เจชินิตาลให้ตา
3: จานาดาอาวอาวรตอาพุจิตองโคอีตาพุจิตองโคเมตัมบักซะบักซะอีเฮ้นี่มันโอเคยาวบักรกโอโคขะจาอีอืมอีนี่คือไกบะอาวชุกชุกคลายอีเฮ้ซึ่งอาวบ่ให้เกบูจิไหนจาอาวนออีเฮนอเนาะอาวออีเฮงเกอีมันบักรกให้เกจังกินมันอาวเกอีเฮนอเนาะนี่ซึ่งบ่ให้เกจะบูจิเออาวนอไกซะกอกอาวบ่ไกซะกอกไทนอให้ดะนะซินี่มอคอลไบเดฮาร์ไบเกฟุนุกุตา
1: อ้าวอบตอเจตะไหยุงนี่จตอจตอไทยนออบไหรงนอไหรงนอมะเนไหมานออีเฮ้มะเนไตอีมะเนตออ้าวๆๆเอาๆๆบูจิบายออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจิบะออบูจ
3: ti khayo angai wai sabanya ding rasa ko
1: shopping ito uta
3: akran chudi ni chaga pu
1: oh
3: akran di ni chaga aji to abo unko

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকমুক্ত যুব সমাজ গঠনে রোডম্যাপ 2029 প্রস্তুত। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সুমেরু ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা মজবুত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রের। জাপানের টাইফুন দুজোয়ানের প্রভাবে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 6, খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল। এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত 1টি সোনাসহ মোট 7টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি 12,600 বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করবেন। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অনন্য সাফল্যের জন্য 160 জন শিক্ষার্থীকে মোট 201টি স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি। এরপর শ্রীমতী মুর্মু ভদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করবেন। কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি নতুন বিশ্বের জন্য আধ্যাত্মিক জাগরণ প্রকল্পের উদ্বোধন করবেন। বিকশিত ভারতের জন্য যুব সমাজ জাতি গঠনে অভ্যন্তরীণ শক্তির জাগরণ শীর্ষক প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করবেন তিনি। রাষ্ট্রপতি বলেছেন, ভারতীয় সিনেমা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাপকতার প্রতিফলন। বহুবিধ ভাষা, আঞ্চলিক দৃষ্টিকোণ এবং সম্মিলিত জাতীয় উচ্চাকাঙ্ক্ষার মধ্যে সিনেমা সেতুবন্ধনের কাজ করে থাকে। তিনি গতকাল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়ে শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এবং বিভিন্ন বিভাগের পুরস্কার প্রাপকদের সৃজনশীল অবদানের জন্য অভিনন্দন জানান। আর্টিকেল 370 ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, যে কোনো শিল্পীর জন্যই এই স্বীকৃতির গুরুত্ব অপরিসীম।
1: For a film like Article 370, which gave me so much as an artist, as an actor, everything that I had been wanting to do as an actor for the longest time, that, you know, kai bar bahut saalon ki mehnat, bahut saalon ki challenges, patience, they trickle down to one moment, and I think for me that was Article 370.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময় উপস্থিত। নতুন দিল্লিতে গতকাল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত বিদেশি অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো এবং তাদের ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান।

0: শুরু করতে হবে। বিদেশ থেকে যারা দেশে মাদক সরবরাহ করছে সেই পলাতক অপরাধীদের ধরে এখানকার আদালতের সামনে হাজির করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ুজনিত বিপর্যয় এবং বহুপাক্ষিক ব্যবস্থার উপর সৃষ্ট চাপ দমনে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে আয়োজিত দক্ষিণী বিশ্বের দেশগুলির এক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত উত্তপ্ত। এ সময় প্রতিকূলতা মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির একত্রে কাজ করা উচিত। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, তাদের আলোচনায় উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর এবং ইউক্রেন সংঘাতের কথা উঠে এসেছে। বিদেশমন্ত্রী দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলির গোষ্ঠী সেলাকের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক ও উন্নয়নমূলক অংশীদারিত্বের আহ্বান জানান। নিউ ইয়র্কে 2026 সালের রাষ্ট্রসংঘের উচ্চ পর্যায় সপ্তাহ বা হাই লেভেল উইক চলাকালীন ভারত সেলাক বিদেশমন্ত্রীদের বৈঠকে ভাষণ দেবার সময় বিদেশমন্ত্রী বলেন, ভারত ও সেলাকের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এখন 50 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত এক দশকে ভারত বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: India sees CELAC not just as a regional grouping but as a very important partner in shaping a more representative, balanced and inclusive global order. We have much to learn from each other, we have much to offer each other, and above all, we have a shared interest in ensuring that the Global South has a stronger voice in determining the future of the international system. I look forward to hearing your views and to a constructive discussion on how India and CELAC can take our partnership forward.
0: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। উভয় দেশই ডিসেম্বরের মাঝামাঝি সময় হতে চলা G20 সম্মেলনের আগেই এ সংক্রান্ত আলোচনা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী একথা জানিয়ে আগামী এক দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ইচ্ছা প্রকাশ করেন। স্ট্রবেরি চাষে পথ দেখানো এবং কৃষি ও গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক অবদানের জন্য দক্ষিণ মিজোরামের লাংতালাই জেলার মহিলা কৃষক জেডডি লালরিথাঙ্গিকে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন FAO 100 জন মহিলা অগ্রদূতের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। 131টি দেশ থেকে মনোনীত 600 জনেরও বেশি মহিলা কৃষকের মধ্যে তিনি একজন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকার। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী শুক্রবার শোনা যাবে দ্বিতীয় তথা শেষ পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুমেরু এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রিনল্যান্ডকে ডেনমার্কের নিয়ন্ত্রণে রেখেই সেখানে মার্কিন সেনার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জোরালো সওয়াল করেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইরান গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা শুরু হতেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান ইরানের কূটনীতিকরা। ইরান আন্তর্জাতিক ফোরামগুলিতে নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরবে বলে এর আগে স্পষ্ট বার্তা দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাধারণ পরিষদে আজ তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC ইরান ও তার মিত্র দেশগুলির প্রতি আরব দেশগুলির উপর হামলা বন্ধ করার এবং দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অবাধ চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সুইজারল্যান্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বার্তালাপের সময় GCC-র মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাউই বলেছেন, হরমুজ প্রণালী ও বাবল মান্দা প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ব্যর্থ রাষ্ট্র বলে অভিহিত করার পর দেশটি রাষ্ট্রসংঘের একটি অধিবেশন থেকে তাদের প্রতিনিধি দল প্রত্যাহার করে নিয়েছে। কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রড্রিগেস ট্রাম্পের মন্তব্যকে মিথ্যে ও অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে জাপানের কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর সেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6, 6 জন নিখোঁজ। টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচারে 5 জনের এবং কানাগাওয়া প্রিফেকচারের ইয়াকুসুকা এলাকায় একজন

মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও দমকল কর্মীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। টাইফুনের প্রভাবে চিবা প্রিফেকচারে অন্তত 58,000 পরিবারের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। খারাপ আবহাওয়ার কারণে 270টি উড়ান বাতিল করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল, ওড়িশা ও তেলেঙ্গানায় কিছু এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ একাধিক রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসের চতুর্থ দিনে আজ ভারতের হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী দুই কৃতি খেলোয়াড় মনু ভাকের এবং মীরাবাই চানু। জাপানের আইচি নাগোয়ায় মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকের সুরুচি সিং ও এশা সিং এর সঙ্গে দলগত ইভেন্ট ও ব্যক্তিগত বিভাগের বাছাই পর্বে অংশ নেবেন। ব্যক্তিগত বিভাগের ফাইনাল আজই। মহিলাদের 49 কেজি ভারোত্তোলন বিভাগের ফাইনালে আজ নামছেন টোকিও অলিম্পিকের পদকজয়ী মীরাবাই চানু। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করার পর ভারতীয় পুরুষতলার সেমিফাইনালে চীনের মুখোমুখি হবে। উশুতেও পদক জয়ের সুযোগ রয়েছে ভারতের। মহিলাদের 60 কেজি সান্দা বিভাগের সেমিফাইনালে রশিবিনা দেবী ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিংটিয়সের মুখোমুখি হবেন। এছাড়াও সেপাক টাকড়তে পুরুষদের প্রিলিমিনারি ম্যাচে ভারত ফিলিপিন্সের মুখোমুখি হবে। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 1টি সোনা, 4টি রুপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। 32টি সোনা সহ মোট 53টি পদক নিয়ে চীন রয়েছে তালিকার শীর্ষে। আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ড আজ শুরু হচ্ছে। উজবেকিস্তানের সমরখান্দে একদিনের বিরতির পর প্রতিযোগিতার অষ্টম দিনে আজ ভারতের পুরুষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। মেয়েদের বিভাগে ভারত খেলবে জার্মানির বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণী বিশ্বের দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে সিপাহী জেলা কাঠালিয়া, গোমতির কিল্লা এবং খোয়াই জেলার পাঁচটি ব্লকে নির্বাচনী কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। কাঠালিয়ায় প্রথম দিনে 24 জন ভোটকর্মী ভোট দেন, কিল্লায় 263 জন ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খোয়াইয়ে জেলা শাসক ও পুলিশ সুপার বিভিন্ন ব্লকের স্ট্রংরুম ও গণনা কেন্দ্র পরিদর্শন করেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে মান্দাই ব্লকের নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন জানান, ব্লকের অধীনে 53 জন ভোটকর্মীর ভোট নেওয়া হবে। তিনি আরও জানান, ব্লকের অন্তর্গত 330 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, এর মধ্যে 141 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী 28 সেপ্টেম্বর মান্দাই ব্লকের 27টি ভোটকেন্দ্রে 57টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঊনকোটি জেলার পেচারথোর ব্লকের এডিসি ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের ইলেকশন ডিউটি ভোট শুরু হয়েছে। ব্লক চত্বরে সুবিধা দান কেন্দ্র, আজ শেষ হবে ভোটদান পর্ব। ব্লক আধিকারিক নবালন চক্রবর্তী জানান, মোট 299 জন সরকারি কর্মী ভোট দেবেন। আগামী 28 সেপ্টেম্বর 16টি ভিলেজের 46টি বুথে ভোট গ্রহণ হবে। জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্যকে সামনে রেখে 5 দিনব্যাপী নিষ্ঠার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে শুরু হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন রামটেকে প্রমুখ। ডক্টর রামটেকে জানান, দেশের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে বৈঠক করেছেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি। গতকাল লোকভবনে এই বৈঠক বিদ্যালয় ও শিক্ষক শিক্ষা, শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রচেষ্টাকে আরও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের নির্ধারিত শিক্ষালাভের ফলাফল নিশ্চিত করার উপর মত বিনিময় হয় বলে এনসিইআরটি সূত্রে জানা গেছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার মনু ও আমবাসায় এনডিএ শরিকদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মনুতে বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিজেপি, তেপ্রামত, ওয়াইপিএফটি যৌথভাবে নির্বাচন লড়াই করছে। এনডিএ বিরোধী দলগুলিকে একটিও ভোট বা আসন না দেওয়ার লক্ষ্য নিয়ে সমন্বয় আরও জোরদার করার উপর আহ্বান জানান তিনি। আগরতলা দশরথদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র্যালিতে অনুষ্ঠিত হবে। আগামী 13 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়োগ র্যালি। এই র্যালি সফল করতে গতকাল পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সেনার পদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার শিলচর ডিভিশনের কমান্ডিং অফিসার কর্নেল গিজো জে ওঝাক্কল।

আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণাবর্তের আকার নিয়ে আগামীকাল ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাজ্যের আকাশ সাধারণত মেঘলা থাকবে। সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদ বর্মা দিল্লি কতালো ফিলচুকু হায়ং বেরামনি জল সপ্তাহ নৈসাই নৈ চিতকনো চেঙ্গেরেখা রাষ্ট্রবক্র গ্যাকসু সিপি রাধাকৃষ্ণন তাকলাইনি ওয়ানসক মঙ্গবাকা নবার তিবার গদালজাক তৈনি সেব পান্ডা তৈ খাতিমা তৈ ছয় সামুগক নাঙানি সাকা ফান বক্সিনে ককনারেখা রাষ্ট্রবক্র গ্যাকসু তৈ ফানমন্ত্রী সি আর পাটিল সাকা নাইমথাং তৈ নাংমানি সক তৈনি সেব তনিনা ও হাপাং কক্রজাক হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মালাইকা এনসিইআরটি নি দাগিফাং প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানি মিয়া লোকসভা ও মালাইমা ও রংনকতেই রংনাই রংনি হামক্রাইনি জুদা জুদা দিখিল নতুই ককলাম সালাইকা বসকাং এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ন বসকাং তনি চংবাড়ি ডিউটি ও চংজাক হাপাংনি সেবগ্রকনি ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকমা মিয়ানি সিমি চেংজাকা গমতি হাংকর কিল্লা ব্লক মিয়ানি সিমি চেঙ্গই তিনি জরা বোর্ড ইয়াসাক জাগানো কিল্লা দস্তদেব মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম মডেল হাই স্কুল বেবাগৈ খরক নৈরা দক চি থাম ইলেকশনস ডিউটি বোর্ড রনাইরক বোর্ড রেখা নাংমানি নাইমথাং মরগমাব তনি জাকা হানি সাকা রিটার্নিং অফিসার এবা বিডিও মনোরঞ্জন দেব বর্মা উনকৌটি হাঙ্কর পেসাদ থলব এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নরগৈ মিয়ানি সিমি বোর্ড সেবুক তাই নাইমথাং সেবুকরকনি ইলেকশনস ডিউটি বোর্ড চেংজাখা ব্লক অফিসার নবারুণ চক্রবর্তী সাকা খরক নৈরা চুকু চিচুকু বোর্ড রুয়ানো সিপাহীজলা হাঙ্করনি কাঠালিয়া ব্লক চেংজাখা ইলেকশনস ডিউটি বোর্ড কারাক সালনি পুইলানি সালও ফর্ম ফিফটিন সুপুঙ্গই খরক নৈচি ব্রৈ বোর্ড সেবুক বোর্ড রেখা কাঠালিয়া ব্লকনি কাইবা ভিলেজ কমিটিও আচুকথাই তঙ্গ কাইথাম চিসিনি পুইলা সালনি ব্যালট ডকন থলিবাড়ি রেমচিনি রংনকনি স্ট্রং রুম তনি জাগানো বোর্ড ইয়াসাকমানো কিটিঙ্গই ক্রাক নাইমথাংনি সেব রোজাখা আয়ঙ্গ খোয়াই হাঙ্কনি কাইবা ব্লকবো ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকনা চেংজাখা হাঙ্কর নাইকলফাং রজত পান্তে হাঙ্কর পুলিশ সুপার দি জগদীশ্বর রেড্ডি জুদা জুদা ব্লকনি স্ট্রং রুম তৈ লেখামা থাইনো বেড়াই নাইখা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি মান্দাই ব্লকব চংবাড়ি সামুবাই গদালজাক সেবুগ্রকনি ইলেকশনস ডিউটি বোর্ড ইয়াসাকমা চেংজাখা মান্দাই ব্লকনি বিডিও এবার রিটার্নিং অফিসার পূজন সেন সাকা ব্লকনি বিশিংনি খরক বাচি থাম বোর্ড সেবুকনি বোর্ড ইয়াসাক জাগানো বতেই বসাকা ব্লকনি বিশিং খরক থামরা থামচিনি চং মুংলাই সহিনই সাকলাই জাখা আবনি বিশিং খরক সারা ব্রৈ চিসা বাতাইনি রক বাতাইয়া উইনো কপ্লাই এংখা অতালনি নৈচিচা সালমারি মান্দাই ব্লকনি কাইনৈ চিসনি বোর্ড কেন্দ্রনি কাইবা চিসনি আচুকথায় বোর্ড ইয়াসাক জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ সেপ্টেম্বর তালনি বসকাং সালনৈ চিসনি ককটি সালো ফুং দামচিসাব আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বুইহাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব মন কি বাতনি ফিলসারা থামচিচার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসকমা খাকামা ককরক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরম তাই নমো এপস লুকুরক বরকনি ওয়ানসকমা ককরক রহরই মানবায়ানো আবনো কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই বরকনি কক্রক রেকর্ড খাই মানবায়ানো ফোন এবার মেসেজ খাই মানবায়ানো বসকাং সাল নৈচিবা হরনি দামচিসা তামৈ সতী ব্রৈচিবানি বিশিং বসং রায়দা নৈসাই নৈচিনি নাহার মুং নবসকাং তনি সালবানি নিস্থানি উল নৈ বেরেমনি ফ্রংমুং সামুং বুতাং মিয়া হাপানিয়া হায়ুং বেরেমনি বাণিকনি অডিটোরিয়াম

0: মচেঙ্গে জাখা অ তাল নি নই চিদক সালমারি জরা তঙ্গানো অফ্রংমং সামং বুতং আরো মানজাখা এনসিইআরটি নি দাগিফং দীনেশ প্রসাদ সাকলা নি রংনক রংমাইখুংনি তাংক্রা ডক্টর মিলিন্দ রামটেকে আকর্ষং আগরতলা দশরথদেব স্পোর্টস কমপ্লেক্স ভারতীয় সেঙ্ক্রাক বাহিনী অগ্নিবীর ত্লাংমানি রেলি চেঙ্গজাগানো বসকাং অক্টোবর তালনি চি থাম সালমারিনি সিমি চি স্নি সালমারি জরা তঙ্গানো অ রেলি অ রেলি ন চাসারানানি বাগৈ মিয়া সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার বাই ককলাম সালাইকা ভারতনি সেঙ্ক্রাক বাহিনী কুচুক আসুকথাইনি অফিসার রক রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী লাহারপাতিমানো কাসুথানি কেরং সামুঙ্গ ফনাংনানি তেই লুকুরকনি বিশিং হজাক বাংরানি সাকা ফান্ডখা মিয়া আগরতলা ও সালথাং হাঙ্কর তাংফাং তৈ রেকামুং নাইখুংনি কথাজাক চেতন বাই হাঙ্কর বেরেমনি লাহার নাইমথাং হজাকমুং সামুং বুতাঙ্গ কক নারকথানি ব ট্রাফিক কেরং মানি ওই লাইসুনানি কবখা মচাং চৌধুরী সাকা রাহাবীর তৈ পি এম রাহাত তাংবুতাঙ্গ লাহার দেরামুঙ্গ দেরাজাক রকজরানি বিশিং রাংনি চুবাচু মানই মানো পান্ডব সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার সালথাং ত্রিপুরা জেলা পরিষদ নি কাসকোকরা বিশ্বজিৎ সিল আকর্ষণ মানজাখা তাবুক নবার নি ককতুমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তে নি বেবা খাঙ্কর ওয়াতে ওয়াউই মানুহনি হজাক লাইকা নবার নাইখুং তিনি সালনি শাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানো আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈজিবা ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি মহুয়া।
0: শ্রোতা বন্ধু, ভোরের স্নিগ্ধ আলোয় মিষ্টি হাওয়ার পরশে শুরু হোক আজকের সুন্দর সকাল।
1: শরৎ মানে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর শিউলির মিষ্টি সুবাস। কিন্তু প্রকৃতির সেই চেনা ছন্দে কখনো কখনো হঠাৎ নেমে আসে অকাল বৃষ্টি। ভোরের জানালায় টুপটাপ বৃষ্টির শব্দ, ভেজা মাটির সোঁদা গন্ধ আর মেঘে ঢাকা আকাশ যেন শরতের সকালে এনে দেয় এক অন্যরকম অনুভূতি।
0: তবে এই সকাল আর সকালে এই অকাল বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, কখনো কখনো কৃষকের মনে জাগায় দুশ্চিন্তা। মাঠে পাকা ফসল, দৈনন্দিন কাজকর্ম এবং সাধারণ মানুষের যাতায়াতে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তাই আবহাওয়ার পূর্বাভাস জেনে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা আমাদের সকলের কর্তব্য।
1: তবুও বৃষ্টি ভেজা এই সকালে এক কাপ গরম চা, জানালার পাশে বসে বৃষ্টির সুর শোনা আর প্রিয়জনদের সঙ্গে কিছু মিষ্টি মুহূর্ত ভাগ করে নেয়ার আনন্দই আলাদা।
0: প্রকৃতির এই অনিশ্চিত রূপের মাঝেও খুঁজে নি জীবনের আনন্দ, ভালোবাসা আর নতুন করে বাঁচার প্রেরণা।
1: আজকে সকাল হোক আনন্দময়, সুন্দর ও নিরাপদ। এবার চোখ রাখবো ইতিহাসের পাতায়। আজ 23শে সেপ্টেম্বর, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলী কী রয়েছে তা দেখে নেব একবার। 1846 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ উরবা লে ভেরিয়ের গাণিতিক পূর্বাভাসের উপর ভিত্তি করে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহান গটফ্রিড গালে সৌরজগতের অষ্টম গ্রহ নেপচুন

আবিষ্কার করেন। 1889 সালের আজকের দিনে জাপানের কিয়োটোতে ফুসা জিরো ইয়ামাউচি বিখ্যাত গেমিং কোম্পানি নিনটেন্ডো প্রতিষ্ঠা করেন, যা শুরুতে হাতে তৈরি তাস দিয়ে তৈরি করত। 1932 সালের আজকের দিনে হেজাজ ও নজদ রাজত্ব একীভূত হয়ে আজকে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ ইবনে সৌদি দেশটির প্রথম বাদশাহ হন। সোভিয়েত ইউনিয়ন সফলভাবে তাদের প্রথম

0: থেকে আজকে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ ইবনে সৌদি দেশটির প্রথম বাদশাহ হন। সোভিয়েত ইউনিয়ন সফলভাবে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে আজকের দিনে 1949 সালে।
1: আর আজকের দিনে জন্মেছিলেন 1847 সালে আনন্দমোহন বসু, প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষাবিদ। 1917 সালে জন্মেছিলেন আজকের দিনে অসীমা চট্টোপাধ্যায়, খ্যাতনামা ভারতীয় বাঙালি নারী রসায়নবিদ, যিনি প্রথম ভারতীয় নারী হিসাবে কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। 1977 সালে আজকের দিনে জন্মেছেন সৃজিত মুখোপাধ্যায়, ভারতের বিখ্যাত সমসাময়িক বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য। আর আজকের দিনে আমরা হারিয়েছি 1910 সালে প্রথমনাথ মিত্র, বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা। আর 1939 সালে আজকের দিনে হারিয়েছি আমরা সিগমন্ড ফ্রয়েড, বিখ্যাত অস্ট্রিয়ান মনোবিজ্ঞানী এবং সাইকো অ্যানালাইসিস বা মনোবিশ্লেষণ পদ্ধতির জনক।
0: আজকের দিন একটি বিশেষ দিন, আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস। আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস প্রতি বছর 23 সেপ্টেম্বর পালিত হয়। 2026 সালে এই দিনটির মূল উদ্দেশ্য হল বধির ব্যক্তিদের মানবাধিকার, সমান অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইশারা ভাষা একটি সম্পূর্ণ ভাষা যার মাধ্যমে মানুষ নিজের ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। আমাদের উচিত ইশারা ভাষাকে সম্মান করা এবং বধির ব্যক্তিদের শিক্ষা, কর্মক্ষেত্র ও সমাজে সমান সুযোগ দেয়া। আসুন আমরা সবাই ইশারা ভাষা শিখি, বৈষম্য দূর করি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি।
1: বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সাহসী বিপ্লবী। প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ 23 সেপ্টেম্বর তার আত্মাহুতি দিবস পালন করা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মাত্র 21 বছর বয়সে তার এই আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের আজও অনুপ্রাণিত করে। এই বিশেষ দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তার আদর্শে দেশপ্রেম, সাহস ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শপথ গ্রহণ করি। বিনম্র শ্রদ্ধা বীরকন্যা প্রীতিলতাকে।
0: আজকের দিনে সারা দেশ জুড়ে 11তম আয়ুর্বেদ দিবস উদযাপিত হতে চলেছে, যার মূল ভাবনা একটি স্বাস্থ্যকর আগামীকালের জন্য আয়ুর্বেদ। এই হলো এবারের মূল ভাবনা বা থিম।
1: আয়ুর্বেদ, যার অর্থ জীবনের জ্ঞান, হাজার বছরের প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থা, শরীর, মন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে সুস্থ জীবনযাপনের উপর এই শাস্ত্র বিশেষ গুরুত্ব দেয়।
0: প্রতি বছর আয়ুর্বেদের গুরুত্ব, উপকারিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয় আয়ুর্বেদ দিবস। আয়ুর্বেদ দিবসও আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকতে হলে প্রয়োজন সুষম আহার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
1: আয়ুর্বেদে ব্যবহৃত বিভিন্ন ভেষজ উপাদান ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ আজও মানুষের মধ্যে রয়েছে। তবে মনে রাখতে হবে, যে কোনো চিকিৎসা গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়।
0: আসুন এই বিশেষ দিনে আমরা প্রাচীন জ্ঞান ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে সুস্থ, সচেতন ও সুন্দর জীবন গড়ে তোলার অঙ্গীকার করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার আমরা চোখ রাখব কি লিখি তোমায় এই পর্বে।
1: লিখছি তোমায় পর্বে আজকে প্রথম চিঠিটি পড়ছি, যিনি পাঠিয়েছেন তাপস কুমার বালা, গ্রাম ডাকঘর লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ, জেলা খুলনা, বাংলাদেশ থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, শরতের পেঁজাতুলোর আকাশ আজ যেন একখানি সাদা ক্যানভাস, যেখানে শিল্পী যেন তার নিপুণ তুলির আঁচড়ে স্বর্গ মর্তে এক অদৃশ্য সিঁড়ি এঁকে দিয়েছেন। কাশবনের শুভ্র ঢেউ, শিউলির মাদক সুবাস আর ভোরের ঘাসের উপর

0: শিশিরের মুক্ত। সব কিছু মিলে প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে তুলেছে দেবীর আগমনের পথ। ঢাকের কাঠিতে প্রথম যখন আঘাত পড়ে, তখন মনে হয় নিস্তব্ধ পৃথিবীর হৃদয়ে হঠাৎ কেউ যেন প্রাণের স্পন্দন ফিরিয়ে দিয়েছে। শরৎ প্রভাতেরই চিরচেনা মহালয়ের সুর আমাদের অবচেতন মনে শারদীয় শুভেচ্ছার প্রথম অনিন্দ সুখানুভূতির উদ্রেক ঘটায়। কুমোরের নিপুণ হাতে মাটির শরীরে আবারও প্রাণের আভাস। গাছতলার চণ্ডীমণ্ডপে মা আসছেন কৈলাসের স্বর্গীয় আবাস ছেড়ে মর্তে, তার সন্তানদের কাছে। তিনি আসছেন শুধু মর্তলোকের পুজোর বেদিতে অধিষ্ঠিত হতে নয়, আসছেন মানুষের অন্ধকারের অন্তরের আলোর প্রদীপ জ্বালাতে, ভয়ের মধ্যে সাহস সঞ্চার করতে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা নিয়ে। পুরাণে মহিষাসুর কেবল কোনো অতীতের দানব নয়, সে আজও আছে মানুষের লোভে অহংকারে হিংসায় মিথ্যায় ছলনায় আর ক্ষমতার উদ্ধত আস্ফালনে। মা দুর্গার আগমন তাই আমাদের কাছে আত্মশুদ্ধিরও আহ্বান। মায়ের আরাধনা যদি কেবল ধূপ ধুনো ফুল বেলপাতা আর মন্ত্র উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, আমাদের অসুর প্রবৃত্তির অটুট থাকে, তাহলে ওই আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। মায়ের পুজো তখনই পূর্ণতা পাবে যখন প্রতিমার সামনে জ্বালানো প্রদীপের আলোর শিখায় ওমে আমাদের ভেতরের শরীরপুরা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আর সেই ভস্মের উপর অঙ্কুরিত হবে আমাদের বিবেক মূল্যবোধ মানবিকতা আর শুভবোধেরা। যখন অঞ্জলি ফুলের সাথে বিসর্জন দিতে পারব আমাদের সকল অহংকারকে, যখন ধূপের ধোঁয়ার সাথে মিলিয়ে যাবে আমাদের সকল অশুভরা, তখন দেবীর চরণে মাথা নত করার অর্থ হবে অন্যায়ের সামনে আর মাথা নত নয়। শুভেচ্ছান্তে তাপস কুমার বালা, গ্রাম ডাকঘর লক্ষ্মীখোলা, উপজেলা দাকোপ, জেলা খুলনা, বাংলাদেশ।
1: এবারের চিঠিটি লিখেছেন বর্দোয়ালি আগরতলা থেকে পেনু প্রসাদ দে। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, তোমার অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ভাবনা রেখেছো মা আসছেন। ভাবনাটি অত্যন্ত সময়োপযোগী আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। জন্মাষ্টমীতে কাঠাম পুজোর মধ্য দিয়ে শুরু হয় বাঙালির বহু প্রতীক্ষিত চিরাচরিত দুর্গোৎসবের শুভ সূচনা। শ্রাবণের অবিশ্রান্ত বাড়িধারার শেষে আবির্ভাব ঘটে ঋতুরানী শরতের। প্রকৃতির রূপ বদলে স্পষ্ট আভাস তখন চারপাশে। সুনীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, সবুজ ঘাসের ডগায় জমা শিশিরের ওপর সকাল রোদের হাসি, নদীর ধারে শ্বেত শুভ্র কাশের তোলা, পুকুর দিঘি জলাশয়ে পদ্ম কেয়া শাপলা শালুকের প্রস্ফুটিত রূপ, সব মিলিয়ে প্রকৃতি যেন আপন হাতেই এঁকে চলেছে মায়ের আগমনী আলপনা। বাড়ির নিকোনো উঠোনের বিস্তৃত আঙিনায় শিশির ভেজা শিউলি ঝরার টুপটাপ শব্দ যেন নিঃশব্দে জানিয়ে দেয় জগন্মাতার চরণধ্বনি। মূর্তিপাড়ায় শুরু হয় ব্যস্ততা, শিল্পীর তুলির প্রতিটি নিখুঁত টানে নিষ্প্রাণ মাটির অবয়বে জেগে ওঠেন মা। পাড়ায় পাড়ায় ঢাকিদের ঢাক মেরামতের ঠুকঠাক শব্দে যেন আরও স্পষ্ট হয়ে ওঠে মায়ের আগমনী বার্তা। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগ মথিত কণ্ঠে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে বরণ করার সেই চিরন্তন আহ্বান প্রতিটি বাঙালির হৃদয়ের অনুপরমাণুতে এক অনির্বচনীয় অনুরণন তোলে। মনে পড়ে যায় সেই আকুল আরতি, উমার মা মেনকার কণ্ঠে গিরিরাজের প্রতি আহ্বান,

0: বাঙালি উমাকে নিজের ঘরের মেয়ে, নিজের কন্যা হিসেবেই বরণ করে নেয়। এজন্য এক বিবাহিতা কন্যার বৎসরান্তে কয়েকদিনের জন্য বাপের বাড়ি ফিরে আসার আকুল প্রতীক্ষা। এই শারদোৎসব আমাদের একান্ত নিজস্ব ঐতিহ্য হয়েও আজ দেশ কাল সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। আর কদিন বাদেই ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণের বিভাজন ভুলে মানুষ মিলিত হবে এক মহা আনন্দযজ্ঞে। মা আসছেন, তাই অপেক্ষারও আজ এক নিজস্ব উৎসব। পুজোর কটা দিন সবার আনন্দে, শান্তিতে ও ভালোবাসায় কাটুক, এই শুভকামনা রইল। শারদোৎসবের আগাম শুভেচ্ছা সহ বেণুপ্রসাদ দে, বর্দোয়ালি, আগরতলা।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা থেকে। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার অভিজ্ঞাপন বিভাগে লিখছি তোমায় পর্বে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের ভাবনা হলো মা আসছেন। বাংলার ঋতু বৈচিত্র্যে শরৎকাল এসে পড়েছে, তাই তো মা শারদীয়া আসছেন। পুজো মণ্ডপগুলোতে এবং সমস্ত বাঙালির মনে প্রাণে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। দেবী দুর্গা মর্তলোকে আসেন অশুভ শক্তিকে দমন করার জন্য মহিষাসুর মর্দিনী রূপে। তিনি আবার আসেন উমা রূপে, কন্যা স্বরূপিণী হয়ে বাঙালির ঘরে ঘরে। তাই আবাল বৃদ্ধ বনিতার মধ্যে মহা আনন্দের সমারোহ চলে দুর্গাপুজোর দিনগুলোতে, মা আসছেন। তাই শুভ মহালয়ার পুণ্যতিথিতে দেবী দুর্গা দুর্গতি নাশিনীর আগমনী সঙ্গীত এবং বিখ্যাত বাংলা ভাষ্যকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী চণ্ডীর স্তোত্রপাত্রের মাধ্যমে শারদীয়ার আগমনের বার্তা আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে, মা আসছেন। এই আনন্দের প্রস্তুতি চলছে নানাভাবে সকলের মধ্যে। বিপুল ব্যস্ততা দেখা যায় পুজোর উদ্যোক্তা এবং মণ্ডপ সজ্জা কর্মীদের মধ্যে। দেবীর মূর্তি তৈরির কাজে কর্মব্যস্ত থাকে কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। তারপর দোকান বাজারগুলো নানা রকম পসরায় ভরে ওঠে, ক্রেতা ও বিক্রেতার আগ্রহ ও উৎসাহ চলে পুরুদমে। পাড়ায় পাড়ায় বারোয়ারি দুর্গাপুজোর চাঁদা তোলার জন্য যুবশ্রেণী উদ্যোক্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তবে সাধারণ লোকেদের ওঠে নাভিশ্বাস, কারণ পুজোর মাসে এমনিতেই আর্থিক বাজেট ধরা যায় রাখা যায় না। তারপর ভাবতে হয় মা আসছেন বছরে একবার সপরিবারে। মা তো আসছেন, কিন্তু বর্তমানে মায়ের পুজোর ভক্তিভরে আরাধনার চেয়ে আড়ম্বরতা এবং জাঁকজমকটাই বেশি লক্ষ্য করা যায়। অথচ আমাদের সমাজ ব্যবস্থায় ধনী এবং গরিবের মধ্যে যে বিস্তর ব্যবধান রয়েছে, তাতে দরিদ্র ঘরের লোকেরা মায়ের পুজোর আনন্দে কতটুকু সামিল হতে পারবে তাতে যথেষ্ট সন্দেহ থেকে যায়। সর্বমঙ্গলদায়িনী শারদীয়া শুভ আগমন তখনই সম্পূর্ণরূপে আনন্দময় এবং সার্থক হয়ে উঠবে যদি ধনী গরিব সকলেই সমানভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে, এই কামনাই করছি মায়ের কাছে। এতেই শুভেচ্ছান্তে লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা।
0: পশ্চিম বর্ধমান দুর্গাপুর বিশ্বকর্মা নগর থেকে চিঠি লিখেছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মা আসছেন। শারদোৎসব মানেই শিউলি ফুলের গন্ধ, কাশফুলের সমাহার, হিমালয় ও মেনকার কন্যা। উমার বাপের বাড়ি আসার আনন্দ বুঝিয়ে দেয় মা আসছেন। বলার অপেক্ষা রাখে না যে এক বছর অপেক্ষার পরে মা আসছেন। এই আবেগে আপামর বাঙালি জাতি ভেসে থাকে। আশ্বিনের শারদীয় প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠের এই মহালয়ার আবাহন মন্ত্র কানে ভেসে আসার অর্থই হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দরজায় করা নাড়ছে। দেবী দুর্গার মর্তে আগমন মানেই চারপাশের বাতাসে পুজোর গন্ধ আর ঘরে ফেরার আকুলতা। নতুন জামা আর ঢাকের আওয়াজে মেতে উঠে পুরো বাংলা। জাতি ধর্ম নির্বিশেষে এই কটি দিন সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়। আমার লেখা একটি প্রাসঙ্গিক কবিতা দিয়ে আজকের বার্তা শেষ করছি।

উৎসব লেখায় আমার লেখাটা ছাপেনি, শুধু লিখেছিলাম তিন্নির বাবা বড় ধনী, তাই নতুন পোশাক অনেকে পেয়েছে, অনেক পেয়েছে তিন্নি, অভাবের সংসার তাই বুচির কিছু জোটেনি। লিখেছেন কাঞ্চন চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বিশ্বকর্মানগর থেকে।

এবারে চিঠিটি লিখেছেন চিরশ্রী পাল গড়দরজা বিষ্ণুপুর থেকে। প্রকৃতি প্রেমী অভিজ্ঞাপন, মা আসছেন। আকাশে বাতাসে তাই আগমনীর গন্ধ, কাশফুল চামড় দুলিয়ে চলেছে মাকে আনতে। আর শিউলি মায়ের পায়ের তলায় অর্থাৎ মাটিতে বিছানা পেতে মাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। মায়ের আগমনে প্রকৃতি, আকাশ, বাতাস, রোদ, বৃষ্টি সবাই যেন ব্যস্ত। আকাশ চলেছে তার সাদা মেঘের ভেলা নিয়ে উমা মাকে আনতে। বাতাস দূর থেকে ছড়াচ্ছে শিউলির গন্ধ। শরতের সোনা ছড়া ঝলমলে রোদ বুঝিয়ে দিচ্ছে মায়ের আগমন বার্তা। আর বৃষ্টি, সেও তার কাজ করে চলেছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবে সে মায়ের সাথে লুকোচুরি খেলে চলেছে। নতুন জামা কাপড়ের গন্ধ, দূর থেকে ভেসে আসা নারকেল নাড়ুতে গুড়ের পাক দেওয়ার গন্ধ, সব মিলিয়ে শুধু আনন্দ আর আনন্দ। বাইরের জঞ্জাল পরিষ্কার, ঘরে ঘরে গোলা দেওয়া, প্রায় এক মাস ধরে মা ঠাকুমাদের ছাড়া মোছা, মাজা ঘষা ইত্যাদি পর্ব চুকিয়ে পুজোয় সব যেন নতুনের রাংতা। আর মনেও সারা বছরের একঘেয়ে ক্লান্তি দূর হয়ে আসে এক নতুন উদ্যম। ঘরে ঘরে মা কাকিমাদের হাতে তিলের নাড়ু, মুরকি, মোয়া তৈরির গন্ধ। এসব একদম বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাতেই সম্ভব। দোকান বাজারে একমাস ভিড় ঠেলে কেনাকাটা পর্ব, আর থেকে আসি সবারই সামর্থ্য মতো নতুন জামা কাপড়। ঠাকুর দেখতে যাওয়া, প্রসাদ খাওয়া, মহালয়াতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ কণ্ঠে স্তোত্র পাঠ শুনে মনে এক শিহরণ আসা, এসবই যেন এক আলাদা আনন্দ। যত দিন যাচ্ছে এসব রেওয়াজ এখন তুলনামূলকভাবে ক্রমশ কমে যেতে বসেছে। কমে গেলেও তবু উমা মা আসার আনন্দ কখনোই ম্লান হবে না। আগেও যেমন ছিল এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, কারণ সে যে আমাদের ঘরেরই মেয়ে। চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর।

0: কাছে তথ্য জানিয়ে দেবার। যে সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ গার্ড, গাড়ির চালক, পুলিশ কর্মী, ক্লিনার এবং অন্যান্যরা যারা আসন্ন ভিলেজ কাউন্সিলিং নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন এবং ভোট গ্রহণের দিন নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তাদের জন্য ইলেকশন ডিউটি ভোট এর ব্যবস্থা করা হয়েছে। সাঁতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলের ভোটারদের জন্য সাঁতচাঁদ আরডি ব্লক ক্যাম্পাসে পুরনো আরডি বিল্ডিং রুম নম্বর 1 এবং রুম নম্বর 2-এ অন্যান্য সেকশনের রুমে ভোট গ্রহণ কেন্দ্র খোলা রয়েছে। গতকাল এবং আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট দিতে পারবেন। ইভিএমের মাধ্যমে যারা ভোট দিতে চান তাদের ফর্ম 15-র মধ্যে ইলেকশন ডিউটির অ্যাপয়েন্টমেন্ট অর্ডারের কপি ভোট গ্রহণের অন্তর দিন আগে ভিলেজ কাউন্সিলের নির্বাচনী রিটার্নিং অফিসারে জমা দিতে হবে।
1: পরবর্তী তথ্যটি হচ্ছে, আগামী 28 সেপ্টেম্বর 2026 ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিটিএডিসির অন্তর্গত ভিলেজ কমিটি এলাকায় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ভোট গ্রহণের দিন সব সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এবারে চাকরি প্রার্থী বন্ধুদের জন্য NISST রিক্রুটমেন্ট 2026 অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজি থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল ম্যানেজার একটি পদ, চারটি পদ মোট রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 28 সেপ্টেম্বর। প্রথম পদটি হচ্ছে টেকনিক্যাল ম্যানেজার পদ একটি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে মাস্টার্স প্লাস স্টিল প্ল্যান্টে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 45 বছর, 1,25,000 পর্যন্ত বেতনক্রম থাকতে পারে। দ্বিতীয় পদটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টু ডিরেক্টর পদ একটি, ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে, বিশেষত মেকানিক্যাল অথবা মেটালার্জি অথবা ইলেকট্রনিক্স প্লাস আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়সক্রম 35 বছর, 50,000 পর্যন্ত বেতনক্রম রয়েছে। পরবর্তী পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সংখ্যা একটি, গ্রাজুয়েট প্লাস PA তে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, MS অফিস অথবা এক্সেল জ্ঞান থাকতে হবে, বয়স 35 বছর, 35,000 পর্যন্ত বেতনক্রম রয়েছে। পরবর্তী পদটি হচ্ছে টেকনিক্যাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সংখ্যা একটি, ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা BSc প্লাস 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অথবা কম্পিউটার অফিস কাজ ও 40 WPM টাইপিং এই সব জানা থাকতে হবে, 35 বছর, বয়স 25,000 পর্যন্ত বেতনক্রম, মোট ভ্যাকেন্সি 4টি, আবেদন পদ্ধতি অফলাইন, লাস্ট ডেট 28 সেপ্টেম্বর 2026, সিলেকশন হবে শর্টলিস্টিং অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট হল https://nisst.org।
0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কি বলছে তা জানিয়ে দেবার। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 58%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 1 মিলিমিটার। আরেকটি সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: এবারে ঘড়ি কিন্তু জানান দিচ্ছে আমাদের আজকের অভিজ্ঞাপন পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্রোতা বন্ধু, শারদীয় উৎসব আসছে, তাই সবাই আপনাদেরকে সুস্থ থাকারই আহ্বান জানাবো। যেহেতু অকাল বর্ষণ একটা দেখা দিচ্ছে, তাই কিছু সাবধানতা তো আপনাদের নিতেই হবে, সুস্থ থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে অনুষ্ঠান পরিচালনায় আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি ছিলাম মহুয়া বৈদ্য।
0: নমস্কার।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।
1: তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর বই উপহার দিয়াছিল। এই গল্পটি মনে হয় অনেকেরই মনে লাগিয়াছিল, বোধ হয় অনেকেই মনে মনে স্থির।

নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি রয়েছি আজকে মানালি। কথা বলার জন্য সবসময় শব্দের প্রয়োজন হয় না, কখনো দুটো হাতের ছোট্ট একটি ভঙ্গি হয়ে উঠতে পারে সম্পূর্ণ একটি বাক্য, কখনো চোখের অভিব্যক্তি, মুখের ভাব আর হাতের ইশারাতেই প্রকাশ পেতে পারে অনুভূতি, প্রয়োজন ভালোবাসা কিংবা প্রতিবাদ। আজ 23 সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভাষা শুধু মুখে উচ্চারিত শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাংকেতিক ভাষাও একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক ভাষা যার নিজস্ব কাঠামো ও ব্যাকরণ রয়েছে। আমরা অনেক সময় সাংকেতিক ভাষাকে শুধু কিছু হাতের ইশারা হিসাবে দেখি, কিন্তু বিষয়টি তার চেয়ে অনেক গভীর। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জাতীয় সাংকেতিক ভাষা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে 7 কোটিরও বেশি বধির মানুষ রয়েছেন এবং তারা 300রও বেশি বিভিন্ন সাংকেতিক ভাষা ব্যবহার করেন। অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ কোনো একটি মাত্র আন্তর্জাতিক ভাষা নয়। যেমন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় কথা বলি, তেমনি বিভিন্ন অঞ্চলের ডিফ কমিউনিটির নিজস্ব সাংকেতিক ভাষা রয়েছে। আর এখানেই আসে অন্তর্ভুক্তির বিষয়টি। একজন বধির মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারেন, চিকিৎসা পরিষেবা নিতে পারেন, কর্মক্ষেত্রে নিজের কথা বলতে পারেন, সরকারি পরিষেবা বুঝতে পারেন, কিংবা নিজের অধিকার সম্পর্কে জানতে পারেন, তার জন্য যোগাযোগের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন, 23 সেপ্টেম্বর তারিখটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। 1951 সালের 23 সেপ্টেম্বর রোমে প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডিফ, অর্থাৎ WFDI, পরিবর্তে তাদের উদ্যোগের ভিত্তিতে জাতিসংঘ 2017 সালে 23 সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজেস হিসেবে ঘোষণা করে। 2018 সাল থেকে দিনটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। আজকের দিনে তাই সাংকেতিক ভাষার স্বীকৃতি, ডিফ কমিউনিটির অধিকার এবং সমাজের সর্বস্তরে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে সামনে আসে। এবছর অর্থাৎ 2026 সালের ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজের থিম ডিক্লারিং ডিফ পিপলস হিউম্যান রাইটস, সহজ বাংলায় বললে বধির মানুষের মানবাধিকারকে বাস্তবে প্রতিষ্ঠিত করা। এ বছরটি আরও গুরুত্বপূর্ণ কারণ ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডিফ তাদের প্রতিষ্ঠার 75 বছর পূর্ণ করছে। একই সঙ্গে জাতিসংঘের কনভেনশন অন দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস বা CRPD গ্রহণেরও 20 বছর পূর্ণ হচ্ছে, তাই এবারের বার্তা খুব স্পষ্ট। শুধু অধিকার স্বীকার করলেই হবে না, সেই অধিকার যেন বাস্তব জীবনেও কার্যকর হয়, সেটাই গুরুত্বপূর্ণ। একজন বধির মানুষ যদি কোনো হাসপাতালের কাউন্টারে গিয়ে নিজের সমস্যার কথা বোঝাতে চান, সেখানে কি যোগাযোগের যথেষ্ট ব্যবস্থা রয়েছে? আমাদের নিজেদেরকেও একটু ভাবতে হবে। কোনো শিক্ষার্থী যদি সাংকেতিক ভাষায় শিক্ষা নিতে চায়, তার জন্য কি পর্যাপ্ত সুযোগ রয়েছে? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে পারলে আমরা আরও আন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগোতে পারব। তো বন্ধুরা, আবারও কথা হবে। আজকের প্রথম গান আমরা শুনবো।

0: বন্ধুরা, এবারে আমরা চলে যাব আর যে সপ্তদ্বীপের কাছে, এবং আমরা শুনব আজকের অনুষ্ঠান কবিতায় অন্তরঙ্গ। আর যে সপ্তদ্বীপের সঙ্গে রয়েছে আজকের অতিথি অন্তরা সাহা।
1: আজ একটি ছোট্ট পর্ব নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, এবং আজকের পর্বের মূল বিষয় হচ্ছে কবিতা। কবিতা শুধু কিছু শব্দের বিন্যাস নয়, কবিতা হলো অনুভূতির এক অনন্য প্রকাশ।

0: কবিতা আমাদের ভালোবাসার কথা বলে, কখনো বিরহের, কখনো প্রতিবাদের, আবার কখনো নিঃশব্দে ছুঁয়ে যায় আমাদের মনের গভীরতম অনুভূতিগুলোকে। কবিতা আমাদের ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়, আর কখনো কখনো এমন কিছু কথা বলে যায় যা আমরা নিজেরা বলতে পারি না। তাই তো বলে, আবৃত্তি সর্বশাস্ত্রাণং বোধাদপি গরীয়সী। হ্যাঁ, আজ সেই বোধের প্রকাশ করতে কবিতায় অন্তরঙ্গ পর্বে আমার সঙ্গে বিশেষ অতিথি শিল্পী অন্তরা সাহা। চলে যাবে অন্তরার কাছে। অন্তরা, তোমার কাছে কি শুনছি?
1: নমস্কার, আমি অন্তরা সাহা। আমাদের চিরন্তন অনুপ্রেরণা এবং শক্তির উৎসের নাম স্বামী বিবেকানন্দ। শোনাচ্ছি স্বামীজির লেখা একটি কবিতা। কবিতার নাম ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল হে বীর হৃদয়। জয় তব যেন সুনিশ্চয়, জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্ত দর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশীষ ছড়িয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক শিব হোক সকলি তোমার, সত্য হোক শিব হোক সকলি তোমার, সত্য হোক শিব হোক সকলি তোমার।
0: কি অসাধারণ কবিতা শোনালে অন্তরা! আজকের এই আয়োজনে আমরা প্রবেশ করে গেছি সেই কবিতার অন্তরঙ্গ জগতে, যেখানে শব্দ হয়ে উঠেছে অনুভূতি, আর অনুভূতি হয়ে উঠেছে এক একটি কবিতা। চলে যাব পরের কবিতায়। কি শুনছি তোমার কাছে?
1: স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথা আসলেই যে ছবিটি আমাদের মনে সবার আগে ফুটে ওঠে, সেটি হচ্ছে শান্তির নীর বেলুড় মঠ। এবারে আপনাদের যে কবিতাটি শোনাচ্ছি, সেটি কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা। কবিতার নাম বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুচ্ছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি আর কোথাও দেখিনি। স্থিত প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আরেকজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি থুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো,

0: এত ক্রোধ, এত অপমান! আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না।
1: অসাধারণ অভিব্যক্তি, কি অসাধারণ উচ্চারণ! চলে যাব পরের কবিতায়, কি শোনাচ্ছ অন্তরা?
0: আমাদের অহং যেন আমাদের গ্রাস না করে, আমরা যেন সর্বদা আনত থাকি আমাদের জীবনের কাছে, আমাদের জীবনের, আমাদের যাপনের আরেক নাম রবি ঠাকুর। এবারে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
1: বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। অন্তরার কবিতায় সেই শ্লোক যেন সত্যি হয়ে গেছে। আজকের এই ছোট্ট পর্বে আমি ছিলাম আর যে সপ্তদ্বীপ, এবং আমার সঙ্গে কবিতার অন্তরঙ্গে ছিল শিল্পী অন্তরা সাহা।
2: আমরা এতক্ষণ শুনলাম কবিতায় অন্তরঙ্গ। এবারে আমাদের সঙ্গে রয়েছে আর যে সপ্তদ্বীপ, শুনব আর যে সপ্তদ্বীপের গল্পপাঠ।
3: কলিপুরের ইংরাজি স্কুলে আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে। তার বয়স ওই 12-14 বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি। এই কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলে অবাক হইয়া গেল। কেবল দু একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে, শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া চাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা হা করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে, এরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা উড়াইতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায়, নীল নভ মণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া, যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শুনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ অদ্ভুত শুরু করিয়া এবং মুখ ভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকতো তোমার লেজ এবং ডানা, উড়ে গেলেই আপদে যেত করতো না কেউ মান।

0: শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাবু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শৃগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ ঘুরিয়ে বলিল, শৃগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে, লোভী শৃগাল প্রবেশ করে দ্রাক্ষা খেতে, কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগালে পাবে কি রূপে তাহাকে, বারম্বার চেষ্টায় হয় অকৃত কার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল, সে নাকি এই কবিতা লিখিয়াছে যে একখানা দুই পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে, আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পূর্ণ হয়, তখন সে নাকি বই ছাপাইবে। শুনিয়া কেহ কেহ আরো অবাক হইয়া গেল, কাহারো কাহারো হিংসা আরো দ্বিগুণ জ্বলিয়া উঠিল। ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল। গোপাল বলে একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে, এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রুজল দুঃখ শোক ইত্যাদি কথা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠিল। সে বলিল,
1: হতভাগা, ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় মারবি। কেন রে বাপু, দুনিয়ায় কি কবিতা লিখবার আর কোনো জিনিস পাওনি?
0: হরেরাম বলিল, আহা বুঝলি না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই ও লিখেছে। গোপাল বলিল,
1: ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে, ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব।
0: ছেলেরা, বিশেষত ওই নিচের ক্লাসের ছেলেরা দলে দলে শ্যামলালের কবিতা শুনিতে আসিতে লাগিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া স্কুলের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা গেল। বড়দের মধ্যে কেউ কেউ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া গেল। স্কুলের দুয়ারে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায় চারদিকে কবিতা গজাইয়া উঠিল। পাঁচেরির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠোনে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পাড়ে জির ছাগলের এক হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলি হারি, উঠোনে দাপট করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল, আহা জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম ধুরাচার পাষণ্ড বর্বর, এমন সময় গুরুগম্ভীর গলায় কে যেন ডাকিয়া বলিল, শ্যামলাল। ফিরিয়া দেখি হেডমাস্টার মশায়। ম্যাপের ওপর কি লেখা হচ্ছে? শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আগে আমি আগে লিখিনি, আগে ওরা লিখেছিল।
2: ওরা কারা?
0: শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার পরিকাঠের দিকে তাকাইতে লাগিল, কাহার নাম করিবে বুঝতে পারিল না। মাস্টার মহাশয় আবার বলিলেন,
2: ওরা যদি বরের বাড়ি শীত কাটতে যায় তুইও কাটবে, ওরা যদি নিজের গলায় ছুরি বসায় দেখা দেখি তুমিও কি বসাবে।
0: যা হোক, সেদিন অল্পের উপর দিয়ে গেল। শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল। ইহার মধ্যে আমাদের নতুন শিক্ষক মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন। এই গল্পটি মনে হয় অনেকেরই মনে লাগিয়াছিল। বোধহয় অনেকেই মনে মনে স্থির করিয়াছিল ইন্সপেক্টর আসিলে তাহার কবিতা শুনাইতে হইবে। ইহার মাসখানেক পরে ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 25-30টি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। হেডমাস্টার মহাশয়

0: ইন্সপেক্টরকে লইয়া ঘুরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল। আর কোথা যায়, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে। এই ভয়ে ছোট বড় 25-30টি কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মধ্যে ঝনঝন ঝনঝন ঝন করিয়া বাজিতে লাগিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িল। ছাদের উপর একটা বেড়াল ঘুমাইতেছিল, সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের ক্যাশিয়ার সবাই হা হা করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় বলিলেন, এত চেঁচাইলে কেন? সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা করিল, কে কে চেঁচাইয়াছিল? পাঁচাতি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল, শ্যামলাল। শ্যামলাল যে একা মারাত্মক রকম চেঁচাইতে পারে এই কথা কেহই বিশ্বাস করিল না। সুতরাং স্কুল শুদ্ধ সকলকে স্কুলের পর আটকাইয়া রাখা হইল। অনেক তম্বিতাম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার রোগ হয়েছে। রোগের ওষুধ কি? পণ্ডিত মহাশয় বলিলেন, সে কি আবার ওষুধ? বিষম বিষ্মৌঢ়ম, মানে ওই বিষের ঔষধ বিষ। বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। তোমরা যে যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা এক মাস প্রতিদিন 50 বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে। এই বলে তিনি টিকা দিলেন। পদে পদে মিলি খুঁজি, গুণে দেখি 14, মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য। হয় হব ভবভূতি নয় কালিদাস।
1: এবারে আমরা শুনব আরজে মৃন্ময়ীর কবিতা।
2: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা থেকে এবারে পড়ে শোনাচ্ছি। অমিতর কাছে লেখা লাবণ্যের শেষ চিঠিটি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই ওধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাঁটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর জোড়ায়। রথের চঞ্চল ব্যাগ হাওয়ায় ওড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে।
1: আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। নয়াদিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এবারের মূল বিষয় জলবায়ু, সহনশীল জল ব্যবস্থাপনা। গতকালের অনুষ্ঠানে জল সংরক্ষণ ও সঠিক ব্যবহারের উপর জোর দেন উপরাষ্ট্রপতি। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে সিপাহী জলার কাঠারিয়া, গোমতীর কিল্লা এবং খোয়াই জেলার 5টি ব্লকে নির্বাচনী কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। কাঠালিয়ায় প্রথম দিনে 24 জন কর্মী ভোট দেন, কিল্লায় 263 জনের ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে এবং খোয়াইয়ে জেলা শাসক ও পুলিশ সুপার বিভিন্ন ব্লকের স্ট্রং রুম ও গণনা কেন্দ্র পরিদর্শন করেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মান্দাই ব্লকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের ইলেকশন ডিউটি ভোট গ্রহণ শুরু হয়েছে। মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন জানান, ব্লকের অধীন 53 জন ভোট কর্মীর ভোট নেওয়া হবে। তিনি আরও জানান, ব্লকের অন্তর্গত 330 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঊনকোটি জেলার পেচারথল ব্লকে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের ইলেকশন ডিউটি ভোট শুরু হয়েছে। ব্লক চত্বরে সুবিধাদান কেন্দ্রে আজ শেষ হবে ভোটদান পর্ব। জাতীয় শিক্ষানীতি 2020-র লক্ষ্যকে সামনে রেখে 5 দিনব্যাপী নিষ্ঠার দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে শুরু হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে প্রমুখ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে বৈঠক করেছেন এনসিইআরটির অধিকর্তা অধ্যাপক দীনেশ প্রসাদ সাকলানি। গতকাল লোকভবনে এই বৈঠকে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষা শিক্ষার উন্নয়ন এর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। আগরতলায় দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ র্যালি অনুষ্ঠিত হবে। আগামী 13 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়োগ র্যালি। এই র্যালি সফল করতে গতকাল পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সেনার পদস্থ আধিকারিকরা। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণাবর্তের আকার নিয়ে আগামীকাল ভোরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাজ্যের আকাশ সাধারণত মেঘলা থাকবে। সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন নিউজ হেডলাইন্স।

সুপ্রভাত, নতুন দিনের প্রথম আলোয় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি ভোর যেন আপনাদের হাতে তুলে দেয় নতুন করে বাঁচার, নতুন করে হাসার আর নতুন স্বপ্ন বোনার এক অপূর্ব সুযোগ। রাতে সমস্ত ক্লান্তি, দুঃখ আর হতাশা দূরে সরিয়ে সূর্যের প্রথম কিরণ যেন বলে আজও জীবন সুন্দর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্স FM উচ্চয়ন্ত, আর আমি আরজে মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রভাতী অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানের যে এই মুহূর্তে যে অনুষ্ঠানটি বলছি তোমায়, সেই অনুষ্ঠানের বিষয় হচ্ছে সুখের দরজা। সুখের দরজা নিয়ে আপনারা আমার সঙ্গে রয়েছেন, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9421699 এই নম্বরে।

0: আমাদের সঙ্গে সুখের দরজা নিয়ে কথা বলার জন্য বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, বন্ধু কে আছেন সঙ্গে? হ্যালো, না, কথা বলতে পারলাম না বন্ধুর সঙ্গে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন, অবশ্যই কথা বলবো এই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের অনুরোধ রেখেছিলাম আপনাদের কাছে, সুখের দরজা বিষয়টি নিয়ে কথা বলতে। আর কথা বলতে পারবো, আজকে দিন আমাদের ভালো যাবে, আমাদের লাইন ভালো যাবে, ফোনের লাইন, সেই আশা নিয়েই আজকে দিনটা শুরু করেছি। হ্যালো, নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন।
1: প্রথম কলার মিস হয়ে গেল, দ্বিতীয় কলার ঢুকতার সুযোগ পেলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আপনি বলেছেন সুখের দরজা, কিন্তু একটা কথা আমি আলোচনার সাপেক্ষে বলছি, সুখের সাথে ওকে শান্তির একটা সম্পর্ক আমরা অনেক সময় নিয়ে আছি, কিন্তু সুখ শান্তির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন মাত্রায় চলে। সুখটা আসে সম্পদের সঠিক ব্যবহার থেকে, আর শান্তিটা আসে ভালো কাজের পরিপ্রেক্ষিতে। দুইটা কিন্তু আলাদা আলাদা ব্যাপার। আমি আগে সুখের ব্যাপারটা বলছি। দেখুন, সুখ আমরা ন্যাচারালি কি বলি, ফ্রিজের জল খেলাম, ঠান্ডা লাগলো, বাহ, ও কি শান্তি, কি শান্তি বলেছি কি আমরা। একচুয়ালি সুখের অনুভূতিটা শান্তির প্রকাশ করি আমরা। পাখার বাতাস খেলেন, আপনার কাছে শান্তি লাগছে, গরমের প্রভাব থেকে বাঁচলেন, কিন্তু এটা কিন্তু সুখের পরিবেশা। সঠিক মূল্যায়ন, অর্থের প্রভাবে আপনি কিন্তু এটাকে প্রয়োগ করেছেন। এসি বলুন, ফ্রিজ বলুন, পাখা বলুন, জীবনের যত আমাদের জীবনযাত্রার সুলভ জিনিসগুলি, এগুলি কিন্তু সুখের জয়যাত্রার সাথে কিন্তু আছেন। এবার মনে করুন, এই সুখ কিন্তু সংসার জীবনে আপনার এই চাহিদা কিন্তু শেষ হয় না, আপনাকে আরো একটু পেতে হবে, আর একটু সুখে থাকবো। এটা কিন্তু অনেক সময় বেশি সুখের আশা করতে গিয়ে অনেক সময় দুঃখটাকেও মানুষ ডেকে আনে। আপনি যে সুখের দরজা খোলার চেষ্টা করছেন, ধরুন এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি, একটা ছোট বাড়ি ছিল, ভাঙ্গা কুড়ে ঘর, খুব সুন্দর নিরিবিলি শান্তিতে ছিলেন, সেখান থেকে একতলা, দোতলা, চারতলা, পাঁচতলা, আপনার পাশেরটাকে লক্ষ্য করে আপনি কিন্তু একটা করে একটা সাজিয়ে নিচ্ছেন, এটা হলে ভালো হতো, এটা হলে ভাড়া দিতে পারতাম, এটা হলে গাড়ি রাখতে পারতাম, এখানে বাগান হতো, এই করতে করতে আপনি কিন্তু সুখের জন্য আপনি কিন্তু অনেকটা জীবন আপনি কিন্তু ব্যয় করে ফেলছেন,

0: এখন প্রতিযোগিতার মার্কেটে টাকার অন্বেষণ করতে গিয়ে এগুলি তার এমনি আসবে না। আপনাকে তার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে গিয়ে একসময় দেখা যায় এই সুখটাই দুঃখের কারণ হিসেবে দাঁড়ালো। কালকে টিভিতে দেখাচ্ছিল, মোবাইলে দেখছিলাম, 30 লক্ষ টাকা লোন নিয়ে ঘর করেছে, সুখের আশায় ব্যাংক থেকে এসে তালা দিয়ে দিল। মা বাবা বাইরে বসে রয়েছে, কান্নাকাটি করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। কিন্তু আমার একটা কথা হচ্ছে ম্যাডাম, সুখটা নিশ্চয়ই আমরা চাইব, তবে যতটা আমার ক্ষমতা আছে আমার শান্তি যদি, আমি একটু শান্তির কথাটা কেন বললাম, শান্তিটা যদি পেতে হয়, এটা স্পন্টেনিয়াসলি কাম ফ্রম হার্ট, আপনার মন থেকে কিন্তু শান্তিটা আসে, সুখটা বাইর থেকে অনুভব করা যায়, শান্তিটা কিন্তু আসে মন থেকে। সেই শান্তির জন্য আমরা প্রকৃতপক্ষে কি চাই, একটু শান্তি চাই। তো শান্তিটা কিন্তু দেখবেন ভালো কাজ, সেবামূলক কাজের মধ্যে দিয়ে আপনি খুঁজে পাবেন। আপনি যতই এটা করতে গিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হন না কেন, আপনি কিন্তু আখিরে এটার জন্য শান্তি পাবেন। ধরুন মা বাবার সেবা করে কোনো সন্তান যদি মনে করে আমি অনেকটা প্রতিকূলতার পড়তে পড়ে আমি মা বাবার জন্য করেছি, আখিরে সে কিন্তু শান্তি লাভ করবে, এর জন্য কোনো দ্বিধা নেই। তাই বলবো, সুখের দরজা সম্পদ থেকে আছে, শান্তির দরজা খুলে দে সেবার অনুভূতি। নমস্কার,
1: ধন্যবাদ। তাহলে বিশ্বজিৎ বাবু এটাই বললেন যে সুখের দরজা সম্পদ থেকে আসে আর শান্তির দরজা খোলে মনের থেকে। আচ্ছা, মাত্র তো শুরু, জানতে থাকি আপনাদের কাছে সুখের দরজা বলতে কি রয়েছে, সেই দরজার চাবিকাঠিটাই বা কি রয়েছে। নমস্কার, সুপ্রভাত।
2: হ্যাঁ নমস্কার দিদি। আমি বীরভূম জেলার নলাটি থানার পাইকপাড়া গ্রাম থেকে শ্রীষ মোহাম্মদ বলছি।
1: আচ্ছা বল।
2: হ্যাঁ, আজকে কি সে সুখের ঠিকানা না সুখের খোঁজে?
1: সুখের দরজা, আপনার কাছে সুখের দরজা বলতে কি রয়েছে, আপনার মানে চিন্তায় মননে কি রয়েছে যে সুখের দরজা কিভাবে খোলা যায় বা সুখের দরজা চাবিকাঠি আপনার কাছে আছে কিনা?
2: প্যান্ডোরাস বক্স। সুখের দরজা বলতে আমি মনে করি যে ধরুন একটা স্বপ্ন দেখলাম, সেটা যদি সফল হয় তাহলে সেটাকে আমি বলবো সুখের দরজা খোলা। যেমন ধরুন আমি স্বপ্ন দেখি যে আমার কবিতার বইগুলি প্রকাশিত হবে এবং একদিন না একদিন প্রকাশিত করবই, যদি খুলতে পারি সুখের দরজা তাহলে কবিতার বইগুলি আমার প্রকাশ হবে। আরও একটি আমার সুখের দরজা আমার কাছে, সুখ কিন্তু একলাই ভোগ করা যায় না, আরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখ ভোগ করতে হয়, তাই সুখের দরজা যদি খুলতে পারি তাহলে সকলকে নিয়েই খুলবো, সকলে মিলেই আনন্দ করব। আগামী পূজোই হয়তো সুখের দরজা খুলবে।
1: মানে আপনার কাছে, হ্যাঁ আপনার কাছে সুখের দরজা মানে সকলকে নিয়ে আপনার যে মনের বাসনা রয়েছে সেটা যদি পরিপূর্ণতা লাভ করে তাহলে সেই সুখের দরজার চাবিকাঠিটা আপনার হাতে এসে গেল আর আপনি সেখান থেকে সুখী হয়ে গেলেন, তাই তো? তাহলে আপনার সুখের যে চাহিদা বা বাসনা যেটা, সেটা একদম অল্প, তাই না? অল্পতেই সুখী হওয়ার যে চেষ্টা, একদম একদম। ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সুখ আসলে কি, আমরা সারাটা জীবন পরিশ্রম করি আর একটু সুখের জন্য তার পেছন পেছন ঘুরতে থাকি, সুখকে ধরার চেষ্টায় থাকি। সুখ যদি আসে তার সঙ্গে শান্তি তো অবশ্যই আসবে, তাই না? একজন আরেকজনের পরিপূরক বলে আমরা মনে করে থাকি। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন সঙ্গে? সুপ্রভাত। না, বন্ধু কেউ নেই সঙ্গে। সুখ এক একজনের কাছে এক এক রকম, সেই দরজা খোলার ইচ্ছে এক একজন।

0: মনের কাছে এক এক রকমভাবে থাকে, কীভাবে খুলবো সেই সুখের দরজা সেইভাবেও থাকে। আবার অনেকে মনে করেন, আচ্ছা যা আসছে তা আসছে, সেভাবেই আমি আমার জীবনটাকে নিয়ে নেব, সুখ আর শান্তি কি, যখন যা ভাগ্যে থাকবে তা তখন একের সঙ্গে এক চলে আসবে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ দিদি, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ বলুন অমিতাভ বাবু।
1: হ্যাঁ দেখুন, যদি সুখ নাহি পাও তবে যাও সুখের সন্ধানে যাও। সুখের দরজার চাবি কাঠি দেখুন দিদি প্রত্যেকের কাছে আছে। হ্যাঁ, কারো চাবিটা খুব সহজে খুলে যায়, আবার কারো একটু দেরি হয় খুলতে। কিন্তু যেটা সুখ বলতে যেটা বোঝায় যে অল্পতেই সন্তুষ্ট থাকে, হ্যাঁ সেই হচ্ছে প্রকৃত সুখ। আসলে আমরা এই যে চাই চাই চাই আরো চায়ের পেছনে দৌড়তে দৌড়তে, হ্যাঁ যখন ক্লান্ত হয়ে পড়ি, যখন সুখ আমাদের কাছে অধরা থাকে তখন কিন্তু আমরা সেই ফিরে আসি সেই জায়গাটাতেই, যেখানে আমরা হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে দুমুঠো পরিবারের জন্য দুমুঠো অন্ন সংস্থান করি, সেটাই হচ্ছে প্রকৃত সুখ। আসলে যদি ঋণী থাকা এবং কারো কাছে ঋণী থাকা, যেমন হ্যাঁ একটা খারাপ ইয়ে খারাপ বার্তা দেয়, হ্যাঁ অপমানিত হতে হয় বিভিন্ন ভাবে সংসার সমাজে, হ্যাঁ ছোট নিম ছোট চোখে রাখা হয়, তেমনি ঋণ জিনিসটা হ্যাঁ যদি আমরা ঋণ থেকে মানে দূরে থাকি তাহলে কিন্তু সুখ পাওয়া যায়। আসলে সুখ পাখিটা তখনই আমাদের কাছে ধরা দেয় যখন আমাদের মধ্যে একটা উদার মনোভাব এবং সহানুভূতি সাহায্য সহযোগিতার হাতটা যখন আমরা বাড়িয়ে দিই, তখন কিন্তু সুখ আপনি এসেই ধরা দেয় দিই। কাজে বিষয়টা আপনারা আজ খুব সুন্দর দিয়েছেন, সেই জন্যই আমি কথাটা বললাম। হ্যাঁ সুখের দরজা।
0: ধন্যবাদ,
1: এটুকুই শেয়ার করলাম। ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। সুখের দরজা খোলার চাবি হয়তো খুব কম, মানে চাবি সুখ জিনিসটা যারা অল্পতে সন্তুষ্ট হয় তাদের কাছেই হয়তো বা সুখের দরজার চাবিকাঠিটা থেকে যায়। আর যাদের চাহিদা একদম প্রচুর পরিমাণে তাদের কাছে সুখ হয়তো বা ধরা দিতে একটু সময় লাগে, তাই না? বা অনেক সময় দেখা যায় সেই সুখ আর তাদের কাছে ধরা দেয় না। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার, শুভ সকাল।
0: শুভ।
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু বলুন।
2: সুখের দরজা এটার দর্শনটা আমার কাছে এমনই যে একটা স্বাস্থ্যকর ঘর যদি আমাদের বানাতে হয় তাহলে সেখানে আমাদের দরজা অবশ্যই দিতে হবে, রাখতে হবে। এখন সেই দরজা দিয়ে কখনো মৃদু বাতাস বয়, কখনো আবার ঝড়ো বাতাসও ঢুকতে পারে, কখনো আবার মিষ্টি বাতাস বসে, আবার কখনো আমাদের কু বাতাস বন্ধ বাতাসও ঢুকতে পারে। কিন্তু দরজা তো দরজাই, এখন কখনো সবসময় সে ঘরের দরজা কিন্তু বন্ধ করে রাখা যায় না, একমাত্র রাত্রেবেলা যখন আমরা ঘুমাই তখন দরজাটা বন্ধ করে রাখে, কিন্তু দরজা তো খোলা রাখতেই হয়। তো এখন সুখের দরজা, এখন আমি এটাকে এইভাবে দেখি, আমাদের জীবনটাই হচ্ছে সুখ দুঃখ নিয়ে। জীবনটা কখনো সবসময় যে সুখে ভরা থাকবে এটা কিন্তু নয়, কখনো সুখ আসবে কখনো আবার দুঃখে ভরে যাবে, কিন্তু কোনোটাই কিন্তু চিরস্থায়ী না। যেমন আলো আছে তেমনি অন্ধকারও আছে, দিন আছে আবার দিনের পরে রাত হয়, রাতের পরে আবার সূর্য ওঠে আবার আলোকিত পৃথিবীটাকে আলোকিত হয়। ঠিক আমাদের জীবনটাকেই আমি সেইভাবে দেখি, আমাদের জীবন আমাদের যে দরজাটা এটা সবসময় খোলা রাখতে হবে, এই দরজা দিয়ে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এবং দুটোকেই আমাদের সমানভাবে নিতে হবে, তাহলেই আমাদের এই জীবন স্রোত সুন্দরভাবে চলতে পারে। পৃথিবীতে তো এসছি, একদিন যে চলে যেতে হবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবনটাকে মেনে নিয়ে চলতে হবে। তাই দরজা সবসময় খোলা থাকতে রাখতে হবে, সেখান দিয়ে কখনো সুখে প্রবাস করবে কখনো দুঃখ আসবে।
0: না সে তো সে তো কালের
2: তখন আমরা বলি সেটাকে সুখের দরজা।
0: না সে তো কালের নিয়মে।

0: সুখ দুঃখ মানে আমাদের যে জীবন চক্রটা সেটা ঘুরতে ঘুরতে একবার সুখ আসবে, একবার আনন্দ আসবে, একবার দুঃখ আসবে, বিরহ আসবে, সবই আসবে। এটা এই চক্রটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। কিন্তু সেখানে আমার আমার তা তো মেনে নিতেই হবে, কারণ আমাদের হাতে কিছু নেই, এটা চলতেই থাকবে। কিন্তু তারপরও
1: যে আবার দরজাটাকে তো বন্ধ করে রাখা যাবে না, সব দরজাটা বন্ধ করে রাখলে সেখানে দম বন্ধ হয়ে মরে যেতে হবে। দরজা খুলে রাখতেই হবে।
0: ঠিক
1: আচ্ছা আচ্ছা,
0: ধন্যবাদ।
1: আমার
0: হ্যাঁ বলুন।
1: ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। আসলে সুখ তো এমন একটা জিনিস যা আমরা ইচ্ছে করলেই কিন্তু আমরা সুখী হতে পারি, আর সেই দরজার চাবিকাঠিও আমাদের কাছেই থাকতে পারে, থাকে। কারণ সুখ খুব ছোট্ট ছোট্ট জিনিস দিয়েই কিন্তু সুখ নামক যে ফুলটা, সেই ফুলটা গঠিত হয়েছে বা প্রস্ফুটিত হয়েছে আমাদের। আমরা এখন সেই ফুলটাকে বা ফুল সমেত সেই গাছটাকে কীভাবে বাঁচিয়ে রাখবো সেটা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। আমি যদি আমার মধ্যে কৃতজ্ঞতা, ক্ষমা, ভালোবাসা, নিজের জন্য একটু সময়, প্রকৃতির কাছে ফেরা, কিংবা হাসির শক্তি, কিংবা অন্যকে সাহায্য করা, এই সব মিলিয়ে যদি আমি একটু সবার সাথে সপ্রতিভ হই, নিজের থেকে এগিয়ে যাই, সবাইকে সাহায্য করার চিন্তাধারা নিয়ে এগিয়ে যাই, সবাইকে ভালো রাখার একটু চিন্তা করি, হয়তোবা আমিও একটু ভালো থাকবো। আর সেখান থেকে একটু একটু করে হয়তোবা সুখের দরজাটা খুলতে থাকে। হ্যালো, নমস্কার, বন্ধু কে আছেন? সুপ্রভাত।
2: হ্যালো, সুপ্রভাত।
0: সুপ্রভাত, সুপ্রভাত।
2: আমি সালিম দেবর্মা বলছি। সুখের দরজা মানে তো সবার জন্য তো থাকা দরকার এবং সবাই খুঁজি সুখটা কোথায় পাবো আমরা, কিন্তু দুঃখকে এড়িয়ে যেতে চাই। তবে সুখটা আমরা আসলে দরজাটা যদি না থাকি বা দরজাটা যদি আমরা না খুলি, তবে সুখটা কোথায় আছে? তবে এটাই হবে সুখের দরজা বলতে আমার মতে, মানে সুখের জন্য এত বড় স্বপ্ন না দেখিয়ে, মানে নির্দিষ্ট একটা নিজের নিজের একটা কি বলবো, নিজের একটা সামর্থ্য অনুসারে যেটা আমাদের সামর্থ্য অনুসারে যেটা আমরা করতে পারি বা যে কোনো কাজ করতে গিয়ে আমরা এই কাজটা আমি করবো, এটা সাফল্য করবো এবং সেখানে আমার শান্তি পাবো, আমার সুখী হবো, আমার সুখী দরজা এটাই হবে। এতে মানে এত বড় স্বপ্ন না দেখে, এত দৌড়াদৌড়ি না করে একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট একটা স্বপ্নের
0: ওইটার উপর ফোকাস করতে চাইছেন, এটার উপর ফোকাস করতে চাইছেন, তাই তো? ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। বিশ্বজিৎ বাবু শুরুতেই বলেছেন, সুখ মানে সম্পত্তির থেকে সুখ আসে, আর সম্পত্তি থাকলে সুখ আসে, সুখ থাকলে শান্তি আসে। তাহলে সম্পত্তি যার আছে সে একজন ধনী মানুষ, তার কাছে রয়েছে অঢেল অর্থ, বড় বাড়ি, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, কিন্তু ঘুম নেই, মুখে হাসি নেই, তাহলে কি শান্তিটা আসে? তাহলে কি সুখটা আসে? মনে হয় না। কারণ সম্পত্তি সুখের দরজা খুলে দেয় না। সব কিছু যদি আমরা অর্থ দিয়ে মাপি সেটা চলে না। অনেক সময় দেখা যায় আমরা আমাদের জীবন পথ এগিয়ে নিয়ে যেতে গিয়ে কোথাও থমকে দাঁড়াই, কারণ আমার কাছে অর্থের একটু কমতি আছে, অর্থের সংস্থান ওই সময়টায় ওই বাধাটা পেরিয়ে যাওয়ার মতো নেই আমার কাছে। ঠিক আছে, আমি যদি সেখানে থেমে বসে যাই তাহলে অশান্তিময় জীবন হয়ে উঠবে আমার কাছে, আর আমি যদি একটু একটু করে চেষ্টা করি সেই পথটা অতিক্রান্ত করার, হয়তোবা কখনো আমি যদি কারোর প্রতি সহায় হই, কারোর প্রতি সদয় হই, কারোর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি, কৃতজ্ঞতার সম্পর্ক গড়ে তুলি, তাহলে মনে হয় সেই বাধাটা কোনো না কোনোভাবে এড়িয়ে যাওয়ার একটা পথ ঠিকই বেরিয়ে আসবে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত, বন্ধু কে আছেন? শুভ সকাল। হ্যাঁ বলো।
3: তুমি বলছিলে সুখের চাবি।
0: হ্যাঁ, সুখের দরজা।
3: সুখের দরজাটা দেখো, আমাদের বাড়িতে তো যদি অনেকগুলো দরজা থাকে, মানে প্রত্যেকটা রুমের চারটা করে দরজা থাকে, তো আমরা কিন্তু একটা চাবি দিয়ে কিন্তু প্রত্যেকটা দরজা খুলতে পারি না, যদি দরজাগুলো লক করা থাকে। এক একটা দরজার চাবি কিন্তু এক এক রকম থাকে, আলাদা আলাদা।
0: একদম একদম।
3: তো সেরকমই প্রত্যেকটা মানুষের সুখের সংজ্ঞাটাও আলাদা। এবার কি হয় জানো, কেউ নিঃস্বার্থ ভাবে অন্যকে উপকার করে সুখ পায়, কেউ আবার অন্যকে ঠকিয়ে সুখ পায়।
0: একদম।
3: এইবার আমরা যারা যারা কথা বলছি, তো আমাদের, আমরা তো সবাই পজিটিভ কথাই বলি না? অবশ্যই পজিটিভ কথা বলাই তো উচিত এখানে, এটা একটা প্রচার মাধ্যম।
0: না, উচিত না, যার যার ভাব, আমার যার যার ভাবনাটা প্রকাশ করার বিষয় এখানে।
3: একদম একদম একদম, আমি এটাই বলছিলাম, ভাবনাটাই তো প্রকাশ করবে
0: না, সেটা আমাকে ভালো হতে হবে বলে আমি পজিটিভটা বলবো এমনটা নয় ব্যাপারটা।
3: না, ব্যাপারটা অনেক সময় এরকম হয়ে যায়, যা বিতর্কে যাচ্ছি না আমি, আমার কথা।
0: ঠিক আছে, আমরা বিতর্কে যাচ্ছি।
3: একদম একদম। তো দেখো, আসলে আমার কাছে সুখ যেটা, এইবার একজন রাজার সাথে, মানে একজন রাজার সুখ আর আমার সুখ কিন্তু এক হবে না, আমি নিতান্ত সাধারণ একজন মানুষ। হ্যাঁ, আমার কাছে সুখ হবে, আমি আমার যেটুকু আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকি, একেবারে এটাই আমার কাছে সুখ। এবং আমার সামনে যদি একজন অসহায় মানুষ আসে, এটা আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি নিঃস্বার্থভাবে একটু সহযোগিতা করব, এটাই আমার কাছে সুখ। আবার একজন রাজা যিনি, তার কাছে সুখ হবে তার রাজ্য বিস্তার করব, আমার মতো এত সাধারণ মানসিকতা তার সুখ আসবে না কিন্তু।
0: না, একদম না।
3: এইবার সুখটা হলো কার কিভাবে আসবে সেটা সে ব্যক্তি বিশেষে নির্ভর করে। তো আমি যেহেতু একেবারে সাধারণ মানুষ, আমার কাছে সুখ মানে আমি আমার যেটুকু আছে সেটুকুতেই আমি সন্তুষ্ট থাকব, আমি আমার সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে আমি কাউকে একটু সহযোগিতা করব, ব্যাস এইটুকু।
0: একদম, ধন্যবাদ,
3: ভালো থাকবে।
0: একদম একদম, তুমিও ভালো থেকো। এটা আসলে আমরা যারা অল্পতেই সুখী হই, সুখী হতে চাই, সুখী থাকতে ভালোবাসি, তাদের কাছে সুখের দরজাটা এরকম, যেখানে সবাই প্রবেশ করতে পারে, দরজা খুলে সবাই প্রবেশ করতে পারে, কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করার চেষ্টা করি, কাউকে সঙ্গে, কারোর দুর্দিনের সঙ্গে থাকার চেষ্টা করি, তো ওইটুকু করেই আমরা কিন্তু শান্তি পাই। তো সুখ আর শান্তি এইভাবে একজনের কাছে গুরুত্ব পায়, আরেকজনের কাছে হয়তো এরকমটা হতে পারে যে আর একটু টাকা হলে বোধ আর একটু সুখ হবে বা সুখী হব, আরেকটা পদোন্নতি যদি হয় ক্ষতি নেই, তাই না? নিজের একটা বাড়ি আর সঙ্গে একটা গাড়ি, আর এই করতে করতে আর একটু আর একটু কখনোই শেষ হয় না, মানুষের চাহিদা বাড়তেই থাকে, তাই সুখ যেন সবসময় একটু দূরেই দাঁড়িয়ে থাকে, কারণ ওই যে খালি চাই আর চাই, চাই চাই না করে শুধু একটু শান্তির সঙ্গে সুখটাকে যদি খুঁজে বেড়াই, তাহলে হয়তো সুখের দরজার চাবিকাঠিটা আমাদের কাছেই আছে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার বন্ধুকে, আমার ভয়েসটা না আমার কাছে একদম পরিষ্কার, আমাকে আমার ভয়েসটা শোনানোর কোনো দরকার নেই, ইকো করারও কোনো দরকার নেই। যদি বন্ধুরা মনে করেন যে আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনারা ফোন লাইনটা কিন্তু শুরুতেই কেটে দিতে পারেন, শুধু শুধু সময় নষ্ট করবেন না। অনেক বন্ধুরা লাইনে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
4: হ্যাঁ নমস্কার, শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
4: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
4: সুখের দরজা, হ্যাঁ তো ধরুন সুখের দরজা হচ্ছে কঠিন দরজা,
0: একদম
4: শক্ত কিন্তু দরজা, হ্যাঁ আর না হয় খুব নরম।

0: কিন্তু অল্পতেই যে সন্তোষ থাকে আর যদি সুখ পাই সেটাই হচ্ছে আসল সুখ। সেই দরজা কিন্তু সামান্য চাবি ঘোরালে খুলে যায়। তো আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু আমাদের সুখটা চিরদিন বজায় রাখবে। আর আমি যদি বলি যে আমার বাড়ি চাই, বাড়ি চাই, নানা রকম জিনিস আমার চাই, তাতে যদি আমার পেট না ভরে বা আমার যদি কোনো কিছু না হয় সেই কারণে কিন্তু সুখ পাওয়া যায় না। কারণ অঢেল টাকা পয়সা ঘর বাড়ি থাকলে কি সুখ হয়? সেটা কিন্তু সুখ হয় না। সেই প্রমাণ আমরা দেখছি আমাদের গ্রামে, তো
1: সর্বত্র রয়েছে সেই প্রমাণ।
0: হ্যাঁ, ধরুন আমরা ধরুন সাধারণত খেতে খাওয়া মানুষ, তো আমাদের পরিবারের সবাই মা বাবা ছিল, এখন বর্তমানে নেই, কিন্তু আমরা শান্তিতে সুখে দুমুঠো শাক ভাত খেয়ে কিন্তু আমরা সুখে আছি এখনো পর্যন্ত। ধরুন তারপরে ধরুন আমার ছেলে মেয়ে হয়েছে, নাতি হয়েছে, তাকে নিয়েও সুখে আছি। এটাই হচ্ছে আমাদের সুখ। আমাদের ডাল বড় মাছ চাই তা নাই, আমাদের শাক ভাত নুন ভাত হলেই কিন্তু আমরা সন্তুষ্ট। হ্যাঁ, তো ভগবান যাকে যেমন দেবে সেইটু নিয়ে যদি সন্তুষ্ট থাকে সেটাই হচ্ছে আসল সুখ।
1: একদম সত্যি কথা।
0: নমস্কার,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। একদম তাই তো, চাই চাই চাই, চায়ের কোনো শেষ নেই। আর এই চাই চাই করতে করতে কোথায় হারিয়ে গেলাম, দেখা গেল সুখও এলো না, শান্তিও এলো না, আর সেই চাইয়ের যে সীমাবদ্ধতা সেটাও ছাড়িয়ে গেল। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত,
2: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ।
1: হ্যাঁ বলুন রবীন্দ্রবাবু, স্বাগত।
2: সবার কথা শুনছিলাম, ভালোই লাগছে, কিন্তু সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মানে একটা গান,
1: সেই গানটাই মনে পড়ে যায়।
2: হ্যাঁ, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। আবার সবার কপালে সুখ সয়ও না,
1: সয়ও না, ঠিক
2: সঠিক কথা,
1: একদম সঠিক কথা। মাধ্যমে
2: আমরা শুনি, শুনেছিলাম, শুনতে ভালো লাগে, আগামী দিন শুনবো আরো। কিন্তু সুখ সবার কপালে আসে একবার না একবার, সুখটা ধরে রাখতে হয়। আর আকাশ তুম্বি আশা করতে নাই কোনদিন, একজন বলছিলেন সাধারণভাবেই সুখ যথেষ্ট আছে সংসারে, সাধারণের মতো থাকতে পারলে সুখ সুখে থাকা যায়, ঠিক আছে না? তো টাকা পয়সা ধন দৌলত থাকলেই যে সুখ আসবে আমার সেরকম না, কিন্তু সেরকম না, ব্যাপারটা সুখটা অন্যরকম, অন্য জিনিস। কম পয়সার মধ্যে সুখ পাওয়া যায়, শান্তি আছে, সুখ শান্তিতে থাকে মানুষ। পাশাপাশি সুখ যেমন আছে দুঃখ তো থাকবেই, সুখের পাশাপাশি দুঃখ থাকবে। সুখের দরজা যেমন খোলা সবার জন্যই খুলে, একবার না একবার কোনো না কোনো দিন সুখের দরজা খুলে, সেই সুখটা ধরে রাখতে পারলে ভালো। আর মাঝে মাঝে দুঃখ আসবে, সেটাও মেনে নিতে হবে, সুখ দুঃখ দুইটাই মেনে নিতে হবে। এ হচ্ছে আমার কথা,
1: ধন্যবাদ।
2: তুমি মহুয়া না?
1: হ্যাঁ আমি মহুয়া।
2: আচ্ছা, ভালো থাকো।
1: একদম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। চক্রপথ পরিবর্তনতে সুখানি চ দুখানি চ, অর্থাৎ আমাদের এই জীবন চক্রটা যখন চলতে থাকে তখনই চলতে থাকা চক্রের মধ্যে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো বিরহ আসে, কখনো মিলন আসে, সব কিন্তু একের পর এক ঘটতে থাকে। তো আমাদের কিন্তু কিছু করার থাকে না সেটা থেকে বেরিয়ে আসার, কারণ এটা কালের নিয়মে চলতেই থাকে এবং আজীবন সবার ক্ষেত্রে চলে এসছে, আমাদের ক্ষেত্রেও তাই চলছে। তবে যেটা আমাদের কাছে সহজ, যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে অবশ্যই, আমি কিন্তু বলবো না যে আমার নিজেরটা আমি ছেড়ে দিয়ে আমি শুধুমাত্র অন্যের জন্য করব, না। শুক্লাদি একটা কথা বললেন একটু আগে যে অনেকেই আছেন নিঃস্বার্থভাবে অন্যের জন্য করে যান, সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষ নিঃস্বার্থভাবে করেই যাচ্ছে, কারণ তার কাছে কারোর জন্য করতে পারাটা বিশাল একটা সুখের ব্যাপার, খুব শান্তি লাগে। দিন শেষে যখন বিছানায় যায় তার কাছে খুব শান্তি লাগে, কিন্তু তার পেছনে ঘরের যা বা পরিবারের যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি বলবো যে পরিবারকে ভালো রেখে, নিজেকে ভালো রেখে আমরা সুখের সন্ধানে যেতে পারি, চাহিদা থাকতেই পারে, ভালো মন্দ চাহিদা সবারই থাকে। আচ্ছা, সঙ্গে বন্ধু আছেন, হ্যালো নমস্কার।
3: শুভ সকাল ম্যাম।
1: শুভ সকাল।

0: হ্যাঁ, আমি আনন্দনগর থেকে জয় কুমার বলছিলাম।
1: আনন্দনগর থেকে?
0: হ্যাঁ, জয় কুমার।
1: জয় কুমার, আচ্ছা,
0: সবার কথা শুনছি, ভালোই লাগে। খুব সুখের দল যা আজকে টপিক। ম্যাম, তাই তো?
1: হ্যাঁ,
0: সুখের দরজা। আমরা যখন মানুষ হয়ে জন্মেছি তো সবাই তো সুখ পাই ম্যাম, তো এরপরও আমরা সুখের পিছনে দৌড়তে দৌড়তে আমাদের জীবন কাল চলে যায়, তবু আমরা সুখ অনেকে পাই, অনেকে পাই না। সঠিক কথা, ঠিক। আর চাওয়া পাওয়ার তো শেষ নাই ম্যাম। সুখ দিন আসলে রাত আসবে, রাত আসলে দিন আসবে, মাস আসলে সপ্তাহ বছর, এটা তো এই চলতেই থাকে। তো সুখের পিছে আমরা দৌড়িয়ে আমাদের জীবনকে আমরা হারিয়ে যাই, তার জন্য আমাদের সুখে যতটা আছে আমার সেটাই সন্তুষ্ট থাকতে হবে। আর যেটা পাওয়া যায় না সে থেকে চাই লাভ নাই। আকাশে আমরা হাত বাড়ে তো হাত পাবে না, তাই তো যততে যততে আছে আমার এটাই সন্তুষ্ট থাকতে হবে। আর রাস্তাঘাটে চলতে পথে অসহায় লোকের সাহায্য করতে হবে, এভাবে চললে মানুষকে সাহায্য করলে আমরা দেবতার সাহায্য পাবো, এটাই আমার বলা ছিল ম্যাম। শুভ সকাল।
1: শুভ সকাল, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। একটু কৃতজ্ঞতা, একটু ক্ষমা, হ্যাঁ, আমার উপর কেউ হয়তো, আমি জানতে পেরেছি আমার খুব ক্ষতি একজন করে দিয়েছে, তার প্রতি আমি যদি রাগটা না রেখে তাকে ক্ষমা করে দিয়ে তাকে সঠিক পথ দেখাই, তাহলে এটার মাধ্যমেও কিন্তু সুখী হওয়া যায়। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ, কে বলছিলেন? না, শুনতে পাচ্ছি না, দুঃখিত। একটু ভালোবাসা, একটু পাশে থাকা, আর প্রচুর হাসি, হাসতে হাসতে নিজের মনটাও ভালো হয়ে যায়, তাই তো লাফটার ক্লাব খুলেছে চারিদিকে, কারণ আমরা না হাসতে ভুলে গেছি। তো সবার সাথে নিজেও একটু হাসবো, সবাইকে হাসাতে চেষ্টা করব, আর অবশ্যই সবগুলোর পেছনে বা সবগুলোর আগে আত্মসম্মান বোধটা থাকতে হবে। আমি সব কিছু করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেললাম তা তো হবে না, নিজের সবটা রেখে অন্যকে সাহায্য করা, অন্যের সঙ্গে থাকা, তবে হয়তো সুখের দরজা একটুখানি খুলতে থাকে। আর একবার যদি করতে পারি সেই দরজাটা খোলার চেষ্টা করতে থাকি, আস্তে আস্তে খুলে যায়। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত,
2: লীলা কর্মকার বলুন।
1: হ্যাঁ, বল।
2: আগরতলা গান্ধীঘাট থেকে। তো আজকের প্রসঙ্গ তো হচ্ছে সুখের দরজা। কি কি সুখের দরজা শুক্লা কি কি বলছিল, যাই হোক, শব্দটা কিন্তু খুব সত্য, প্রচন্ড তাৎপর্য, কারণ সুখ আমরা চোখে দেখতে পাই না, এটা তোমার ধরা ছোঁয়ার মধ্যে তো নয় সুখ, আমরা শরীর নয়, এটা একটা অনুভূতি না। এই যে অনুভূতিটা বিভিন্ন ধরনের, বিভিন্ন রকম, কেউ অল্প একটু সন্তুষ্ট থাকে, কারো চাহিদার পর চাহিদা, তাতেও সন্তুষ্টি আসে না। এই যে সুখ, কিন্তু এই চাহিদা, অতিরিক্ত চাহিদা কখনো মানে সুখ আনতে পারে না, সীমিত, মানে আমার নিজের প্রয়োজন যেটা সেটার মধ্যে যদি আমি মানে মানে সীমিত সবকিছুর মধ্যে যদি নিজের আত্মতুষ্টি থাকে, সেখানে আমার মনে হয় সুখটা সব থেকে বেশি। আমি দেখো জিনিসে পাওয়া চাওয়া পাওয়া তো শেষ নেই, তবে হ্যাঁ, জীবনে সফলতা আছে, সফলতা বিশাল পাওয়া যায়, যে কোনো কাজেই তুমি সফলতা লাভ করো না কেন, বিভিন্নভাবে বিভিন্ন দিকে সেটা সবচেয়ে। তারপরে আমি মনে করি কি জানো, সবচেয়ে বড় সুখ হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা, আমি যদি সুস্থ থাকি তাহলে তো আমার ধন সম্পদ, আমার সামনে প্রচুর মিষ্টি রয়েছে, আমি সুগারের পেশেন্ট, আমি খেতে পারছি না, কিন্তু আমার এই সম্পদের সত্যি কোনো লাভ নেই না। হাসপাতাল থেকে আমার নিকটাত্মীয় বা এমনিতে ঘরে থেকে যদি অসুস্থতা থেকে সুস্থ সুস্থ হয়, এই আনন্দ, এই সুখ, এটা তুলনা হয় না কোনো কোনো কিছু বিনিময়ে, এই সুখটা পাওয়া যায় না। সবচেয়ে বড় মনে করি জীবনে শারীরিক সুস্থতা। তারপরে তো কিছু পরিবারের জন্য বা পারিপার্শ্বিক আমার যে যারা রয়েছে তাদের জন্য তো ভালো কিছু যদি করতে পারি, তখন তো নিশ্চয়ই সেটা পরম সুখ, এতে কোনো সন্দেহ। যে এইভাবে আমরা যতটুকু পারি, দেখো আমরা বিশাল কিছু করতে পারি না, বিশাল আমি কাজও করতে পারি না, কিন্তু আমার নিজের কাছে যারা আছে তাদের তো অন্তত মানে মানে অন্তত ভালো রাখার চেষ্টা করতে,
1: একদম
2: তাতে কিন্তু একটা পরম শান্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি। সে তোমার আত্মীয় পরিজন

0: যখন সে মানে প্রতিবেশী বলো আমার সব সবার জন্য যদি কিছু একটু করতে পারি, তার থেকে পরম শান্তি। সত্যি একটা মা তোমার সুখের দরকার, আমার মনে হয় এই যে প্রসঙ্গটা, এইখানেই সার্থকতা আসে, সুস্থতা এবং কারোর জন্য কিছু করতে পারা এবং সফলতা, এই তিনটি আমার মতে আর কি মনে হয় সুখের মূল চাবি। রাখছি, নমস্কার,
1: একদম ধন্যবাদ, ভালো থাকবেন।

0: হ্যালো, নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার মাতাজি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ একটু জোরে কথা বলুন। ও আচ্ছা বলুন।
1: শুনলাম যে সমস্ত সুখের মূল সম্পদ হলো আমাদের থাকা। আমরা যদি সুস্থ না থাকি, আমাদের শরীর যদি সুস্থ না থাকে, মনও সুস্থ হয় না, জমিবে না।
0: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
1: সুস্বাস্থ্যের অধিকারী হলে পরে সুখ পাওয়া যায়। আর আরেকটা জিনিস হলো, আমাদের স্বাগতিক একটা সুখ আছে আর অপ্রাকৃত ঐশ্বরিক একটা সুখ আছে। ঐশ্বরিক সুখটা আমাদের সুমানন্দ, প্রেমানন্দ এবং আনন্দ, অসুস্থ হলেও একটা সুখ মিলে। অপ্রাকৃত সম্পদের সাথে যদি যুক্ত হই আমরা, আমাদের আত্মার সাথে যদি, পরমাত্মার সাথে যদি যুক্ত হই, এটা একটা আলাদা সুখ। এটা সুস্থ অসুস্থর মধ্যেও একটা অনুভূতি হয়। সংসারে সুখকার আমার ভাব বলতেন কি ভালো যাক। সংসারে সুখ করতে হইলে দুইজনে মিলে একটা সংসার করলাম, দুইজনের মন যদি এক হয় এবং এক ভাবে যদি চলে, দরিদ্রতই হোক আর অর্থনৈতিকই হোক, দুইজনের মিল যদি এক হয়, সন্তান সন্ততি এমন হবে, এই সংসারে একটু অবশ্যই মিলবে। আর দুইজনের দুই মত যদি হয়, তাহলে সংসারের সুখ আপনি অর্থনৈতিক যতই উন্নতি করেন না কেন, আপনি সুখী হবেন না।
0: ঠিক, ধন্যবাদ, ধন্যবাদ। সুখ আসলে এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো পাশের বাড়ির একজন ধনকুবেরকে দেখে ভাবছেন যে উফ, উনি এত সুখী, ওনার এত কিছু আছে, আমার কাছে তো এই জিনিসগুলো নেই, তাহলে আমি অসুখী। এটা ভাবতেই পারি আমরা, বেশিরভাগ ক্ষেত্রে তাই ভাবি। কিন্তু একবার যদি আমরা তাদের অন্তর্মহলে চোখ রাখি, তাহলে হয়তো পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ টাকা দিয়ে তারা অসুখটাকে ঢেকে রেখেছে, বাইরে দেখাচ্ছে খুব তারা সুখী, প্রত্যেকের সাথে প্রত্যেকে সুখী, প্রত্যেকের সাথে প্রত্যেকের ভাব ভালোবাসা রয়েছে। কারণ তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে সম্পত্তি আছে, তাদের কাছে বাড়ি আছে, দোতলা তিনতলা চারতলা বাড়ি আছে, দামি গাড়ি আছে, ব্যাংকে প্রচুর টাকা আছে, তাই তারা সুখী। পাশাপাশি একটা কুঁড়ে ঘরে থাকা একটা পরিবার, তাদের কাছে এই সম্পদ নেই, তাদের কাছে এই শান্তিও নেই। দিন শেষে পরিশ্রম করে যা পায় তা দিয়েই তারা, ঘরে যে কজন আছেন তারা কষ্ট করে খেয়ে নিচ্ছেন, আর সঙ্গে অনেক গল্প, গল্প করতে করতে তারা খেয়ে নিচ্ছেন। তো তাহলে সুখ কার কাছে বেশি রয়েছে? প্রচুর অর্থ সম্পদ যাদের কাছে রয়েছে তারা একসাথে খেতে পারে না, একসাথে এমনও দিন যায় তাদের দেখা হয় না, তারা কথা বলতে পারে না, তারা যার যার কাজ নিয়ে ব্যস্ত। আর সুখ আরেকজনের কাছেও আছে, সে হলো কুঁড়ে ঘরের মালিক। তার কাছে তার প্রিয়জন রয়েছে, তার শান্তি রয়েছে, আর অল্প কিছু অর্থ রয়েছে, বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার সুপ্রভাত। হ্যাঁ
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
2: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছিলেন?
2: অবনী দেবর মা, খামার পা থেকে বলছি।
0: অবনী দেবর মা, হ্যাঁ বলুন অবনী বাবু। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: মানে বলতে গেলে আমি বেশি বলতো না, আমি কাউকে কোনো নাই,

0: তিন বেলা বা যদি পেয়ে খাইতে পারি, ঘরের সঙ্গে ভালোবাসা করে থাকতে পারি, এটাও আমি সুখী মনে করি।
1: আচ্ছা,
0: এটুকু বললাম ম্যাম, ধন্যবাদ।
1: ধন্যবাদ, ধন্যবাদ। আসলে সুখের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমি বলবো এক রকম, আরেকজন বলবেন আরেক রকম। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
1: আমি
2: মৎস্যমণি থেকে কমল কৃষ্ণ বলছি।
1: হ্যাঁ কমলবাবু, বলুন।
2: সুখের দরজা আমি মনে হয় শেষ করার সময় নেই খুব একটা বেশি। আমি মনে করি মানে দুশ্চিন্তাহীন এবং আনন্দে যেই মুহূর্তটা কাটানো যায় সেটাই সুখ। এবার বলবেন যে সুখের কথা তো অনেকেই বলেছেন, আমি মনে করি দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সুখ, আরেকটা হচ্ছে অন্তরের সুখ। ইন্দ্রিয় সুখ সাময়িক, যেটা আমি চাই আমার খাবার দাবার বা গাড়ি বাড়ি ওই সমস্ত, যেমন
1: সেটা সবাই চাই একটু ভালো থাকতে।
2: হ্যাঁ, সেটা ভালো থাকতে, সেটা হচ্ছে বাহ্যিক ইন্দ্রিয় সুখ। কিন্তু প্রকৃত সুখ হচ্ছে কেউ বলে ভোগে, কেউ বলে ত্যাগে। আমি কিন্তু ত্যাগের পক্ষে, চলার জন্য আমাদের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু প্রতিটা কর্মের সঙ্গে তার সেই ভাবনা থাকতে হবে যে আমি আমার কর্মের ফলে যা আমার প্রাপ্তি হবে তাতেই আমি সন্তুষ্ট। তো তার জন্য উন্নতির পথে নিশ্চয়ই যাব, কিন্তু ওই যে অতিরিক্ত চাহিদা অনেকেই বলছিল সেইটা থাকলেই আবার দুশ্চিন্তা আসবে, মানে সুখের যেই দরজা সেটা আবার বন্ধ হবে। কাজেই প্রতিটা কর্মের সঙ্গে আমরা উন্নতির পথে যাব, কিন্তু সীমিত, আমি যাতে সন্তুষ্ট যেটা পেলাম তাতেই সন্তুষ্ট থাকি, তাহলেই হয়তো সুখ আসবে অন্তর থেকে, যেটা আমি তৃপ্তি পাবো। এইটুকুই বললাম, নমস্কার,
1: ধন্যবাদ।
2: ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। সুখের দরজা না বন্ধুরা, আর আমাদের কাছে সময় নেই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 9:58, আর একটু সময়। আসলে সুখের দরজা, এই সুখের দরজাটা খোলার চাবিকাঠি আমার কাছেই রয়েছে, যার যার কাছে রয়েছে। এবার কে কীভাবে সুখী হবেন সেটা সে নিজেই ভাবুন, বা নিজেই হয়তো বা চিন্তা করে রেখেছেন বা সেই পথই ধরেছেন। আমি এখন খুব বড় লোক বা আমার মধ্যে খুব একটা বড় গুণ রয়েছে, এক্সেপশনাল একটা গুণ রয়েছে যেটা সবার মধ্যে নেই, এবার সেই অহংকার নিয়ে আমি যাত্রার সাথে যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবে কথা বলছি, একদম রুড বিহেভ করছি, বাজে ব্যবহার করছি, একদিন দুদিন আমার গুণের কদর থাকবে, তিন দিনে তিন আমাকে দেখলে সবাই এড়িয়ে যাবে, সেখানে কিন্তু সুখ আসে না। আমি ভাবছি আমার কাছে সব রয়েছে, আমি তাহলে সুখী না, সেভাবে সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে আমাকেও কিছু ছাড়তে হবে, এবং অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎপথে থাকতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, বেশি বেশি যদি চাহিদা থাকে সেই ক্ষেত্রে একটু আমাদের ইচ্ছেটাকে দমন করতে হবে, আস্তে আস্তে এগোবো, তাহলে আমরা অনেকটা দূর এই পথ চলাটা চলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুখের সন্ধান করতে থাকুন, সুখ সবার কাছেই ধরা দিক, এই হলো আমার আজকের ইচ্ছে। ধন্যবাদ বলছি তোমার পর্ব থেকে বিদায় নিচ্ছি।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার জানাই আমাদের সকল নারী শ্রোতা বন্ধুদের। আমরা রয়েছি নারী তুমি অনন্যা পর্বে। আপনাদের সঙ্গে আজকে প্রভাতী অনুষ্ঠান নিয়ে আমি মহুয়া রয়েছি। পুজো তো এসে গেল, চারিদিকে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। যতই গরম থাকুক, ভোরের দিকে মনটা শীতল হয়ে আসে, মনে হয় যেন পুজো এসে গেছে, আমাদের অনেক কাজ বাকি রয়েছে, অনেক কিছু করতে হবে, কেনাকাটা রয়েছে, তারপরে কাকে কি দেব সেটা রয়েছে, নিজের জন্য কেনাকাটা রয়েছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব, সব কিছু মিলিয়ে একদম নিজের প্রাত্যহিক জীবনের যে রুটিন রয়েছে তার থেকে সময় বের করে এই সবগুলো কাজ কিন্তু এক্সট্রা করে করতে হয়। সবাইকে ভালো রাখার যে দায়িত্বটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘরের ভেতরের ক্ষেত্রে বলবো মহিলাদের উপরেই বর্তায়, আর বাইরেটা তো পুরুষ রয়েছেই সঙ্গে, কিন্তু মহিলারাও রয়েছে। তবে হ্যাঁ, এটাও বলা যায় আগে যেমন শুধু দেখা যেত যে মহিলারাই একমাত্র ঘর সামলাতেন, কিন্তু এখন দেখা যায় যে বেশিরভাগ পুরুষরাও কিন্তু মহিলাদের সাহায্য করছেন, ঘরের মহিলাদের, মা বোনকে কিংবা নিজের স্ত্রীকে সাহায্য করছেন, এবং সেখানেই একটা আত্মতৃপ্তিও আসে, একটা সুখী মনে হয় নিজেকে। তো ভালো রাখার দায়িত্বটা মহিলারা যেমন নিয়েছে, পাশাপাশি পুরুষরাও নিয়েছে, তবে বেশিরভাগটাই কিন্তু মহিলাদের উপর চাপিয়ে দিতে পুরুষরা ভালোবাসে, কারণ এই জায়গাটা মহিলাদের থেকে ভালো নিপুণভাবে কেউ হয়তো করতে পারবে না। হ্যাঁ, পুরুষরা তো করেন ঠিক আছে, কিন্তু মহিলারা এই ক্ষেত্রে একটু বেশি এগিয়ে আছেন, তাই না শ্রোতা বন্ধুরা? আর তাই নারী শক্তির প্রতি সবার একটা ভালোবাসা রয়েছে, নারী শক্তিকে সবাই শ্রদ্ধার চোখে দেখে, শ্রদ্ধা করেন, সম্মান জানান, আর ভালোবাসা তো সঙ্গে রয়েছে। আর পুরুষদের এগিয়ে আসার যে বিষয়টা, সেটার পেছনেও কিন্তু একটি নারী শক্তি রয়েছে, কারণ ওই পুরুষটাকে গড়ে তুলেছেন একজন নারী, আর সেই নারী তাকে সেইভাবেই, তার সন্তানকে সেইভাবেই গড়ে তুলেছে যেন ভবিষ্যতে তার জীবনে যেই নারী আসে বা মা বোনকে সাহায্য করতে করতেই তো সেই নারীকেও সাহায্য করা, নারী বলতে তার স্ত্রীকে পরবর্তী সময়ে সাহায্য করার যে মানসিকতা সেটা তৈরি করে শুধুমাত্র তার মা, তার ঘরের পরিবেশ। তো নারী শক্তি জিন্দাবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা নারী তুমি অনন্যা পর্বে রয়েছি। আজ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যা দিবস, তাই আজ রয়েছি আমরা এই পর্বে এই বীরকন্যাকে নিয়ে, স্মরণ করছি এই বীরকন্যাকে যিনি মাত্র 21 বছর বয়সে নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র 21 বছর বয়সে নিজের আত্মহুতি দিয়েছিলেন। কার জন্য? আমাদের জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এমনই একজন নারী। তার জীবন শুধু একটি বিপ্লবীর গল্প নয়, চলুন তাহলে আমরা থাকছি এই পর্বে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে আর তার জীবনের গল্পকে নিয়ে, তার বিপ্লবী হয়ে ওঠার গল্প, বিপ্লবী হতে গিয়ে কী করতে হয়েছে সব কিছু শুনবো আমরা আজ এই নারী তুমি অনন্যা পর্বে।

শ্রোতা বন্ধুরা, আমরা নারী তুমি অনন্যা পর্বে রয়েছি প্রীতিলতা ওয়াদেদারের জীবনের কিছু তথ্য নিয়ে। তিনি একজন বড় মাপের শিল্পী। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামটাকে তার নিজের জীবনে এমনভাবে বুনে নিয়েছেন, তাহলে তাকে শিল্পী বলবো নাই কেন? কত আত্মত্যাগ করেছেন তিনি, কত কিছু শিখেছেন এই স্বাধীনতা আনতে গিয়ে, তার কোথায় কোথায় কখন কি কাজে লাগবে সেইভাবেই কিন্তু নিজেকে গড়ে তুলেছেন। তাহলে এক অর্থে শিল্পী বলা যায়। প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম 5ই মে 1911। 1911 সালের 5ই মেতে তার জন্ম হয় চট্টগ্রামের ধলঘাট গ্রামে। তার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী এবং মা প্রতিভাময়ী দেবী ছিলেন শিক্ষিতা ও সংস্কৃতিমনা। অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হলেও বাবা মা সন্তানদের শিক্ষার ব্যাপারে ছিলেন অত্যন্ত সচেতন। ছোটবেলা থেকেই প্রীতিলতা ছিলেন মেধাবী, শান্ত, অত্যন্ত সাহসী এবং আত্মমর্যাদা বোধে দৃঢ়। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তিনি। তিনি সবসময়ই প্রথম সারির ছাত্রী ছিলেন। শুধু পড়াশোনাই নয়, খেলাধুলা, আবৃত্তি, সাহিত্য চর্চা সব ক্ষেত্রেই ছিলেন সমান দক্ষ। তার শিক্ষকরা বলতেন এই মেয়েটির মধ্যে নেতৃত্ব দেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে, আর সেটাই কিন্তু হয়েছে। আগামী দিনে তার এই সব শিক্ষা, আত্মসম্মানবোধ, সাহস সব কিছু তাকে এগিয়ে নিয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের দিকে। একজন বীর যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরেছেন, সবার মনে জায়গা করেছেন এবং ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।

সে যে আমার জন্মভূমি। প্রীতিলতা ওয়াদ্দেদার স্কুলের পড়া শেষ করে কলকাতার বেথুন কলেজে দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে ভর্তি হন। বেথুন কলেজ সেই সময় নারী শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল। এখানেই তার মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও গভীর হয়ে ওঠে।

তিনি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও ব্রিটিশ সরকার তার ডিগ্রি আটকে দেয়, কারণ তিনি বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বছর পরে মরণোত্তর সেই ডিগ্রি প্রদান করা হয় তাঁকে। কৈশোর থেকেই তিনি ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, কানাইলাল দত্ত, মাস্টারদা সূর্য সেনদের জীবনী পড়তেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, ব্রিটিশদের অত্যাচার সবই তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি বিশ্বাস করতেন, দেশ স্বাধীন না হলে ব্যক্তিগত সুখের কোনো মূল্য নেই। সত্যিই তাই, ওই সময়টা এমনটাই ছিল, যে সময়টায় মানুষ পরাধীন থাকতে থাকতে এতটাই নিজের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করলেন, আর সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ঘর থেকেই একজন দুজন করে এই বিদ্রোহে সামিল হতে থাকে, স্বাধীনতার সংগ্রামের বিদ্রোহ। আর তাই হয়তোবা এই বিপুল পরিমাণে বিদ্রোহীদের বিদ্রোহ আমাদেরকে তাদের প্রাণের বিনিময়ে স্বাধীনতা এনে দেয়। চট্টগ্রামে ফিরে এসে শিক্ষকতা শুরু করেন নন্দনকানন বালিকা বিদ্যালয়ে। এই সময় তার পরিচয় হয় মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। সূর্য সেন তাকে দলে নেন। প্রীতিলতা শিখলেন অস্ত্র চালানো, শিখলেন বোমা ব্যবহার, কিভাবে গোপন বার্তা আদান প্রদান করা হয় তাও শিখলেন, শিখলেন ছদ্মবেশ ধারণ, সব কিছুর প্রশিক্ষণ তিনি নেন। যেন কোথাও কোনো ছোট্ট একটা কিছু না শেখার কারণে তাকে থেমে যেতে হয়, সেই দিকে ভীষণভাবে তিনি নজর বুলিয়েছেন বা সেই দিকেই ফোকাস করে থেকেছেন। সর্ববিদ্যায় পারদর্শী যাকে বলে, সবটা হয়েই তিনি এই সংগ্রামে পথে পা রেখেছেন।

বাইরে বড় কোনো কাজ করতে পারে না। প্রীতিলতা এই ধারণা ভেঙে দেন। তিনি পুরুষ বিপ্লবীদের সমান সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেন। তাঁর সহযোদ্ধাদের মধ্যে ছিলেন কল্পনা দত্ত। 1930 সালের 18 এপ্রিল সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দেয়। যদিও প্রীতিলতা সরাসরি ওই অভিযানে অংশ নেননি, কিন্তু পরবর্তী সময়ে বিপ্লবীদের আশ্রয়, যোগাযোগ ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চট্টগ্রামের পাহাড়তলিতে ছিল একটি ইউরোপিয়ান ক্লাব। সেখানে লেখা ছিল, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড। এই অপমান ভারতীয়দের আত্মসম্মানে আঘাত করেছিল। মাস্টারদা সিদ্ধান্ত নেন এই ক্লাবে আক্রমণ হবে। দলের নেতৃত্বে দায়িত্ব দেয়া হয় প্রীতিলতাকে। তিনি পুরুষের পোশাক পরে ছদ্মবেশ নেন। অস্ত্র, বোমা, পরিকল্পনা সব নিজেই তদারকি করেন। অভিযানের আগে সহযোদ্ধাদের বলেন, আজ কেউ ধরা পড়বে না, প্রয়োজনে জীবন দেব। কিন্তু ব্রিটিশদের হাতে আত্মসম্মান বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করব না। প্রত্যেকের কাছে ছিল পটাশিয়াম সায়ানাইড। রাত প্রায় 10টা। বিপ্লবীরা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ঘিরে ফেলেন। বোমা ও গুলির আঘাতে ক্লাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটিশ পুলিশ পাল্টা গুলি চালায়। প্রীতিলতা গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তিনি বুঝতে পারেন, ধরা পড়লে সহযোদ্ধাদের পরিচয় ফাঁস হতে পারে। তিনি নিজের কাছে রাখা পটাশিয়াম সায়ানাইড পান করেন। মাত্র 21 বছর বয়স তখন তার। আর ওই বয়সেই তিনি দেশের জন্য শহীদ হন।

0: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক বিপ্লবীর নাম আমরা জানি, কিন্তু যখন নারী বিপ্লবীদের কথা ওঠে তখন প্রথম সারিতেই উচ্চারিত হয় প্রীতিলতার নাম। তিনি শুধু একজন বিপ্লবী নন, তিনি নারীর শক্তির প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং দেশপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 100 বছরেরও বেশি পেছনে সেই ব্রিটিশ ভারতে, যেখানে স্বাধীনতা ছিল স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য অসংখ্য তরুণ তরুণী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আর সেখানেই বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারও তার জীবন উৎসর্গ করেছিলেন। তাকে ইতিহাসের পাতায় অগ্নিকন্যা হিসেবে লেখা রয়েছে। আসলে একদিনে সেই ভালোবাসা জন্মায় না। একটা কথা, একটা ঘটনা লোকমুখে শোনা যায় যে একদিন স্কুলে এক দরিদ্র সহপাঠী বই কিনতে পারেনি, প্রীতিলতা নিজের বই ভাগ করে পড়িয়েছিলেন তাকে। শিক্ষক তখন বলেছিলেন যে নিজের জিনিস অন্যকে দিতে পারে, সে বড় হয়ে মানুষের জন্যই বাঁচবে। আর কথাটি যেন ভবিষ্যৎবাণী হয়ে সত্যি হয়েছিল। তিনি ইতিহাসের প্রতিও ভীষণভাবে আকর্ষিত ছিলেন। ইতিহাস পড়তে পড়তে তিনি জানতে পারলেন কিভাবে বিদেশি শক্তি শতাব্দীর পর শতাব্দী ভারতকে শাসন করেছে। তিনি পড়লেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা, পড়লেন ক্ষুদিরাম বসুর কথা, পড়লেন বাঘা যতীনের আত্মত্যাগ। প্রতিটি গল্প তার মনে আগুন জ্বালিয়ে দিত। তিনি ভাবতেন, যদি তারা দেশের জন্য প্রাণ দিতে পারে তাহলে আমরাও কি দেশের জন্য কিছু করতে পারি না? যখন জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ সেনা, শত শত নিরপরাধ মানুষ প্রাণ হারান, সারা ভারত স্তব্ধ হয়ে যায়, তখন প্রীতিলতার বয়স মাত্র 8 বছর। হয়তো তিনি ঘটনাটি তখন পুরোপুরি বোঝেননি, কিন্তু বড় হতে হতে যখন সেই ইতিহাস জানলেন তখন তার মনে গভীর ক্ষোভ জন্ম নিল। তিনি বুঝলেন, এ শুধু শাসন নয়, এ এক জাতির আত্মসম্মানকে পদদলিত করার ইতিহাস। জগৎবন্ধু ওয়াদ্দেদার কখনো সন্তানদের মিথ্যা বলতে শেখাননি। তিনি বলতেন, সত্যের পথে থাকো, অন্যায়ের কাছে মাথা নত করো না। অন্যদিকে মা প্রতিভাময়ী দেবী শিখিয়েছিলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। এই দুই শিক্ষাই পরে প্রীতিলতার চরিত্রের ভিত্তি হয়ে ওঠে।
1: ভেঙে ফেল করলেন উপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কারা রইল কপাট, ভেঙে ফেল করলেন।

প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার স্বপ্ন হতে পারত একজন সফল শিক্ষিকা, সুখী সং

তা তিনি জানতেন। তবু তিনি পিছিয়ে যাননি, কারণ তার কাছে দেশের স্বাধীনতা ছিল নিজের জীবনের চেয়েও বড়। প্রীতিলতা ওয়াদ্দেদার তার জীবনের অনেক তো গল্প রয়েছে। স্বাধীনতা সংগ্রামের পথে হাঁটতে গিয়ে তাকে অনেক কাঁটাযুক্ত পথ পেরোতে হয়েছে। সব হয়তো সম্ভব নয় এতটুকু সময়ে আপনাদের সাথে শেয়ার করা, বা আপনাদের সাথে সেই বিষয়ে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা, তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আসলে আমরা মনে করি যে বই আমাদের সর্বশিক্ষা দেয়, বইয়ের শিক্ষাই আমাদের কাছে সর্বোচ্চ। কিন্তু বইয়ের পাতার বাইরেও যে শিক্ষা রয়েছে, দর্শনশাস্ত্র পড়তে পড়তে তিনি সক্রেটিস, প্লেটো, কান্তের চিন্তার সঙ্গে পরিচিত হন। আবার ভারতীয় চিন্তায় পড়েন স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও অরবিন্দ ঘোষের রচনা। একটি প্রশ্ন তাকে বারবার ভাবাত, মানুষের জীবনের সর্বোচ্চ কর্তব্য কি? শেষ পর্যন্ত অবশ্য নিজেই তিনি তার উত্তরটা খুঁজে নিয়েছিলেন নিজের জীবন দিয়ে। দেশের স্বাধীনতার জন্য কাজ করাই হলো আমার কর্তব্য, এবং সেই মতেই কিন্তু তিনি এগিয়ে গেছেন সামনের দিকে, এবং অন্যদেরকেও তিনি এগিয়ে নিতে চেষ্টা করেছেন। তিনি একজন শিক্ষিকা ছিলেন, ছাত্রীদের তিনি ভালোবাসতেন, ছাত্রীরাও তাকে ভালোবাসত। তিনি শুধু পড়াতেন না, তাদের সাহসী হতে শেখাতেন। বলতেন, নিজের ওপর বিশ্বাস রাখো, সত্যের পক্ষে দাঁড়াতে শিখো। কেউ তখনও ভাবতেও পারেনি এই শান্ত শিক্ষিকাই রাতের অন্ধকারে গোপনে বিপ্লবীদের সঙ্গে বৈঠক করছেন। সেই সময়ই ছিল চট্টগ্রাম বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। তার বিশ্বাস ছিল স্বাধীনতা ভিক্ষা করে নয়, সংগ্রাম করেই অর্জন করতে হবে, এবং সেই সংগ্রামের শেষ তার জীবন দিয়ে করেছিলেন। তিনি এই সংগ্রামী পথে এগিয়ে যেতে গিয়ে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু, লাঠি খেলা, রিভলভার ব্যবহার, বা এমন আরও অনেক কিছু যা তাকে হারতে শেখায়নি, কারণ মাস্টারদা ছিল তার পেছনে। মাস্টারদা কখনো তাকে নারী বলে আলাদা সুবিধা দেননি। তিনি বলতেন, বিপ্লবীর একটাই পরিচয়, সে হচ্ছে বিপ্লবী। এই কথাটি প্রীতিলতা আজীবন মনে রেখেছিলেন। তার সহযোগীরা ছিলেন কল্পনা দত্ত, নির্মল সেন, অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, সবাই একটা স্বপ্ন দেখত, একটি স্বাধীন ভারত।

1932 সালের সেপ্টেম্বর, গোপন আস্তানায় বারবার বৈঠক চলছে, মানচিত্র দেখা হচ্ছে, ক্লাবের পাহারা কখনো কম থাকে, কারা কখন আসে যায়, কোথায় আলো কোথায় অন্ধকার, সব খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি সদস্যের দায়িত্ব আলাদা করে নির্ধারণ করা হয়। কেউ বোমা নিক্ষেপ করবেন, কেউ গুলি চালাবেন, কেউ নিরাপদে সরে যাওয়ার পথ নিশ্চিত করবেন। প্রীতিলতা জানতেন একজন নারী হিসেবে তাকে সহজেই চিহ্নিত করা যেতে পারে, তাই তিনি পুরুষের পোশাক পরেন, মাথায় পাগড়ির মতো কাপড় বাঁধেন, মুখে গোফের ছদ্মবেশ নেয়ার কথাও বিভিন্ন স্মৃতিচারণে তার উল্লেখ পাওয়া যায়। অন্ধকারে তাকে একজন তরুণ পুরুষ বলেই মনে হয়। নিঃশব্দ পরিবেশ, কারো মুখে হাসি নেই, কারণ সবাই জানতেন এটি হয়তো তাদের শেষ

অভিযান। মাস্টারদা প্রত্যেকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, যদি ধরা পড়ো সংগঠনের কোনো তথ্য জানাবে না। এরপর তিনি প্রীতিলতার হাতে তুলে দিলেন একটি ছোট্ট শিশি পটাশিয়াম সায়ানাইড। 23 সেপ্টেম্বর 1932, রাত নেমেছে, চট্টগ্রামের আকাশে হালকা অন্ধকার, দলটি নিঃশব্দে পাহাড়তলির দিকে এগিয়ে চলেছে। শুধু পায়ের শব্দ আর বুকের ভিতর দ্রুত স্পন্দন, কিন্তু ভয় নয়, শুধু সংকল্প। রাত প্রায় 10:45, সংকেত পাওয়া মাত্র আক্রমণ শুরু। গোলাগুলি শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যে গোটা এলাকা জেগে ওঠে। এই গুলি বিনিময়ের মধ্যেই একটি গুলি এসে লাগে প্রীতিলতার শরীরে। তিনি আহত হন, রক্ত ঝরছে, তবুও তিনি সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, তোমরা থেমো না, নিরাপদে সরে যাও। নিজের আঘাতের কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন এই অবস্থায় তার বেঁচে থাকা সম্ভব নয়, নিজেকে ধরা দেওয়াও সম্ভব নয়। তিনি নিয়ে নিলেন পটাশিয়াম সায়ানাইড। মাত্র 21 বছর বয়সে শেষ হলো তার জীবন, কিন্তু শুরু হলো তার অমরত্ব। এই ছিল আজ নারী তুমি অনন্যায়, এই 21 বছর বয়সী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের গল্প।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখী হওয়ার চেষ্টা করবেন, অন্যকেও সুখে রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আবারও কথা হচ্ছে নতুন কোনো পর্বে।

0: लोक नाइथंगो सारा सपोइन डॉक मेगा हर से फेम मुजेन तो जरा स्टूडियो आचुक जगा गार जे बिनो ता खाने रे चापों पांदर दे दुले खाने रे चापों पांदर चंखना लाइने न रोकने को हर जाग रे चापों गए तिनी तो चिनी व्हाट्सएप ने कनेक्शन रोजा गया हनी बागे न रोकोक दुख लाई दी 0381232625 ओकोक दुख नंबर ओकोक दुख लाई शाहर दी बोर चापों खाना नाई हिंका फादी कोक दुख फाइजा कोक दुख पुला ओनो नाई लाइने शाबतों हेलो हेलो
1: हेलो
0: ফুঙ্কা হাম লাম সগো
1: ফুঙ্কা হাম
0: দশিনে মুনি গারে তা খুব বিশ রাই না দ বড় রচা মুখনা নাই সাদি
1: রচা মুখনা নাই রচাং কচাং বয়ার সিপকা খাপাং সরাং কা হামন আর রচা মুনো খনার দে
0: কচাং কচাং বয়ার সিপকা কোনি না তা খুব বিশ নাত নি দ বেলে হাম বাই কক দুক দিক রমা বাগে আ হাম বাই আমুখা তাকুক বিশুরাই কক দুঃখ লাই শাহরকা রচাপ খানানা হিনে কচাং কচাং বয়ার শিপকা খাপং সরানকা ও রচাপ খানানা হিনে ইংকে খানালাইনি বিনি খাতক জাকমানি রচাপ হাই কে নরব নরব নি খাতক জাকমানি রচাপ খানানা হিংকে কক দুঃখ লাই দি 0381232625 ও কক দুঃখ নাম্বার হংকে ফাইডি খানালাইনি হিংকে তাকু খানাদি নি খাতক জাকমানি রচাপ তে যত খানাই দংনাই তাকু বহু মারে কিচিং সং নরব খানাদি ও জরাও বিনি ইংকে ও খানাতক রচাপ সারা সাপয়েন্ট ডক মেগা হার্স এফ এম মুজেন্ত খানাই তুং দি লগে তুং দি পান্ডা পায়ের শাক জোর আঙ্গাচং খানি রেচা বং পান্ডানো তুই দুলি দঙ্গ নরক নি কয় হরজাক রেচা মং রক্ন খানা রানানি বাকে চাই তো কই দঙ্গ

0: কে জং যতন সাইমানো দিনী স্রাং সাল খানী রেচাবং পান্ডা খানী রেচাবং পান্ডা জং নরক নি কই হরজাগ রেচাবং রক জং খানালাই দং ওকে কক দুখলাই দি 03 8 1 2 3 2 6 2 5 3 ইংকে ভাই দি কক দুক নাম্বার তো নরক নো সাউনি রেখা কক দুক ফাইজাক ইংকে কক দুক গ্যাসা কেন স্বাগতম কক দুক হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুংকা হাম
1: ফুংকা হাম ভাই নিয়া
0: নাম সগো সিনেমুং নি গাদে সাবংকা
1: আং ইয়াং সিমনা সংকলা ফাইজ নি দেনি সে
0: ভাই দেনি না দ বড় চাবং খানা নাই সাদি
1: আং তিনি কাছে গো খানা মানে হিকাই কিসা কিসা হিমান অর সামল কিসা খানা দিয়ে পাই
0: হিকা কিসা কিসা ও কো বুকুক সঞ্জিতানি না
1: সঞ্জিতানি অর সামল কিসা খানা দিয়ে পাই দ
0: দ দ বেলা হাম ভাই কোক তো দেখতে মা বাগে হাম ভাই
1: ভাই ভাই না
0: আও হাম ভাই ননব আও হংকে আর চা মখানা নাহিনি কই হরকা বুকুক সঞ্জিতানি রচাপুং টঙ্কা কাই তো আংখানা রনাই গাই খাকলায় খাই মানানো হই গাই খাই দি যত খাই দাই দাকো বুকুক মারে দেখে জিং সং রক খা দি বিং গে অখানা তো রচাপুং গাফাই জং দা বুক খা লাইনে দাকুক দিনী রচাপুং খা নাহিনি কহরমানী রচাপুং ন অজরাও নাই দো দাকাই তো আনারাই হিংকে তো দোক আগিরগোব খা রাজাক নিকে হাইকে খা দি দাকুক দে খা তকজাকমানি রচাবং তৈ যতো মারে কিচিং সঙ্গে খা দি বিগে খা তো রচাবো 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়িনী

0: কোক দু ক্যাসাক নাই স্বাগতম কোক দু কো নাই নাই স্বাগতম হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: ফুঙ্কা হাম নাম সগো
1: ভাই
0: তা খুব এসেন না দ বড় চামুক খানা নাই সাথে
1: মানিক ভাই বিপাশানি ভাই
0: না তা খুব মানিক ভাই বিপাশানি বড় চামুক
1: নঙ্গানা তংখি বুখানি কে সং মানে
0: নঙ্গানা তংখি না দ মানকা কা আংখানি ওয়ান দ হামবাই
1: ভাই ভাই
0: কেশন রোজাবং খানা হিনি গুহরকা নানা তংখে আনি কচাঙ্গ ও রোজাবং নহে খালাইনাই বিনি খাতকজাকমানি রোজাবং অজরাও সারা জাপান ডক মেগা হর সে ফেমু জেন খাই তংদি লগি তংদি হিনকে দাকো কেশন খাতেন হিনি খাতকজাকমানি ও রোজাবং অজরাও

0: আভয় দিয়া জানাবো কোক দুগে আসাক নাই কোক দুগো স্বাগতম নাইনে হ্যালো সাইমালে জয় থাকা সামজানিং খাঙ্কে যত যারা ওখানে তোমায় তাকে বুকুতে মারি কিচিং সং নারব রাজা পংখানারা মজুমকে কোক দুঃখ লাই দিই 0381232-6253 খানি রাজা পং পান্ধাও যেন নারবনি কয় হরজাক রাজা পং যে মানসাক খানারানি চাই তো গইতম হুঁকে যারাও কোক দুগে আসাক নাই স্বাগতম হ্যালো পুঙ্কাহাম লামসগো ফুঙ্কাহাম ননবলাম সগর সিনেমুগুলি কাটে সাবংখা মালা না দ বড় চাবং খা নাই কক বুঝলিয়া
1: বুকনি
0: বড় চাবং অবতো ওর চাপুং তো তাকুক সুকাং নিয়া

0: অনাইতে নাইতে খানের চামুক পান্তা তো পাই থাকো না ভাই, সবাই কে পাই থাকো, দুই আসাক নাই স্বাগত কোক দেবো। হ্যালো হ্যালো,
1: হ্যালো ভাই, দিবর কাহাম লঙ্কা ভাই না
0: দিবর কাহাম লামসগ সিনে মুনি গাড়ি সাবুন খা
1: আং লঙ্কা পুরানি পরত দিছে ভাই
0: প্রদীপ না দ বড় চাপুন খা নাই সারি
1: অঙ্গ দা বিমল নি থাঙ্গাই তংনা মুচুংয়া
0: তাকো
1: মা অঙ্গ হামজা মা করি খে হিনি রে মানে
0: থাঙ্গাই তংনা মুচুংয়া না দ দ বেলা
1: হাম
0: হামবাই কোক তুক তিক্রে মা বাগে হামবাই আমঙ্কা তাকুক প্রদীপ রচাপুং খানা নাহিনী কহরকা তাকুক বিমলনি খরাং বাইকে রচাপ যাক থাঙ্গি টংনা মুচুংয়া হামজাক মা করিখে ও রচাপ মুং গাই টংখা কাই টং খানা রনাই গাই ও রচাপ মুং খানা লাই নো চিং বিনি খানা তকজাক মানে রচাপ মুং খানা লাই নো চিং চিনি তিনি নি খানি রচাপ মুং পান্দা নো চিং বাইরে লাইনাই গাই পিয়াবা পান্দা তো পাইয়া কো নরক রচাপ মুংনি ইয়াগুলো খনাই মানবাইনে থুমনুক থুমনুকনি ইয়াগুলো নরক দাল বিদাল পান্দা খনাই মাননাই দাল বিদাল পান্দানি পাই থাকো আপনি ইয়াগুলো নরকনি হামজাক মা চিনি খাতংমা পান্দা তে পাই থাকো দং খনাতত খরাং পান্দা অবাহাই খেন চিং দিবনি দামনি দামই সতী থামচি জরা চিং চিনি পান্দান তুই দুলো তৈ নরক লগি দং দি গে পাই থাক রচাপং চিং খনা লাইনে খানি রচাপং পান্দানি আপনি ইয়াগুলো নরক থুমনুক খনাই দং বাইদি তৈ পান্দা পায় সাক জরা নো টিউন খাই দং দি সারাজা পয়েন্ট অফ মেগা হার সাইফে মুজি জরাও তাকুক প্রদীপ রচাপং খনা নাহিনি কহেরমানি ও রচাপং চিং খনা লাইনে যতন পাল খাই সারাসা পয়েন্ট অফ মেগা হার সাইফে মুজি জরাও স্টুডিও আসুক জাকা আর যে বিনতা গে লগি দং দি পান্দা পায় সাক জরা

0: বাজার আসরে নাই যাও অবনি বাগই দেশ শনি যত লোক আমরা সাকলাই যাও
1: ও ধর্মনি বাজার লেহন আনি ও শনি মতাই না কেবু পাইনে কি রিখা দো
2: নিনাবা তোমার মাতাই হন
1: আনি অম শনি মতাই সে তাকো
2: মা শনি মতাই লেংলা
1: ও কিসা পাইছে যা সিদি মাই মা সে যা তোমার হাতি রক্তলাং নাই খা
3: ভগবান
1: সে সাইমান ছিল
0: মন্ত্রে মন্ত্রে
1: কুলঙ্কা মহারাজ তোমার সামল
0: হবদি থর্মনি বাজার ঘুরি নাই ফাইগের না
1: হিন্দি মহারাজ
0: মন্ত্রে মন্ত্রে মূর্তি নিনি গানা আসলে দে
1: নিনি সাকলাই যাক মহারাজ মহারাজা শনি মতাই ন আমা লক্ষ্মী মন্দির আসুগ্রীমা ইয়া গুলো ন আমা লক্ষ্মী তাই বাবা শনি নি কতর চিকন ছেগলে মনু জাগো
4: এই শনি আগনি ইচ্ছা কতর নখানে তলা হাত ছাকাবো আনো সব মারি এত
5: তামকে ছাকা লক্ষ্মী হোক না হাড়ি ছাকাবো আর সেই যত মারি ভাই ত্রিভুবন সাব মানে নাই তোমাকে হামকে
4: শনি নেন তো আপনি সাকা আইসা কত হন ফাইডি হাইকে শিবস মহারাজ ধানি সঙ্গলাই নাই সাব কত
5: হিন্দি হাগে লক্ষ্মী
4: হিন্দি থ
0: এসি রে আর তোকে ফাইগের না
6: আও দাঁতি কি ফিললি
0: আরে দরকনি শোভাগলা হা আরে রাজগাতি লাম খুলক তোমারি বাগের বাসাই চক ভাই
4: খুলম কা মহারাজ
5: খুলম কা মহারাজ
0: দর শোভা শোভাগলা হা কাহা কানে ছালে
4: মহারাজ আনি মং লক্ষ্মী
5: মহারাজ আনি মং সোনি
0: দরক তোমার সামুন আগই আনি থিনিমা ফাইলে হা
4: মহারাজ সংক্রিং বিসিং সাব কতর অব সোনা বাগে ফাইয়ে মহারাজ
0: ও আমার লক্ষ্মী তাই বাবা শনি আগে সাধারণ মুড়িস হো রক্তি মতাই কত শিকন আর তোমাকে সারা নাই
4: মহারাজ জীবনি তাকে অকরা নং তাই ইং হারি বৌগরা নং সাইমে একে তাই সব সাইমা নাই নং সাইমা নাই মহারাজ
0: ও আমার লক্ষ্মী নই তোমার সাথে আরো সামন কত ফিল্লা হা হাইকে বাবা শনি তাই আমার লক্ষ্মী লক্ষ্মী হাজ হয় আনি ও রাজদরবার খানা কি ফিলি ভাইপি গ্রা দি ইশিরি ইশিরি খানা গ্রা দি আর তো কোনা থাকুরো লক্ষ্মী তাই শনি আনে সব কইলা হা বড় সভা কথা তাই সভা শিকন নই আর তো সমান কথা শুনাম নাই সাবারাম সিগন সাবারাম নাই বিদি সাং সাবি মাগলা রে লেলা ইসিরি লকি সাবি তির গ্রাদি
6: তাম তাম বড় নি কক নাই পাইয়কা আজ মাসুম কে মুই তু মানজক মাই কে সাতি উখা নিজি নি নক নি কক সে পাইয়া বুই নি কক নো ওয়ান ছবি দং বড় কোন জে জে ফান কত অং তং থং আবো নং ছানা নাইয়া
0: ইসিরি নি নক কক না ওয়ান ছবি মাগলা খ তাম মদ্রিও সুমারি গরা নাই মন্ত্রে মন্ত্রে
1: খুলঙ্কা মহারাজ
0: খেরা দিয়ে আনি কক তাম ফং নিবিসিং যত প্রজা রঙ রাজ দরবারে রিং দিয়ে

0: তাই ঠেসা কো ও রাজ দরবার রাম সাক্তাই রূপ ভাইরে সিংহাসন কোনে আসবে চার ভাইরে
1: নিনি সাকলাই যাক মহারাজ আং তাবুন দুলবুই সাউই রুবানা
0: আমি মন্দির থাকা না
2: মহারাজ তিনি ভাই ছালে ইংখা নি নরা ফাইমানি সাশে দি তা বলে সাব কতর
0: আহ আমার লক্ষ্মী তাই বাবা শুনে আবাং তাম সানা দংশি
3: খাই মংখা খাই মংখা আং থং চা মহারাজ এই তাম দুর্ঘটনা ঘটিয়ে আং থং তা
2: মহারাজ নতা ন কতনে ছাকলাই রেখা যে ফুরম বাচাইয়া মানিয়া বিড়ি মানুষ টংফুরো আনি মুং সাদি আং বাইথাং কমাবই নবরা বাক্সা খাই নিনে লগে সাবলিং তো আন মহারাজ আং থাঙ্কা
0: আও আমার লক্ষ্মী নিনে হামারি মাজাত
1: আয়াং শনি খেবা জলিমা পাইয়া সিনি ফলাঙ্গই মতাই নগ্নি তুই কথার ন নঙ্গি থাংলা হ্যাঁ ইয়াং মহারাজা শ্রী বচ্ছ সাইমাইয়া ভাই আর তুই ন সার সাবু আফ্রেনি সিমিন শনি নিয়ে আন্দুকি নাইমা নুকজাগলা হ্যাঁ

0: এবং থাকে নিজে সতর তোমরা রোগ বরক দেবসে মনে নাই তাই ও দুখনি সময়ও নিনি গাড়ানো তোমরা নাং নাই নিনি যে গতি আনিব আগতি নো হাগে শনির গবাইছিনে আর ইয়া কাছিনে
1: ভাই লুতিনি তোমার সময় কথা টাংলা
2: শ্রীবৎস রাজা তাই বিহিক চিন্তা নি কত বিতিন আমলক্ষী খা হরই কাচাং নক বড় খরা নঙ্গে সাকলাইও
3: রানীমা রানীমা
0: বিয়াং বং
1: খা খনা দি শ্রী কাহা কা খনা করা দি
3: রানীমা নিন কক বলা খেন চামানি ছাইন যে গতি হিন ছে গতি তাই নরক যে জাগা তঙে ব তা কাকলা দি নরক করি ন তং দি ননি লগি না আমো তঙান তাই জরা তং সি নং যাতে কে তঙান না দি রানীমা
1: মহারাজ
0: মহারাজ তাই বুসুক হিমসি নাই অগো মাইকরে রুবাই বাইখা তাই হিমি মানলিয়া মহারাজ আমি মানগুলা
1: স্বাগত খা তাই
0: মহারাজ মহারাজ যেনো আকলাংমানি হেলে বই পাই সোনা হেনি তেলাং মাসে তুই অবৈ থাকা আং বুঝি মানলিয়া মহারাজ
1: হেলা যাচ্ছে যোগী থাকলা হা
0: আও মহারাজ
1: ও বুঝিলা হা ইসিরি বুঝিলা হা ও বেবাক শরীর চক্রান্ত তুমি শরীর থাক বাইলা আহ থাক পাইবে এখন তুমি শরীরতে থাকবা তখন
2: শ্রী বচ্চ রাজা না শনিতে বিরিমান রে না বাগাই চুমুই বেসার ফিরাঙ্গি খরাং হা হাই গই
4: অব পণ্ডিত ধার্মিক ছিনাই নুক নাই বরণ স্বাভিমান নাই দুঃখ নে কক না দুঃখ কে না খাও তন ছিনাই তব আং কক থাকে থানি সাইকলাং থাকে কাহাম কে খা দি নিনি রাজ্য কমাও ভালো ভাবা ফাইকা

0: பார்ப்போம்க்கா. யாரும் சரி மாறி இங்கே
1: தமோ தமோ
0: நீ பல் போதா புங்கா
1: புங்கா புங்கா
2: কপাল হাবি আহবা বা তাই অবশ্যই কপাল লবা দুঃখ দখ
1: তাকো শ্রী বৎসা তাম নবা লামা হিমতে তুই কবর হাহিকে কক সাই তং ন
2: ও সাইয়া হাতি ও থাঙ্গৈ বস মানে মাইয়া বতরে ওয়ান সকি তং হাতা তাকো
0: আবরক দা বাবুই তং তা সাদে জেসক ফোন মান তং জানি যা মান থাই মানাম তা
3: এই কাথুরিয়া নিনি বলবুসি কে ফালনাই শালা
0: খং নাই রেছি দে
4: মাসে জরা রেসিনে ভাই হ্যাঁ তাই মা সাবা রাজা সুদি তা আসুক লে মাঙ্গলা আং যে সমস্যা কুঙ্গলে না ফোন নারগানে তাও হাকে তাকো আকে ক্লাং সিনি সালাম হলাম হাতে লাই খালাম না কি আগে হাবনে তো আ উহ আসুক হর অঙ্কা তাও গো নগর সব পায়াকো তাও মজানি অঙ্গিত অঙ্কা মুতাই কাছে সাইমান চিনাই
2: মকল বন্ধু নুগলিয়ে তার আধার খায় ন চিন্তা অ চিন্তা দোয়া খে হাতির তো হাকিয়া হি ইয়াসাক দি মায় খুঁইমা সংলিয়া থানি দাদি মাও সঙ্গে দাদি
4: আও সঙ্গানে
3: এই মাঝি মাঝি তামগুরি কোথাকে সাইমাইয়া দে
0: সদাগ বড়জন কথা কাজ হয়েছি মালি আপলে
2: শনি থামছি পাই আখো শ্রীব সন তাই আপ লোক যাই বাকি বড় কাহামি ফলাঙ্গি সাফাই ও
0: খানি সদাগর উমর ও বুড়ি মামা সাহা তঙ্গু মন তো ভাই নেন নিনে রুম তাঙ্গ খাই না নিন রুম চলি নাই
4: ঠানি ঠানি মাঝি আগো সে খেলাই গ্রা দি আও সদাগর আং ঠাঙ্কা ওই কাথরেন বিহিক ছ আনো কিসা ফান রবাই গেরা দে তামো কম ফান ফানি সাইতং ফয়ক কিসা সাই খেনারে লা ও তৈ গাতিবা সদাগর নে রং কসাই তং খা নরং যতন তাংখে বিনে রং চলিনে হিনে সাজাবো
3: হাকে মারে কুমারী সিনুমা নাগেরা নাই ও মারে ও মারে কুমারী ও গাতুয়া সদাগনি রুম কসাই টংকপু কিসা ফার্মা রিলে গেনা আনি সামুজে পাইলে কুমারে থং পায়া পান হিন্দি দাতিন ফাইলে ন হিন্দি তা হাকে হিন্দি সকই বেখা কাথরিয়া নিরব ই ইকো আনি ও রুম কিসা তাংরা দি হি তাংখা
0: বলে বুড়িমা নন জে জে কে ফান কিসা ও তুই গা তুই ফাদি হিনে সাজাব শুনব কিসা দয়া খেলাই যা দে
4: হিম দেখে তাম খেলাইছি নাই নরব আসে দয়া খেলাই কেবা

0: ইক সদাগর সক পাইকা অ বুড়িমা ন
1: থাকে তাংরা দি বুড়িমা আনু কিসা পারখলাই রেজাগ্রা দি
2: আং যদি ন সতি বুড়িহিনকে তাই সাইন সরিমা তংকে অরুম আং তাংখের চলি নাং থং হি তাংখা
1: আরে অ বুড়িন খগি সেমাতলা নাই বলা
2: আরে আরে
1: অল যদি না
2: আলো এক জোরে খুলুম যাও পাত্র আং জানি আলো
1: মাজি আম নাহরি তো রুম চালু কি
2: সাই মানছি নাই আনি ও শাকা হাম তো লাঙ্গাই নি নি শাক হাম এনে রোজা দি
3: সিতা ও সিতা হাই তা হাই নগর গো সিরি সিরি গাতি রোগা থাং হর
4: তাকু ছিরবাস নি নি রানি নলা সদা করছে খক তলাং থাংকা
3: হা তা হবা কইলা হা সদাগর খবিতলা থালা হা
5: আ তাকু মারকে মানা
3: খা কে মানি বালিয়া
4: যে মানি ছিরি
3: ছিরি কে দি বড়ি ওগ্রাং তাও কোয়াজ হগি মাগ রাখো তাও আটো খা যাবে হা হা তোমা খা যায় রাজ্য খিবি রাজ্য খি বলব ভাইয়া তা তাহলে হেকসে কবা সিধো
6: আসুজরতিখনের জেখা নাটক শ্রী বৎস রাজা অনাতকের জেখা বিনিপুলা বাখাক নাটক ন শৈখা চিত্তহরণ দেববর্মা ফাইনা হাতি রগ হাইনহাই অনাতকনি উলিন বুখাকবো খিখানারি জাগানো ফাইতাবো খানারি জাগানো রজাম কতাল রজাম কতাল আইসা দেওরম বাই রজাবজাক রজাম রক্ষণারি জাগানো

0: দেওয়া ছাড়াও কৌতুক আসার নাই, কৌতুকও স্বাগতম নাই নাই। হ্যালো হ্যালো হ্যালো দীপর কাহাম লামসক। হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম লামসক সিনমুনি কানে সাবং খা
1: আয়াম গয়ম ফুমি এসান
0: দো বড় চাপং খানা নাই সাথে
1: কো পারমিতানি ভাই।
0: হ্যাঁ পারমিতানি বড় চাপং
1: তুলুং তুলুং ফানি ভাই।
0: হ্যাঁ তুলুং তুলুং না দ মান খান খানা রে বান্দ হাম ভাই
1: হাম ভাই।
0: ও গে মন কথা কো গেছেন রচাপং খানা নাই নি কো হের কা তুলুং তুলুং রচাপং গে খানা লাই নাই ও জরা ও তুলুং তুলুং রচাপং হাই দা গে আ খানাই তুং দি লগি তুং দি পান্দা পায় শাক জরা বলাই নখরা তত রচাপং গায় কে খানা দি আ তাকো গেছেন তে যত খানাই তুং নাই তাকো কুমারে কে জিং সং নরগো খানা দি ও খানা তত রচাপং

0: আপনি দিয়ে জানাবো হয় না হয় কোক দু গেছে নাই কোক দুব স্বাগত নাই নাই হ্যালো হ্যালো দীপর কা হামলাম সগো
1: দীপর কা হাম ভাই না
0: দশনি মুনি গরে তাকু দেনি না
1: ইয়াং সিন না সংকল
0: দ বড় চাপন খনা নাই শাদি
1: আং মুজি শাদি করুং নি বাইছ খনা মতা বয় বাই
0: হ্যাঁ মুসে শাদি করুং নি বড় চাপু
1: বড় মানে জিনে কে হে জানে দিন হিমন্দা
0: জিনে কে হে চার দিন না
1: আর সামো না কষ্ট না করে ভাই
0: দ দ হাম ভাই
1: হামবাই
0: দিবর কা হাম না কক দুঃখ লাইমা পাকে বেলা বেলা হামবাই বংকা তাকু দেনি রচা মুখা না হিনি কহরকা মুসে সাদি করো গেনি রচা মুং গাই খানা লাইনে বিনি খানা দক জাক মানি রচা মুং

আপনারা বড় চামুন খানা নামু চুংখাই কক খাই দিয়ে 0381232625 হকক নম্বর নরকি হামজাক মাছি খাতমা পান্ডা চুং নরকি খাতক জাকমানী রচাবমুং চুং খালাই দো হকে অজরাও চুং খালাই তাকুক দেনি রচাবমুং খানা নাহিনি কহেরমানি মুসে সাদি করুগে অরচা অতকিনি রচাবমুং গাইকে খানাই দোদি লগে দোদি পান্ডা বায়সাক জরা

kucing joto khnai tongnai ta khok bokhok song ha jora pai thago phai so pai ka pai thag nohini maka haini bagai norok pai norok ni kok du gya sagai te ru chapong khana ra nani bagai ani jora kri kha norok ni hamjak ma chini khatong ma panda o phai nei norok ni hamjak ma chini khatong ma panda ro ga haino haino ro kol khlai phidi kok du khlai phidi tini je kok du rok manli angnai rok যতন সানাই খাতা বাই দি হাইনও হাই চিনি পান্ডা রক্ত তঙ্গ নরকনি কৈহর যাক কৈহর মুংনি খনাতক যাক মানে খনার মানে পান্ডা রক তঙ্গ খানির চাপং পান্ডা রক দে নরকনি হামজাক মানে চিনি খাতুংমা পান্ডাব হাইনও হাই তং ফির হাই গবং সাল চংজাক নহনি মানো সালব্রম চিনি পান্ডা খাই তংখাই নরক সাবই নমানো হাই আদা হাই হাইনি বাকি সানাই নরক খাতা বাই দি হাই তিনি খাই মানিয়া

नरखनाय थंगो सारा सा पॉइंट ऑफ मेगा हर से एफएम उजेंत जरा स्टुडियो जरा खगतिनि जरा तामै थंगो दिबोनि दामनि तामै मुफली बाची चुकु हुके अजरा अनरक चतन न हायना हाय दिबोर का हाम ते लाम सको खना त खरांग पांदो ते नरक नि तिनि निशाल जतनि बाकिनो का हाम लाइन नि उथुन हंकाय ताबुक तो दामनि तो काउइन थांका हंकाय ते सति थामची সতী থামচি নরকাই তং নাই আং খনাত তগ্র চাপং নতই হাই খনাত তো খনাং পান্ধ হে তো খনাত তো কক্রগ্র চাপং খনাও না হে চ খনালাই কক্রগ্র চাপং নগাও জরাও স্টুডিও আসুক যাক নরক তো সাইমান আর যে বিনতা আসুক যাক দিবনি দামনি তামই সতী থামচি জরা তং নাই হাইতে আসুক তো গোবাং জরা ক্রিকা হাইফানো তেই সতী থামচি নরকানো লগিরি তং দি টিউন খাই তং দি 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তর হাই তাবুক তো দিবনি মাইতি রক তো চাবাই খনা দিবনি দামনি তো তামই ন থাকা হাঙ্কা হাইয়াদা হে বাকসা খে বা শারীরিক জরাও হাইন হয় সামু বাকি বা নখর বাইখানা হাইয়াদা হাই যত রুচিনি লাংমাও সামু হুমু রক পাইলাই খাইন সামু খাই দায় সামু খাই মানে বিশঙ্গ ফানো সামু খাই তৈ রক ফানো চিনি পান্ডান খাই দমানি বাকি নরক যত পাইপ্লাই হামাই হাইসে হিঙ্গে ফাইদি অজরাও রচাপং চ খালাই বেলাই নখনা তক রচাপং নরক যতনি বাকি খাখলাই নরক খা তক জাগান অ রচাপং ন খাই দি লগি দি পান্ডা পায়ে সাক জরা

কে খনাত তো খরং পান্ডাও সঙ্গ খনাত রচাপমুং খালাই দো যিনি খানো দংথক্রুই দঙ হ্যাঁ আচং রচাপমুং খাক খা দংথক খাস্রাঙ্গ হ্যাঁ রচাপমুং খাচিনি সাকনো কাহাম গাইতনি গাইছে বিধি বহনী মানো হ্যাঁ চ খা দংথক খা হামিয়া অঙ্গি দংফ্রুরগো চং রচাপমুল খাও যিনি খা সঙ্গে থাঙ্গো যিনি খা দংথকই থাঙ্গ হ্যাঁ বানা মারে গেছে সঙ্গাই বহাইন চং যে মানসাক চাইতগো নরকন খাত রচাপমুল রকি মিশিং তৈরি রচাপমুং খারে ওই নরকি খানো সঙ্গে ওই দংথক রে তরিনি হিংকা ফাইডি অজরাও হাইনহাই

জরাতো তৃক তৃক থাঙ্গি দো হংকে তেদাং সা বেলা খনাত তক রেচা পং খাকলায় রেচা পং নগো নর খনাত বাইনে তৃক তৃক জরা থাঙ্গি দোবা যান গবান কক সায় রেচা পং গবান খনালায় না হংকা জরাও রেচা পং নরক যতনি বাকে

ইদানিং দেখছি দুপুর পেরোলেই রোদটা কেমন মিহি মতো হয়ে আসছে। ভোরের দিকে একটা হালকা শিরশির আনে, ঝিরঝিরে বৃষ্টি, মাঝে আবার সোনালি আলো। ফেসবুকের পাতায় পুজোবার্ষিকী, দোকানের সামনে ভিড়, কান পাতলে আবছা কানে আসছে বীরেন্দ্র ভাত্রের গলা। পালবাবুর আট চালাতে মূর্তিতে রং ধরানো প্রায় শেষ, চক্ষুদান এখনো বাকি, প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। বাজারে উকি মারছে লম্বা টাটা কচি ফুলকপি বা ছোট্ট পালং আর ধনে পাতার আটি। এই ঋতু কর্ম নাশা, কাজ করতে ভালো লাগছে না একেবারে। বুকে নতুন পুজো সংখ্যা নিয়ে ঝিমঝিমে দুপুর আর আলসেমিতে ভরা সন্ধ্যা কাটাতে ইচ্ছে করছে। পুজো আসছে।

শুভ অপরাহ্ন। রেডিও সুমধুর তরঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের বন্ধু অনিন্দিতা, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে এফএম উচ্চান্ত। সবাই কেমন আছেন? আশা করি দারুণ, চনমনে ফুরফুরে আছেন সবাই। আর যদি একটু ক্লান্তি বা একঘেয়েমি এসেও থাকে তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ঠিক পরবর্তী কয়েক ঘন্টা আপনার এই ক্লান্তি দূর করে এনার্জি লেভেল ডাবল করে দিতে আমি চলে এসেছি আপনাদের সাথে ঠিক মাইক্রোফোনের উপরে। তাহলে আজকের পর্বে আমাদের জন্য কী কী অপেক্ষা করছে? প্রথমেই তো রয়েছে গল্পপাঠের আসর চিরায়ত, তারপর সফরনামা আজকে শিল্পী, আর বিকেল ঠিক 5টা থেকে আপনাদের প্রিয় বাংলা গানের অনুরোধের আসর রাগে অনুরাগে। আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক অ্যাপ, ফেসবুক পেজ অ্যাপ অ্যাপেও শুনতে পারেন, অথবা গুগলে গিয়ে এফএম উচ্চান্ত লাইভের মাধ্যমেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের আসরে প্রবেশ করা যাক। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, শুনতে থাকুন এফএম উচ্চান্ত। আর হ্যাঁ, চিরায়ত পর্বে প্রবেশ করার আগে আপনাদেরকে বলবো, আজকের যে গল্পটা, এই গল্পটা আমাদের সামাজিক মাধ্যমে আপনারা সব

সবাই শুনেছেন, সবাই জানেন, সবার মুখে মুখে এই ঘটনা, এই গল্প, এই ঘটনাকে নিয়েই এই গল্পটা মানে কেন্দ্র করে লেখা হয়েছে, মানে এই ঘটনাকে নিয়ে গল্পের কেন্দ্রবিন্দু এই ঘটনাটা। তো অনুষ্ঠান কেমন লাগছে, গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, অপেক্ষায় থাকবো আপনাদের।

সেদিন তিস্তা শুধু নদী ছিল না, মনে হচ্ছিল পাহাড়ের বুক থেকে নেমে আসা এক উন্মত্ত শক্তি ডুয়ার্সের বুক চিরে ছুটে চলেছে। আকাশ জুড়ে মেঘ, নদীর জল ঘোলা, আর তার বুকের স্রোত এতটাই ভয়ঙ্কর যে কাছে দাঁড়ালেই মনে হচ্ছিল এই জলের সামনে মানুষ তো দূরের কথা, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী প্রাণীও অসহায়। গজলডোবার কাছে সেই উত্তাল তিস্তায় নদী পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল পাঁচটি বুনো হাতির একটি দল, আর তাদের মাঝখানে ছিল মাত্র চার দিনের এক হাতির ছানা। পৃথিবীটা তখনও তার কাছে নতুন, পাহাড়, নদী, বন কিছুই সে চেনে না। মায়ের শরীরের উষ্ণতা আর সেই চেনা গন্ধটাই ছিল তার পৃথিবী। মায়ের শরীরের পাশে থাকলেই যেন তার চারপাশের সমস্ত ভয় দূরে সরে যেত, কিন্তু সেদিন সে নিরাপদ পৃথিবীটাই মুহূর্তের মধ্যে ভেঙে গেল। হাতির দলটি যখন নদীর মাঝামাঝি পৌঁছেছে, ঠিক তখনই পাহাড়ি স্রোতের এক প্রবল তোর এসে আছড়ে পড়ল তাদের ওপর। মুহূর্তের মধ্যে ছিটকে গেল দলটি। মা হাতিটি সমস্ত শক্তি দিয়ে নিজের সন্তানকে আঁকড়ে ধরার চেষ্টা করল, কিন্তু তিস্তার স্রোত ছিল আরো শক্তিশালী। এক ঝটকায় মায়ের বুক থেকে ছিটকে গেল চার দিনের সেই শিশু। তারপর চোখের সামনে শুধু দেখা গেল ছোট্ট শরীরটাকে তিস্তা নিজের স্রোতে টেনে নিয়ে ছুটে চলেছে। মা হাতিটি পাগলের মতো নদীর পাড়ে ছুটতে লাগলো, সুর বাড়িয়ে বারবার জলের দিকে তাকালো, যেন এখনো বিশ্বাস করতে পারছে না তার সন্তান নেই। তারপর হঠাৎ নদীর পাড় কাঁপিয়ে উঠল তার সেই আর্তনাদ। সে ডাক ছিল না, সে ছিল কান্না, একজন মায়ের কান্না। তিস্তার গর্জনের মধ্যে সেই কান্না যেন আলাদা করে শোনা যাচ্ছিল। দলের বাকি হাতিগুলো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, যেন তারাও বুঝেছিল এই মুহূর্তে তাদের কিছুই করার নেই।

কিন্তু মা তখনও অপেক্ষা করছিল। হয়তো তার বুকের কোথাও একটা ক্ষীণ বিশ্বাস ছিল তার সন্তান এখনও বেঁচে আছে। আর সত্যি প্রায় 4 কিলোমিটার দূরে তিস্তার স্রোতের সঙ্গে লড়াই করছিল সেই ছোট্ট প্রাণটা। বরফ শীতল জলে তার শরীর অপোষ হয়ে আসছিল। 4 দিনের সেই শিশুর পক্ষে এমন স্রোতের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তবু সে হাল ছাড়েনি, বারবার তার ছোট্ট সুরটা জলের ওপর উঠছিল, যেন অন্ধকারের মধ্যে সে কাউকে খুঁজছিল, কাউকে, কেউ কি তাকে দেখতে পাচ্ছে, কেউ কি তাকে বাঁচাবে। ঠিক তখনই ক্রান্তি পাঞ্জাব বাঁধের কাছে তিস্তার বুকে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরছিলেন 5 জন মৎস্যজীবী, মিঠু, রাজেশ, বিশ্বনাথ, গোপাল আর বাবলু। হঠাৎ তাদের চোখে পড়ল মাঝ নদীতে ছোট্ট একটা সুর, তারপর কানে এলো এক অসহায় শব্দ। তারা বুঝলেন একটা ছোট্ট বাচ্চা মৃত্যুর সঙ্গে লড়ছে। তিস্তার সেই ভয়ঙ্কর স্রোতে ছোট্ট ডিঙি নিয়ে মাঝ নদীতে যাওয়া কতটা বিপজ্জনক সেটা তারা জানতেন। তবুও সেদিন নিজেদের কথা ভাবেননি তারা, নৌকা ঘুরিয়ে দিলেন স্রোতের দিকে। তারপর শুরু হলো এক অসম লড়াই। একদিকে তিস্তার উন্মত্ত স্রোত, অন্যদিকে 5 জন সাধারণ মানুষ আর একটি ছোট্ট প্রাণকে বাঁচানোর মরিয়া চেষ্টা। ঢেউয়ে নৌকা তুলছিল, যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারত, তবু তারা থামলেন না। একসময় 3 জন মৎস্যজীবী সরাসরি ঝাঁপিয়ে পড়লেন সেই বরফ শীতল জলে। নিজেদের জীবন বাজি রেখে তারা পৌঁছে গেলেন ছানাটির কাছে। অবশেষে অনেক কষ্টে আপ্রাণ চেষ্টা করে তারা সেই অবসন্ন ছোট্ট প্রাণটিকে টেনে তুললেন নৌকায়। তখন তার শরীরে আর প্রায় কোনো শক্তি নেই।

নৌকা যখন নদীর পাড়ে এসে থামল, মৎস্যজীবীরা তাকে সাবধানে বালির ওপর নামিয়ে দিলে। ভয়ে, ঠান্ডায়, ক্লান্তিতে কাঁপছিল ছোট্ট হাতিটি। আর ঠিক তখনই ঘটল এমন এক দৃশ্য যা সেখানে উপস্থিত মানুষগুলোর চোখে চিরদিনের জন্য থেকে গেল। মিঠু দাস, যে মানুষটি তাকে জল থেকে তুলে এনেছিলেন, তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো ছানাটি। তারপর ছোট্ট ভেজা সুরটা বাড়িয়ে দিল আর পরম মমতায় মিঠু দাসের কোমর জড়িয়ে ধরল। নিজের ছোট্ট মাথাটা ঘষতে ঘষতে ঘষতে লাগলো তার ঘাড়ে। সে কথা বলতে জানে না, মানুষের ভাষাও জানে না, কিন্তু সেদিন তার সেই ছোট্ট সুর যেন পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় একটা কথা বলেছিল, তুমি আমাকে বাঁচিয়েছ। মিঠু দাসের চোখে জল এসে গিয়েছিল, সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীদের চোখও তখন অশ্রুসিক্ত, কারণ তারা বুঝেছিলেন তারা শুধু একটা প্রাণকে জল থেকে তুলে আনেননি, তারা হয়তো একজন মায়ের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার প্রথম কাজটুকু করে ফেলেছেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ছুটে এলেন বনকর্মীরা। চিকিৎসকেরা ছানাটিকে ওম দিলেন, ওষুধ দিলেন, যতটা সম্ভব সুস্থ করে তুললেন। কিন্তু সময় তখনও খুব কম, কারণ বন নিজের নিয়মে চলে। মানুষের গন্ধ বেশি সময় শরীরে লেগে থাকলে হাতির দল হয়তো তাকে আর গ্রহণ নাও করতে পারে। তাই ছানাটি একটু সুস্থ হতেই তাকে নিয়ে দ্রুত রওনা হলেন বনকর্মীরা, সেই শুকনো চরের দিকে যেখানে তখনও অপেক্ষা করছিল তার মা। সন্তান হারানোর পরও যে মা সেখান থেকে সরে যায়নি, হয়তো তার বুক বলছিল তার সন্তান ফিরবেই। আর তারপর দূর থেকে ভেসে বাতাসে ভেসে এলো সেই চেনাটা।

মা হাতিটি থমকে গেল। তারপর যেন এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থমকে গেল। সে চিনতে পেরেছে ওটা তার সন্তানের ডাক। পরের মুহূর্তেই বনের ভেতর থেকে ছুটে এলো মা। চারপাশে কে আছে, মানুষ আছে কিনা কিছুই সে দেখল না। তার চোখে তখন শুধু একজন, তার সন্তান। দূর থেকে নিজের ছোট্ট শিশুটিকে দেখতে পেয়ে মায়ের সমস্ত অপেক্ষা, ভয় আর কান্না যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে ছুটে গিয়ে তার সন্তানকে বিশাল সুর দিয়ে জড়িয়ে ধরল। বারবার সুর বুলিয়ে দেখল কোথাও আঘাত লেগেছে কিনা, তারপর বুকের কাছে টেনে নিল তাকে। যে সন্তানকে কয়েক ঘন্টা আগেও তিস্তা স্রোত কেড়ে নিয়েছিল, সেই সন্তান আবার ফিরে এসেছে মায়ের কাছে। মা হাতিটি তাকে দুধ খাওয়াতে শুরু করলো।

প্রকৃতির এই মহাজাগতিক মর্মস্পর্শী মিলনের দৃশ্য দেখে উপস্থিত বনকর্মী ও মৎস্যজীবীদের চোখের কোনো জল ভিজে উঠল। মানুষের নিষ্ঠুরতার গল্প তো রোজই শোনা যায়, কিন্তু সেদিন তিস্তার পারে দেখা গেল, তিস্তার পারে লেখা হলো কিছু মানুষের নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী, বোনের এক মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দেবার কাহিনী। সেদিন পাঁচজন সাধারণ মৎস্যজীবী নিজেদের জীবনকে তুচ্ছ করে একটি অচেনা প্রাণকে বাঁচিয়েছিলেন, আর সেই ছোট্ট প্রাণটি তার ভাষাহীন ভালোবাসা দিয়ে তাদের বুঝিয়ে দিয়েছিল উপকারের ঋণ বোঝার জন্য মানুষের ভাষা জানা লাগে না। কিছুক্ষণ পর যেন মানুষের এই পরম উপকারের প্রতি এক নীরব গম্ভীর কৃতজ্ঞতা জানিয়ে মা হাতিটি তার সন্তানকে আলতো করে আগলে নিয়ে ধীরে ধীরে বনের গভীরে ছায়ার আড়ালে হারিয়ে গেল। তিস্তা তখনও বয়ে চলেছে, সেই একই নদী, সেই একই স্রোত, কিন্তু তার গর্জনের মধ্যে একবার এবার আর কোনো কান্না ছিল না, ছিল না কোনো হাহাকার, ছিল এক অদ্ভুত শান্তি। কারণ তিস্তা সেদিন একজন মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু কয়েকজন মানুষের হাত ধরে সেই সন্তান আবার ফিরে এসেছিল তার মায়ের কোলে। আর হয়তো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো এমনই হয়, যেখানে ভাষা আলাদা, পৃথিবী আলাদা, কিন্তু ভালোবাসা এক।

শুনছিলেন আজকের চিরায়ত পর্বে সুরিত মুখার্জির লেখা ছোট গল্প তিস্তার হাতি শাবক। আমি জানি এই গল্পটা আপনারা সকলে জানেন। আজকের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেখানে মানুষ মানুষের মতো কাজ করেছে। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের ভাবনা জানাতে অবশ্যই ডায়াল করুন 0381-232-6253-625। শ্রোতা বন্ধুরা, গল্পটা যখন পড়ছিলাম তখন মনে হলো যে এটা তো শুধু গল্প নয়, এমনটাই তো হওয়ার কথা, পৃথিবীর সকল মানুষের এমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, হয়তো তার মাঝে দু একটা বিক্ষিপ্ত ঘটনা থাকতেই পারে, হতেই পারে,

কিন্তু মানুষের মাঝে একেবারে মনুষ্যত্বহীনতা, সেটা যেন কোথায় বিধে। তো বলছিলাম, গল্প কেমন লাগলো আমাদের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করে নিতে ভুলবেন না, জানাতে ভুলবেন না।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: একটা গল্প শুনালেন, মানুষের মানব সেবাই করে না, সেবা করে তিস্তা ভাইয়ের আশীর্বাদ নিল,
0: ঠিক
1: ওই
0: ঠিক
1: লোকগুলি
0: ঠিক
1: এত ভালো লাগলো।
0: এটা গল্প নয়, আসলে এটা সত্যি ঘটনাটা ঘটেছে। এই হ্যাঁ, দুদিন আগেই এক ঘটনাটা ঘটেছে। এরা সুন্দর কলমে এত সুন্দর করে লিখেছেন, আমি ভাবলাম আচ্ছা আপনাদেরকে যারা জানেন না বা পুরো ঘটনাটা শোনা হয়নি, আমি একটু শোনাই গল্পের
1: একটা পশুর জন্য নিঃস্বার্থ মানব সেবা।
0: ঠিক ঠিক ঠিক
1: মানব সেবার মতো কাজ,
0: ঠিক ঠিক
1: তো মানুষ আছে।
0: আমার তো মনে হয় এই ভাবনাটা মানুষের চাইতে একটু ওপরে, একটু দেবতার লেভেলে মনে হয়। আমরা মানুষরা মনে হয়
1: দেবতার লেভেলে,
0: এই এই
1: হাতি হচ্ছে বিশ্বকর্মার বাহন,
0: হুম হুম হুম হুম হুম
1: সব দিকে মিলে মানে পরম আশীর্বাদ পাবে।
0: ঠিক ঠিক একদম একদম।
1: ভালো থাকবেন ম্যাডাম,
0: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটায় 2:59:26। এতক্ষণ আমরা ছিলাম আমাদের প্রতিদিনের একেবারে একটা বিশেষ পর্ব। এই পর্বে আমাদের শ্রোতা বন্ধুদের সংখ্যা অনেক কম, আমাদের চিরায়ত পর্ব গল্প পাঠের আসর। এই গল্প পাঠের আসর হয়তো সকলের ভালো লাগে না, বা ততটা সময়ও নেই বা ধৈর্যও নেই একটা গল্প শোনার মতো আধ ঘন্টা। মনে হয় যারা গভীরভাবে ভাবতে পারেন, প্রকৃতিকে মুছতে চান, তাদের জন্যই মনে হয় সাহিত্য। চলুন, গল্প পাঠের আসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরের পর্বের জন্য আপনাদের সঙ্গে থাকছি আমি, অনিন্দিতা।

সফরনামার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সোনি মাহিওয়ালের এই গানটা দিয়ে সফরনামার আজকের আসর শুরু করব, তারপর একে একে পর্দার পেছনের গল্পে যাব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী এফএম উচ্চান্ত 101.3 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। আজকের সফর সঙ্গী আমি অনিন্দিতা।

আমরা রয়েছি সফরনামার আরও একটি নতুন পর্ব নিয়ে। সিনেমার পর্দায় হিরো ভিলেনের মারপিট দেখতে আমরা আমাদের যতই ভালো লাগুক না কেন, ক্যামেরার পেছনের গল্পটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। একটা ছোট্ট ভুল আর তাতেই ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। আজ আপনাদের শোনাবো বলিউডের তেমনই এক হাড় হিম করা ঘটনার কথা, যা ঘটেছিল সোনি মহিওয়াল ছায়াছবি অর্থাৎ 1984 সালে সিনেমার শুটিংয়ের সেটে। ভিলেন গুলশান গ্রোভারের একটা ছোট্ট ভুলেই হাসপাতালে ছুটতে হয়েছিল আমাদের অ্যাংরি ইয়াং ম্যান সানি দেওয়ালকে। কী ঘটেছিল সেদিন সব গল্প নিয়ে অবশ্যই সফরনামার আজকের পর্বটি। যাচ্ছি পরের গানে সোনি মহিওয়াল ছায়াছবি থেকে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, কিছু বলবেন বোধহয়। হ্যালো, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
1: আমরা গান শুনতে চাই।
0: আমি গান শোনাচ্ছি, শ্রোতা বন্ধু আপনি শুনতে থাকুন।

পরিচালক উমেশ মেহরার এই ছবিটি, এই সিনেমাটি শুধু ভারতেই নয়, তৎকালীন সোভিয়েত রাশিয়াতেও রিলিজ হয়েছিল, তাই শুটিংয়ের একটা বড় অংশ হয়েছিল রাশিয়ায়। আর টুইস্টটা এখানেই, ভারতে শুটিংয়ের সময় সুরক্ষার জন্য কার্ডবোর্ড বা হালকা নকল তলোয়ার ব্যবহার করা হলেও রাশিয়ার শিডিউলে কিন্তু ব্যবহার করা হচ্ছিল একদম খাঁটি ধারালো আসল তলোয়ার। রক্তে ভেসে গেল সেট, বন্ধ শুটিং। একদিন সানি দেওয়াল আর গুলশান গ্রোভারের মধ্যে একটা মারাত্মক তলোয়ার যুদ্ধের দৃশ্যের শুটিং চলছিল। দুজনেই খুব সাবধানে শট দিচ্ছিলেন, কিন্তু ঠিক একটা মুভের সময়, মানে একটা মুভমেন্টের সময় গুলশান গ্রোভার হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ব্যাস ওনার হাতের আসল তলোয়ারটা সোজা গিয়ে লাগলো সানি দেওয়ালের বুড়ো আঙ্গুলে। মুহূর্তের মধ্যে সানি দেওয়ালের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। সেটে সবার তো হাত পা ঠান্ডা। সঙ্গে সঙ্গে ডিরেক্টর কাট বললেন এবং কোনো দেরি না করে সানিকে ছোটানো হলো হাসপাতালে। ভয়ে বুক কাঁপছিল ব্যাডম্যান গুলশান গ্রোভারের। ডাক্তাররা সানি দেওয়ালের চিকিৎসা করে টিটানাস ইঞ্জেকশন দিলেন, আর সানি তো এতটাই প্রফেশনাল যে ওই অবস্থাতেই সেটে ফিরে আবার শুটিং করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তাররা কড়া বারণ করে দেওয়ায় কদিনের জন্য শুটিং বন্ধ রাখতে হয়। এদিকে তখন ভয়ে ঘুম উড়েছিল নবাগত গুলশান গ্রোভারের। উনার মনে হচ্ছিল এই বুঝি উনাকে সিনেমা থেকে একেবারে মানে ঘাট ধরে বের করে দেওয়া হবে, কিন্তু আসল হিরো তো সানি দেওয়াল। তিনি বিষয়টাকে স্রেফ একটা দুর্ঘটনা হিসেবেই নেন, গুলশানের ওপর বিন্দুমাত্র রাগ করেননি বা কোনো অভিযোগও জানাননি। নির্মাতারও গুলশানের পাশে দাঁড়িয়েছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে ওই ঘটনা মনে করিয়ে দেয় যে একটা পারফেক্ট শটের জন্য অভিনেতারা কতটা ঝুঁকি নেন। সানি দেওয়ালের সেই উদারতা আর গুলশান গ্রোভারের সততা আজও বলিউডের এক অনন্য নজির হয়ে আছে। সোনি মহিওয়াল সিনেমার সেই জনপ্রিয় গানগুলো কার কার মনে আছে শোনাচ্ছি আপনাদের FM উজ্জয়ন্তে। সিনেমার এরকম সব হারির গল্প জানতে আর পর্দার পেছনের সব মানে এই ধরনের গল্প কিস্সাগুলো জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে সফরনামার পর্বে থাকতেই হবে। আপনাকে যাচ্ছি সোনি মহিওয়াল ছায়াছবি থেকে পরের গানটিতে।

পর্দায় গল্প, পর্দার গল্প আর পর্দার পিছনের গল্প, দুটো একেবারে ভিন্ন। পর্দায় তাদের কেমিস্ট্রি দেখে কি বলবে, পর্দার আড়ালে এত তুলকালাম কাণ্ড ঘটে যেত। বলিউডে সেই গোল্ডেন এরার কথা, সেই সময়ের কথা, সেই স্বর্ণযুগের কথা। হামশকল ছায়াছবি 1974 সালে যেটা রিলিজ হয়েছিল তখন ছবির শুটিং চলছে। একদিকে স্টারডমের চূড়ায় বসে থাকা সুপারস্টার রাজেশ খান্না, আর অন্যদিকে স্পষ্টভাষী মৌসুমী চ্যাটার্জি। পর্যায়ে দুজন

দুজনকে একসাথে দেখলে মন ভরে যেত, কিন্তু সেটের পরিবেশ মাঝে মাঝেই হয়ে উঠত প্রচণ্ড উত্তপ্ত। ঘটনা তখনকার যখন মৌসুমি গর্ভবতী ছিলেন। শুটের মাঝে হুট করে রাজেশ খান্না মৌসুমি তার অনাগত সন্তানকে নিয়ে এমন একটা অসংবেদনশীল আর একটা আপত্তিকর প্রশ্ন করে বসেন যা শুনে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে। কিন্তু মৌসুমিও ছেড়ে দেবার পাত্রী নন, মুখে যা এসেছে সোজা ব্যাটে হুট করে শট খেলে করা জবাব ফিরিয়ে দিয়েছিল রাজেশ খান্নাকে। সেটে নাকি একেবারে পিন পতন নীরবতা নেমে এসেছিল। মৌসুমি পরে অনেক সাক্ষাৎকারই বলেছেন রাজেশ খান্না প্রায়ই সেটে এমন সব খোঁচা মেরে কথা বলতেন, তবে উনিও একচুল জমি ছাড়তেন না, সাথে সাথেই মুখের ওপর উত্তর বসিয়ে দিতেন। তবে এই গল্পের আসল টুইস্টটা সবচেয়ে আবেগঘন অধ্যায়টা আসে অনেক বছর পর। রাজেশ খান্না তখন জীবনের শেষ দিনগুলো গুনছেন, শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়, পুরনো সব ঝগড়াঝাঁটি মান অভিমান পেছনে ফেলে মৌসুমি চ্যাটার্জি ছোটেন তার সাথে দেখা করতে। সেই সাক্ষাৎ আর কোনো তিক্ততা ছিল না, তখন ছিল কেবল স্মৃতির রোমন্থন। রাজেশ খান্না সেদিন নিজের মেয়ের সামনেই মৌসুমির দারুণ প্রশংসা করেন, কারণ সম্পর্ক একসময় কথার কাটাকাটিতে উত্তপ্ত হয়ে থাকতো, তার সমাপ্তি ঘটেছিল গভীর এক মায়ায়। 2012 সালে যখন কাকা আমাদের ছেড়ে চলে যান, তখন এক সাক্ষাৎকারে রাজেশ খান্নার শেষ দিনগুলোর একাকিত্ব নিয়ে প্রশ্ন করা হলে মৌসুমি শুধু একটা শব্দই বলেছিলেন, কর্ম। বলিউডের রঙিন পর্দার পেছনের এই রিয়েল লাইফ ড্রামাগুলো সত্যিই অদ্ভুত, তাই না? আর এগুলো শোনার জন্য অবশ্যই কান পাততে হবে সফরনামার পর্বে। শুনতে থাকুন এফএম উচ্চান্ত 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে।

গান শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটায় 3:43 হয়ে 43 সেকেন্ড, যাচ্ছি পাটের কানে।

ঘড়ির কাঁটায় 3টে বেজে 53 মিনিট হয়ে 4 সেকেন্ড। আজকের সফরনামার পর্ব এখানেই শেষ করছি, আর একটা গান শুনিয়ে আপনাদের শেষ, আপনাদের এই আসরের শেষ গান শুনিয়ে সফরনামার পর্ব এখানে শেষ করবো। আর ঠিক 3টে বেজে 58 মিনিটে আমি চলে আসব আপনাদের কাছে এই মুহূর্তের সংবাদ শিরোনাম নিয়ে।

এই মুহূর্তের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজের প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত দেশে পরিণত হতে পারে। আজ ভদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম সমাবর্তনে তিনি বলেন, দেশ ও সমাজের কাজে শিক্ষাকে প্রয়োগ করলে শিক্ষা অর্থবহ হয়। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী দৃষ্টিভঙ্গির প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। শিক্ষাক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসাও করেন তিনি। আয়ুর্বেদ দিবস উপলক্ষে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আয়ুর্বেদ শুধু চিকিৎসা পদ্ধতি নয়, সুস্থ ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি কার্যকর মাধ্যম। দেশের এই সমৃদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ়ভাবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। আয়ুষমন্ত্রী প্রতাপ রাও ইয়াদব দেশবাসী এবং আয়ুর্বেদ চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 8 বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের সেপ্টেম্বরের ঝাড়খণ্ডের রাঁচি থেকেই প্রকল্প চালু করেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে সামাজিক মাধ্যমে জানান, 60 কোটিরও বেশি মানুষ 5 বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার আওতায় এসেছেন। পাশাপাশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলোতে 500 কোটিরও বেশি মানুষ পরিষেবা নিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সবিপেশু কর্মসূচি নাগরিকদের জন্য জীবনরেখা হিসেবে কাজ করছে, যা জনকেন্দ্রিক সরকারের আদর্শকে প্রতিফলিত করছে। এই কর্মসূচিও আজকের পর্বে তিনি একথা বলেন। তিনি বলেন, শাসন ব্যবস্থা নাগরিক কেন্দ্রিক এবং সংবেদনশীল হওয়া উচিত। গোমতি জেলার উদয়পুর পঞ্চায়েতে রাজ প্রশিক্ষণ কেন্দ্রে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আজ বার্তা শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধু একজন সঙ্গে আছেন, কিছু মনে হয় বলতে চাইছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: বলুন।
1: আমি এসান দেবর্মা বলছি, গোয়েন থেকে।
0: আচ্ছা, বলুন।
1: আমি একটা গান শুনবো।
0: আমি গান শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন শ্রোতা বন্ধু। এখন তো আমাদের অনুরোধের আসর চলছে না, আপনি অনুরোধের আসরে ফোন করবেন। সলিল চৌধুরী তার অসমাপ্ত আত্মজীবনী জীবন উজ্জীবনে বলেছিলেন, লতা মঙ্গেশকর

0: জ্ঞানটা যখন শুনছিলাম মনে হচ্ছিল এই পৃথিবীর বুকে নেই, অন্য কোথাও ভেসে বেড়াচ্ছি। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কথা, আপনাদের প্রত্যেকটা মতামত, আপনাদের অভিব্যক্তি, আপনাদের ভালোবাসা আমাদের পরের কাজগুলো করার জন্য অনুপ্রেরণা, বিশ্বাস করুন। এবারে যে গানটি আপনাদের শোনাবো, এই গানটার পেছনে এমন একটা ইতিহাস আছে যে গানটা হচ্ছে সরস্বতী চন্দ্র ছায়াছবি থেকে। এই গানটা শোনার পর হাজারো মানুষ তাদের হতাশা থেকে বেরিয়ে এসছে। গানের মধ্যে এমন জাদু রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, নমস্কার। গরমে যে লতা দিদি সেন্টিমেন্টাল গান দিদি, সব দুঃখের গান গান তো উনি সবসময়।
0: এখন কি করব, এখন আমি কি করব বলুন,
1: কি করবেন? দুঃখের গানগুলোই দিবেন, সবাই তো দুঃখী মানুষ। 99.29 কোনো না কোনো ব্যাপারে সে দুঃখী।
0: আচ্ছা,
1: পয়সা থাকলেও দুঃখী, না থাকলেও দুঃখী।
0: আচ্ছা,
1: আপনার পছন্দ হতে দেন, গান আমার কাছে বহুত আছে।
0: আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। চলুন যাচ্ছি পরের সেই আইকনিক গানে। আর এই মুহূর্তে যে গানটা শোনালাম ওটা দুঃখী গান নয়,

সুরকাররা আসলে সঙ্গীতের কাঠামো তৈরি করেন, আর লতা সেই সব কাঠামোই প্রলেপ দেন মাটির, চক্ষুদান করেন। প্রথমেই মনে পড়ে মদনমোহনের কথা, মেরা সায়া ছবিতে ন্যানো মে বদরা ছায়, গানটি ঠুংরি অঙ্গনের গান। লতার কণ্ঠে ফুটে উঠল বেনারসি ঠাট, যেন তিন মিনিটের একটা গানে অনন্ত যুগের সঙ্গীতের বন্দিশ ঢুকে পড়ল, যেন কতকাল তিনি সন্ধ্যায় মেহফিল জমিয়েছেন ঠুংরিয়ে। আবার মদনমোহনেরই আরেকটি গান আপকে নজরো নে সমঝা মনে আছে গানটি, একটি প্রেমের গান, গজল অঙ্গের গান, গাওয়া গান। সেখানে সমস্ত বেনারসি চাল কণ্ঠ থেকে ছেটে ফেলেছেন লতা, গানটি হয়ে উঠছে সাক্ষাৎ প্রেমের আয়না। এরপরেই আবার দস্তক ছবির বেয়ানা ধরো, এই গানটা একটা ছোট্ট খেয়াল, সেখানে উধাও হয়ে যাচ্ছে গজলের মুরকিগুলো। এই যে ব্যাপ্তি, তা কি শুধুই আলাদা আলাদা সুর ঘরানা বলে আপনি বদলে যাচ্ছে? তা নয়, এই যে শিল্প বাধা ফর্মুলায় কি আর একে কষা যায় না? যাবে, চলুন যাচ্ছি পরের গানে। গানটা শুনে কিছু মনে পড়ছে? শুনুন গানটা, অসাধারণ একটা গান। আমি জানি একজনের কথা তো মনেই পড়বে।

ঠিক আর কথা মনে পড়লো গানটা শুনে। চলুন, একজন বন্ধু তো আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। আহা, কথা হলো না। যাচ্ছি পটের গানটিতে। হ্যালো হ্যালো,

তিনি যেন পড়ে ফেলতে পারতেন কম্পোজারের মনের কথা, সুরকার তার সুরের মধ্যে কি বলতে চাইছেন এবং বলে উঠতে পারছেন না, তাই যেন হয়ে উঠত লতার গবেষণার বিষয় আর তার মৌলিক শিল্পের ক্ষেত্র। না হলে লতার যে আশ্চর্য স্বরক্ষেপণ তা অমন মায়া তৈরি করতে পারত কি? এই সুবাদে শচীনদেব বর্মণের সুরের কথা কি না বলে পারি? কত গানের কথা মনে পড়ে যাচ্ছে, কত সুর, কত নদী। ছবির নাম অভিমান, লতাজির লতা মঙ্গেশকরের কণ্ঠে নদিয়া কিনারে, মনে আছে গানটা? কি টান দিলেন গানের শুরুতে, কে বলবে লতা গ্রাম বাংলার মানুষ নন? যেন কত যুগ ধরেই তার ঘরের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা পদ্মা, যেন কত যুগ ধরে লতা মঙ্গেশকর শুনে আসছে দরাজ কণ্ঠের মাঝি মাল্লার ভাটিয়ালি। ওই একটা টানেই লতা ওর শ্রোতাদের টেনে নিলেন আর নিজেকে মিশিয়ে দিলেন বাংলার শিরায়। এটা শচীনকর্তার সুর, কিন্তু সেটার স্বরক্ষেপণ কণ্ঠে ঠিক ঠিক মাত্রায় নিয়ে যাওয়া, মাঝিমল্লার উদাসী কণ্ঠকে সুরের মধ্যে চিনে ফেলা, এ তো এক অসাধারণ ব্যাপার। এর মধ্যে লতা কিন্তু কোথাও তার নিজস্বতাকে সুরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন না। যদি দিতেন তাহলে কণ্ঠশিল্পী আর সুরকারের মধ্যে সুর মিশ খেত না। চলুন পরের গানটিতে যাচ্ছি, আরও অসাধারণ একটা গান এই মুহূর্তে আপনাদের জন্য থাকছে।

0: হ্যালো, নমস্কার,
1: হ্যালো
0: বলুন
1: হ্যালো, নমস্কার দিদি,
0: বলুন বলুন
1: শুভ
0: বলুন,
1: বিকেল।
0: শুভ বিকেল বলুন।
1: আমি রবীন্দ্র শিবচন্দ্র পাড়া থেকে।
0: আচ্ছা বলুন।
1: দিদি, অনুষ্ঠান খুব ভালো লাগছে দিদি।
0: আরে বাহ, এ তো বেশ আনন্দের
1: আমি
0: কথা।
1: আমি সবসময় শুনে দিদি এফএম
0: আচ্ছা,
1: মধ্যে।
0: সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুনতে থাকুন এফএম উচ্চায়ন। তো আহা, যা একটা গান চলছে,

বরের গানটি একটু অন্যরকম, জোয়ার ভাটা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই মুহূর্তের এই যে গানটা আপনাদের শোনাবো, গানটার মধ্যে একটা চটক রয়েছে, শুনুন গানটা।

0: দেখি একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো নমস্কার,
1: ম্যাম,
0: বলুন বলুন বলুন।
1: আমি তো চড়াই বাড়ি থাকি, ফোন করতে এখন হলে ছোট আকাশ প্রোগ্রাম নি ম্যাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, তাহলে বুঝতে পারবেন কি অনুষ্ঠান চলছে।

0: আসলে প্রত্যেক সুরকারের একটা নির্দিষ্ট থিম থাকে। তারা হয়তো তাদের সুরের মূল অনুপ্রেরণা পেয়েছেন তাদের রাশৈশবের চেনা কোনো সুর থেকে, হয়তো ভাটিয়ালি, গাজাল বা ঠুংরি। শিল্পী হিসাবে লতার কাজ ছিল সুরকারদের সেই মূল তানটিকে চিনে নেওয়া, তারপর তাদেরই সুরের ধাঁচে নিজের আশ্চর্য পর্যবেক্ষণে কাঠামোর ওপর প্রলেপ দেওয়া মাটির রঙে। চলুন পরের গানে যাচ্ছি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার ম্যাডাম,
0: বলুন।
1: আচ্ছা
0: বলুন। আচ্ছা, আমি আমার পছন্দের গানগুলো শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন। আজকে শিল্পী অনুষ্ঠান শুনছেন আপনারা, আপনারা অনুরোধ করবেন অবশ্যই, অনুরোধের আসরে।

আমরা রয়েছি আজকে শিল্পী অনুষ্ঠানে, আমরা একেবারে আসরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছি। তবুও কিন্তু আপনারা কেউ বললেন না অনুষ্ঠানের এই গানগুলো কেমন লাগছে, এক একটা অসাধারণ গান আপনাদের জন্য একেবারে বেছে বেছে নিয়ে এলাম। আপনাদের তরফ থেকে কোনো আওয়াজ নেই,

রয়েছি। আর আজকে শিল্পী অনুষ্ঠান এখানেই শেষ করছি। গান শুনতে শুনতে একেবারে কোথায় যে চলে গেছিলাম জানি না, আপনাদের বললাম অনুষ্ঠান কেমন লাগছে, কেউ কিন্তু কিছু বললেন না। হ্যালো নমস্কার, কে রয়েছেন? আহা, কথা তো হলো না, বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখলাম, ঝমঝম বৃষ্টি, প্রচণ্ড গরম, এই দাবদাহের থেকে একটু তো রেহাই পাওয়া যাবে তাই না? হ্যাঁ, ঠিক বিকেল 5টায়, ঘড়ির কাঁটায় 5টা, আপনাদের সঙ্গে আসছি রাগে অনুরাগের আসরে, আপনাদের পছন্দের অনুষ্ঠান বাংলা গানের অনুরোধের আসর। আপনাদের পছন্দের গান নিয়ে তৈরি থাকুন, আমি আসবো।

0: বলবেন, এত ভালো ভালো গান শোনাচ্ছি, কেউ কিছু বললেন না, আপনি বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, ভালো থাকুন, ভালো থাকুন। চলুন একেবারে গানের শেষ অংশ দিয়েই ইউ আসর শেষ করছি। আচ্ছা, আমি আসর শেষ করব, আমার বন্ধুরা তো ফোন লাইনে অপেক্ষা করছে, এতো হবে না, কথা তো বলতেই হবে। হ্যালো নমস্কার।
1: হ্যালো ম্যাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: দারুণ দারুণ,
0: তাই
1: নমস্কার।
0: আমি খুশি হলাম, এত কষ্ট করে বাছাই করে করে এক একটা গান আনি, বিশ্বাস করুন, অনেক ধৈর্য নিয়ে পড়াশোনা করে আপনাদের কথা ভেবে এক একটা অনুষ্ঠান করি, আর অনুষ্ঠান চলাকালীন যখন শ্রোতা বন্ধুরা বলেন একটা গান শুনতে পারবো কি, অনুরোধ করা যাবে কি, তখন মনে হয় যে আমি যে পছন্দ করে গানগুলো নিয়ে এলাম সবই বৃথা হয়ে গেল। চলছে একটু শুনি, এমনও তো হতে পারে, তাই না? ধন্যবাদ রাজু,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। না, আর গান শোনানো যাবে না, শেষ গান। আচ্ছা, ভালো ভালো লেগেছে।
2: আমি অবনিন্দিবাবু বলছি
0: ম্যাম। আচ্ছা, অবনিন্দি বাবু বলছেন, কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন তো?
2: ভালো আছেন ম্যাম।
0: আচ্ছা, ভালো থাকেন।
2: গান শুনেন যেতে যে পুরোনো পুরোনো গান শুনতে চাই।
0: হ্যাঁ,
2: আগে কানে দিলেন দেখেছি আমাকে।
0: ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: আমাকে টেনে নিয়ে গেছেন।
0: হ্যাঁ, আমারও মনে হয়েছে, আমারও পুরনো দিনের গানগুলো ভালো লাগে। আমারও
2: অনুরোধ করুন যার জন্য, কারণ যে গানগুলো শুনছি এইটাই ভালো। আমি
0: ভালো থাকবেন, আপনি আমাদের অনুরোধের আসরে অবশ্যই অনুরোধ করবেন, পরে বাংলা গানের অনুরোধ রয়েছে, আপনি ফোন করবেন আমাদের, ঠিক আছে?
2: হ্যাঁ ম্যাম, ধন্যবাদ,
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, সুরের খেয়ায় ভাসতে ভাসতে আমরা চলে এসেছি রাগে হলো রাগের আসরে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন, সম্প্রতি আমরা হারিয়েছি বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়কে। তো মর্জিনা আব্দুল্লাহর মার ঝাড়ু মেরে ঘেটিয়ে বিদেয় কর,
0: এই গানটা আপনি আমাকে আরো আরেকদিন অনুরোধ করেছিলেন মার্জিনা আব্দুল্লাহ। হ্যাঁ, আমি আরো আরেকদিন আপনাকে শুনিয়েছিলাম মার্জিনা আব্দুল্লাহর আরো ভালো গান রয়েছে সেখান থেকে।
1: হ্যাঁ, তাহলে ওই যে বাজে গো বিনা তুমনা তুমনা ওইটা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা শোনাবো নিশ্চয়ই, খুব সুন্দর একটা।
1: ধন্যবাদ দিদি, ধন্যবাদ
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, নমস্কার।
2: নমস্কার
0: নমস্কার, বলুন কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন বলুন বলুন।
2: আমি একটা দেবীবরণ ছবির গান শুনতে চাই।
0: আচ্ছা।
2: মোহাম্মদ আজিজ আলকা ইয়াগনিক, রুই কাতলা পাবো ভেবে মাছ ধরতে এসে।
0: আরে বাঙালির এই রুই কাতলার এই একেবারে কি বলবো, গানেও রুই কাতলা,
2: গানে রুই কাতলা।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাচ্ছি আপনাকে রুই কাতলা। ভালো থাকবেন, নমস্কার। বাঙালির মেছো বাঙালি এই একেবারে বৃষ্টির নাম দিয়েছি ইলশেগুড়ি। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার ম্যাম।
0: বলুন অবনী বাবু, বলুন।
3: আমি থেকে একটা গান, বাংলা গান খুব ভালো।
0: আচ্ছা কোনটা কোনটা?
3: আমার কি জানি একটা গান আসলো।

আচ্ছা, মানে ওই বৈরাগি যে একটা গান, আচ্ছা রুনা লাইলার কণ্ঠে, রুনা লাইলার কণ্ঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই শোনাবো, আপনি শুনতে থাকুন, চলুন যাচ্ছি পরপর অমিতাভ বাবু, নিতাই বাবু এবং অবনী বাবুর পছন্দের গানে, শুনতে থাকুন আপনাদের যে প্রিয় গানগুলো আমাদের আগে অনুরাগের আসরে আপনারা অনুরোধ করেছেন সেই সব গান। এই তিনটে গানের পর আসছি আবারও বন্ধুদের কাছে ফেরত।

0: রুনালাইলের সাথিল্লাও গানটিতে যাব, কিন্তু তার আগে বন্ধুদের ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন?
1: আমি কোয়াই রামচন্দ্র কাছে অখিলদা বলছি।
0: আচ্ছা বলুন বলুন।
1: এত পুরনো বাংলা গান শুনবো?
0: হুম হুম হুম
1: গানটা কি এরকম, স্টেশনে রেলগাড়িটা 9টার সালে ঘড়ির কাঁটা, তখন আমি বসে ভাবি কখন বাজে 12টা।
0: আচ্ছা বুঝতে পেরেছি আমি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। অখিল বাবুর রুনা লায়লার কণ্ঠে স্টেশনের রেলগাড়ি গানটা শুনতে চেয়েছেন। চলুন দেখি কে রয়েছেন। হ্যালো নমস্কার।
2: নমস্কার, শুভ বিকাল, আমি কণিকা দেব বর্মা টাকাটলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: তো আমি শুনবো 1976-এর একটা ফিল্ম অজস্র ধন্যবাদ
0: আচ্ছা
2: নাম
0: আচ্ছা
2: গানটা গেয়েছেন আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং।
0: আচ্ছা
2: গানের কথা হচ্ছে, কাছে আসো তুমি।
0: কাছে আসো তুমি,
2: হ্যাঁ
0: আচ্ছা, আশা ভোসলে শৈলেন্দ্র জি না?
2: হ্যাঁ
0: ঠিক আছে, শোনাবো শোনাবো, ধন্যবাদ
2: ধন্যবাদ
0: ধন্যবাদ। কণিকা দেবী এবং অখিলবাবুর পছন্দের গানে তো যাবই, কিন্তু তার আগে অবনী বাবুর গানটা আমরা সকলে শুনি, ঠিক আছে?

0: তাই
1: চলুন বন্ধুরা, অপেক্ষা করছেন ফোন লাইনের ও প্রান্তে কারা রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার ম্যাডাম,
1: বলুন বলুন।
2: আমি গোলাঘাট থেকে
1: ব্রিজেশ বলছেন, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন।
2: শুনতে চাই কুমার খানের গাওয়া, মানে না
1: কি গান, কি গান,
2: মানে না কিছু মন বোঝে না,
1: মন মানে না কিছু মন বোঝে না,
2: মানে
1: না কিছু, কোন কোন ছায়াছবি,
2: ছবি জানে না ম্যাডাম,
1: কি গেছে গানটা?
2: কুমার খান।
1: আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো নমস্কার।
3: নমস্কার দিদি, শারদ দিয়ে শুভেচ্ছা।
1: শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা।
3: হ্যাঁ দিদি, এখন তো পূজা আগত, বুঝছেন না?
1: হুম হুম হুম।
3: এখন একটু ঢাক দুল বাজাই, আমরা একটা গান শোনান, ওই ঢাকের তালে কোমর দুলে।
1: আচ্ছা, ঢাকের তালে কোমর দোলে, ঠিক আছে।
3: হ্যাঁ আর একটু না চলো ওই,
1: আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কাজ করছে না, বলুন।
4: তাহলে
1: কোনটা কবে মরলে? হুম হুম, মৌচাক ছায়াছবি থেকে। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন বলুন।
1: আমি স্বয়ং সিদ্ধা
0: হুম হুম
1: সিনেমার আলো আর আলো দিয়ে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি শুনতে চাই।
0: আমিও ভাবছিলাম কেউ যদি এই গানটার কথা একবার একটু বলতো, আমিও
1: হ্যাঁ,
0: একটু শুনতাম।
1: মুখার্জির কারণে।
0: আমি ভাবছিলাম কেউ একবার একটু বলো গানটা, আমিও শুনি।
1: হ্যাঁ হ্যাঁ
0: অসাধারণ একটি গানের অনুরোধ আপনি
1: হ্যাঁ,
0: জানিয়েছেন।
1: মনের সঙ্গে মিল কেমন তাহলে দেখুন দিদি।
0: একদম একদম ঠিক তাই। ভালো থাকবেন। হ্যালো নমস্কার,
2: নমস্কার।
0: বলুন কে রয়েছেন?
2: আমি টাকাপাড়া থেকে সমীর দেবর্মা বলছি।
0: বলুন।
2: আমি একটা গান শুনতে চাই, সবই নাম মৌসাক।
0: আচ্ছা
2: পাগলা গারদ কোথায়?
0: আচ্ছা, বুঝতে পেরেছি কোন কোন গানটার কথা বলছেন। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই শোনাবো বন্ধু, নিশ্চয়ই শোনাবো। হ্যালো নমস্কার।
3: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন।
3: আমি ওই টিঙ্কু বলছি, আসুন টঙ্গনি থেকে।
0: হ্যাঁ হ্যাঁ টিঙ্কু বাবু বলুন বলুন।
3: সবই নামে পরিচয়।
0: আচ্ছা,
3: আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, সাগর সেনের কণ্ঠে গানটা শুনিয়ে দিবেন।
0: জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এই গানটা তো আপনি আমাদের রবিকিরণ অনুষ্ঠানে অনুরোধ করতে পারতেন। এই গানটা আমাদের যে মানে রবীন্দ্রসঙ্গীতের উপরে অনুরোধের আসর রয়েছে ওখানে অনুরোধ,
3: ম্যাডাম পাওয়া যায় না,
0: লাইন পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, শোনাবো আমি।

0: পরের গানটিও কিন্তু মৌচাক ছায়াছবি থেকে।
1: পুরুষ এবং নারী

0: ব্যাঙের মাথা।
1: হাতটি ধরে সাতটি পাকে ঘোরা
0: কচুপুরে
1: অতক্ষণ।

এই পূজা আমি নিয়ে যাচ্ছি, তুই ছুট বেরিয়ে যা।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য বেড়ে কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য বেড়ে কামালে যে উঠবে না তো ঘুপার দাড়ি।

এরপরের গানটি শুনবো আজ জ্যোৎস্না রাতে কোমল গান্ধার ছায়াছবি থেকে। টিঙ্কুবাবু মনে হয় পরিচয় বলেছিলেন,

0: কথা আছে, কেন বসো বসো না,
1: চলুন বন্ধুরা অপেক্ষা করছেন, তাদের পছন্দের গান নিয়ে আমরা রয়েছি রাগে অনুরাগের আসরে। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, বলুন কে রয়েছেন?
2: হ্যালো
1: হ্যালো,
2: হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার,
2: শুভ বিকেল ম্যাম।
1: শুভ বিকেল,
2: আমি মুহূর্তে জম্পুর জেলা থেকে বিশ্বরাজ বর্মা বলছি।
1: বলুন বলুন,
2: গান শুনবো দাদা ছবি থেকে, প্রমাণ করো কৃষ্ণা তুমি গানের কথাটা।
1: দাদা,
2: হ্যাঁ হ্যাঁ,
1: প্রমাণ করো, তাই তো কৃষ্ণ তুমি?
2: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে, শোনাচ্ছি। অবশ্যই অবশ্যই, হ্যালো নমস্কার, হ্যালো,
3: হ্যালো নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো।
3: আমি আগরতলা থেকে মানস সূত্রে বলছিলাম।
1: হ্যাঁ বলো,
3: আমি একটি গান শুনতে চাই।
1: সে তো বুঝতে,
3: সাগর তারণ
1: না, এই গান, এই গানটা হবে না, অন্য কোনো গানের কথা বলো।
3: অন্য
1: হুম হুম হুম হুম অন্য যে কোনো বাংলা ভক্তিমূলক যে কোনো গান বলো।
3: ছবি থেকে উড়ি উড়ি বাবা।
1: আচ্ছা, বুলি দেন থেকে উড়ি উড়ি বাবা, ঠিক আছে শোনাবো তোমাকে। হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো,

0: हेलो हेलो।
1: हेलो,
0: হ্যাঁ,
1: নমস্কার। প্রদীপ ফোন
0: নমস্কার
1: করছি।
0: নমস্কার, বলুন। প্রদীপ বাবু বলছেন,
1: ছবি? হুম হুম হুম
0: বলুন।
1: অ্যান্থনি ফিরিঙ্গি ছবি,
0: হ্যাঁ,
1: চাম্পা চামেলি।
0: আচ্ছা, চম্পা চামেলি, ঠিক আছে, গোলাপেরই বাগে।
1: ধন্যবাদ।
0: ভালো থাকবেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যাঁ, বলুন
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি বন্ধু, শুনতে
1: ও
0: পাচ্ছি।
1: আমি থেকে শুভদেবনা বলছি।
0: কি বলছেন?
1: শুভদেবনা,
0: আচ্ছা, সুবোধ বাবু বলছেন, বলুন সুবোধ বাবু, বলুন।
1: একটা বাংলা ছবি শুনে দেন, ওই
0: বাংলা ছবি তো শোনাতে পারবো না, গান শোনাতে পারবো, বলুন
1: ওই তো গান শুনে দিন আর কি,
0: বলুন। হ্যাঁ হ্যাঁ
1: ওই শুনে দিবেন বাংলা ছবির নাম, ওই আকাশ কেন কত কথা বলে একটু দেবেন।
0: আচ্ছা, আকাশ কেন কত

0: হ্যালো, নমস্কার।
1: আমি সুলেমান সুমন বলছি।
0: হ্যাঁ বল।
1: যে ঢাক দিয়ে আছে দয়াল, আমার ওই গানটা শুনিয়ে দেন না।
0: ডাক দিয়েছো দয়াল, কোন ছবি?
1: ছবি তো বলতে পারলাম।

বন্ধুরা অনুরোধ করেছে বলে আমি শোনাচ্ছি, আদারওয়াইজ এই গানটা আমাদের প্রায় অনুরোধে আসরে শোনানো হতো। ঠিক আছে, শোনাবো, সঙ্গে থাকুন। যাচ্ছি একে একে বন্ধুদের পছন্দের গানে, দাদা ছায়াছবি থেকে এই গানটি দিয়ে শুরু করছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জ্বল।

ঘড়ির কাঁটায় 6:25 হয়ে 16 সেকেন্ড। এতক্ষণ আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আনন্দিতা ছিলাম, গল্প আড্ডা গানে সময়টা মনে হচ্ছে তো ভালোই কেটেছে। আপনাদের রাতে সফরসঙ্গী নিবেদিতা ইতিমধ্যেই স্টুডিওতে পৌঁছে গেছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চান্ত। সকলকে নমস্কার।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে শুভ সন্ধ্যা। আর এই মুহূর্তে আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চায়ন্ত। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। শুরু করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অল্লফাদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: বন্ধু, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সবাইকে আবারও একবার স্বাগত জানাই 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আসার সময় দেখছিলাম বৃষ্টি পড়ছে এবং খানিকটা বৃষ্টির ছিটে ফোঁটে আমার গায়েও পড়েছে। আর এই বৃষ্টির মুহূর্তে ঠিক আসার সময় যে গানগুলো আমি মনে মনে গুনগুন করছিলাম, সেই গানগুলোর কয়েকটা আমি আপনাকে আজ শোনাবো আমাদের এই অনুষ্ঠানে। জানেন তো শ্রোতা বন্ধু, আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে চায়ের পেয়ালা হাতে নিয়ে কিংবা খবরের কাগজ হাতে নিয়ে বা কেউ গাড়ি চালাতে চালাতে ফ্লাইওভারে আমাদের এই অনুষ্ঠান এফএম শুনছেন। আর এই মুহূর্তে সন্ধ্যের ঠিক এই সময়ে আমাদের একটা গান শোনার তাগিদ থাকে। আর কখনো কখনো একটা গান শোনার জন্য আমাদের কোনো বিশেষ কিন্তু কোনো কারণ লাগে না, তাই না? হয়তো জানালার পাশে বসে আছি, সন্ধে নেমেছে, কিংবা সারাদিনের ব্যস্ততার পর একটু নিজের সঙ্গে নিজের দেখা হচ্ছে, হঠাৎ কোথা থেকে ভেসে এলো একটা সুর আর মনে হলো এই গানটা যেন আমারই কথা বলছে। গান আসলে এমনই, সে সবসময় গল্প বলে না, কখনো কখনো শুধু আমাদের অনুভূতিগুলোকে একটু নাম দেয়। আজ তাই কোনো নির্দিষ্ট গল্প নয়, কোনো নির্দিষ্ট সময় নয়, শুধু নানা রঙের কিছু গান আর সেই গানগুলোর সঙ্গে জড়িয়ে থাকা আমাদের ছোট্ট ছোট্ট অনুভূতি। আকাশ যেমন এক রঙে থাকে না, মানুষের মনও তো এক রঙা নয়। কখনো নীল, কখনো মেঘলা, কখনো রোদ্দুরে ভরা, আবার কখনো অকারণেই সে বৃষ্টি ভেজা। আর সেই রং বদলানো মনেরই নাম খোলা আকাশ। আজকের এই খোলা আকাশ পর্বে আমি নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো এই অনুষ্ঠানটি নিয়ে ঠিক সন্ধ্যে 7:25 পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় এফএম উচ্চায়ন্ত।

কিছু গান শেষ হয়ে যায়, অথচ তাদের রেশটা কিন্তু থেকে যায়। ঠিক যেমন কারোর সঙ্গে আমাদের দীর্ঘ সময় কথা হয় না, কিন্তু তার বলা একটা ছোট্ট কথা সারাদিন আমাদের মনে থেকে যায়। এইমাত্র যে গানটি আমরা শুনলাম, হয়তো আপনারও কোনো একটা স্মৃতির দরজা খুলে দিল। কোনো মানুষ, কোনো বিকেল, কোনো পুরনো একটা রাস্তা, কিংবা এমন একটা সময় যেটা ফিরে আসবে না, জেনেও আমরা মাঝে মাঝে সেখানে মন দিয়ে ঘুরে আসি। গানের এই ক্ষমতাটাই বোধ হয় সবচেয়ে বেশি সুন্দর। সে সময়কে ফিরিয়ে আনতে পারে না, কিন্তু সময়টার অনুভূতিটাকে ফিরিয়ে দিতে পারে। সন্ধ্যের দিকে গেলে দিনটা যখন একটু একটু করে গুটিয়ে আসে, তখন শহরের শব্দগুলোও যেন বদলে যায়। সারাদিন যে মানুষটা খুব ব্যস্ত ছিল, সন্ধেবেলায় এসে হয়তো সেই একটু চুপ করে বসে থাকে, হিসেব মেলেন কি পেলাম, কি হারালাম, কাকে মনে পড়লো, কাকে ফোন করা হলো না, কিন্তু সব হিসেব কি আর মেলাতে হয় বলুন। কিছু অনুভূতি থাক, থাক না অসম্পূর্ণ, কিছু কথা থাক না বলা, কিছু গান থাক, কিছু নিজের জন্য গান থাক। এই সন্ধ্যেটুকু তাই একটু গানের জন্য থাক। চলুন তাহলে এবারে আরও একখানি সুরের কাছে নিজেদের কিছুক্ষণের জন্য রেখে দিই। আপনারা শুনছেন কিন্তু 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, আপনাদেরই সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু নিবেদিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আছে কিন্তু এই অনুষ্ঠান নিয়ে ঠিক সন্ধ্যে 7:25 পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই মুহূর্তের পর্ব খোলা আকাশ।

শ্রোতা বন্ধু, ভালোবাসা মানে কিন্তু সবসময় কাউকে কাছে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসা মানে কাউকে দূর থেকে মনে রাখা, কখনো তার সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্তকে খুব যত্ন করে নিজের কাছে রেখে দেওয়া। আবার কখনো ভালোবাসা মানে কিছু না বলে বুঝে নেওয়া, কিছু না চেয়েও পাশে থাকা। আর আশ্চর্যের বিষয়, আমরা অনেক সময় যে কথাগুলো মানুষটাকে বলতে পারি না, সেগুলো একটা গান খুব সহজেই বলে দেয়। তাই যখন আমরা আমাদের প্রিয় মানুষটাকে বা আমাদের বন্ধুকে মনের কথা বলতে পারি না, কখনো কখনো বোধ হয় আমরা এই অজুহাতটা বা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি, তাই না? আমরা আমাদের প্রিয় গানটা, আমাদের ভালো লাগা সবচেয়ে প্রিয় গানটা, তার জন্যে সেই মুহূর্তে কিন্তু আমরা তাকে শোনাই। তাহলে এবারে চলুন আমাদের সবার প্রিয় আরও একখানি গান আপনাদের সবার জন্য। আর হ্যাঁ, কথা বলছিলাম আমাদের প্রিয় মানুষটির কথা, আমাদের ভালোবাসার মানুষটির কথা। তো এই মুহূর্তে আপনি যে যেখানেই আছেন, সেখান থেকে কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে আরও একবার মনে করতে পারেন আমাদের এই গানের মাধ্যমে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান এফএম জয়ন্তী।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনারা আমার সঙ্গে রয়েছেন আমাদের অনুষ্ঠান খোলা আকাশ পর্বে। এই খোলা আকাশ পর্বে আজ আমরা রং বেরঙের কথা, রং বেরঙের গান কিন্তু শুনছি। শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় ভাবি যে আমাদের এই সমস্যাটা মিটে যাক, তারপর একটু আমরা শান্তিতে থাকব, এই কাজটা হয়ে যাক, তারপর নিজের জন্য সময় দেব, এই মানুষটা ফিরে আসুক, তারপর মনটা ভালো হয়ে যাবে, এই পরীক্ষাটা হয়ে যাক, এবারে এই চাকরিটা হয়ে যাক, জীবনটা একটু গুছিয়ে যাক, তারপর আমরা বাঁচব। কিন্তু সেই তারপরটা আস্তে আস্তে জীবনের অনেকটা সময় আমাদের চলে যায়, তাই না? আর এটা বুঝতে বুঝতেও আমাদের অনেকটা দেরি হয়ে যায়। জীবন কখনোই পুরোপুরি গুছিয়ে যায় না, একটা চিন্তা শেষ হলে আরেকটা আসে, একটা অপেক্ষা শেষ হলে আরেকটা শুরু হয়। তাই সব কিছু ঠিক হওয়ার অপেক্ষায় জীবনকে থামিয়ে রাখার কোনো দরকার নেই। যা আছে তার মধ্যেই একটু আনন্দ খুঁজে নিতে হয়। হ্যাঁ, অসম্পূর্ণতা সবসময়ই থেকে যায়, হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায়, কিন্তু এই অসম্পূর্ণতার মধ্যেও কিছু সুন্দর মুহূর্ত থাকে। হয়তো আজ সব উত্তর আমাদের জানা নেই, তবু আজকের দিনটা তো আমাদের হাতে আছে, তাই না? তাই আজকের দিনটা, আজকের এই মুহূর্ত, এই মুহূর্তটা আমরা এটা নষ্ট করব না, এটাকে আমরা হেয় বলে ভাবব না। তাই চলুন আরও একবার নিজের সুখ, নিজের আনন্দ, নিজের বর্তমানটাকে নিয়ে আমরা আরেকটু বেশি সচেতন হই। হয়তো নিজেকেই নিজে বলতে হবে আরও একবার যে তুমি সুখেই আছো।

শ্রোতা বন্ধু, আমাদের জীবনে প্রত্যেকে কিন্তু চিরদিন থাকার জন্য আসে না, এটা চিরসত্য এবং তেতো হলেও আমাদের এটা মেনে নিতে হয়। আমরা প্রত্যেকেই এই সত্যটা জানি। কেউ আসে কিছুদিনের জন্য, কেউ আসে একটা শিক্ষা দিয়ে চলে যায়, কেউ আমাদের হাসতে শেখায়, কেউ আমাদের কাঁদতে শেখায়, কেউ নিজের মূল্যটা আমাদের বুঝতে শেখায়। কখনো কখনো একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আমরা শুধু ভাবি যে মানুষটা চলে গেল, কিন্তু একটু অন্যভাবে দেখলে হয়তো বুঝবো যে মানুষটা চলে গেলেও তার রেখে যাওয়া একটা অনুভূতি, একটা শিক্ষা, একটা স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেল। সব সম্পর্কের শেষটা একসঙ্গে হাঁটায় হয়তো হয় না, কিন্তু কিছু সম্পর্কের সৌন্দর্য হয়তো এই যে তারা আমাদের বদলে দিয়ে যায়। আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে, আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্তের এক বিশেষ পর্ব খোলা আকাশ পর্বে রং বেরঙের গানে। শুনুন আমাদের এই অনুষ্ঠান। এবারে যে পরবর্তী গানখানি আপনাদের শোনাবো, আপনাদের সকলের হয়তো আরও একখানি প্রিয় গান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবি, কে আমাকে কতটা ভালোবাসে, কে আমাকে গুরুত্ব দেয়, কে আমার কথা মনে রাখে। কিন্তু একটা প্রশ্ন খুব কমই কিন্তু আমরা করি, এই যে আমি নিজেকে কতটা গুরুত্ব দিই বলুন তো। অন্য কেউ আমার ভুলটা ক্ষমা না করলেও আমি কি নিজের পুরনো ভুলটার জন্য নিজেকে সারা জীবন শাস্তি দিয়ে যাব? অন্য কেউ আমার ভালো দিকটা দেখতে না পেলেও আমি কি নিজেকে ছোট করে ফেলব? নিজেকে ভালোবাসা মানে নিজেকে সবসময় সঠিক ভাবা নয়, বরং নিজের ভুলগুলো স্বীকার করেও নিজেকে আবার উঠে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। কারণ পৃথিবীর সঙ্গে আমাদের সম্পর্ক বদলাতে পারে, কিন্তু দিনের শেষে যে মানুষটার সঙ্গে প্রতিদিন আমাদের দেখা হয় সে তো আমরা নিজেরাই, তাই তার থেকে মুখ ফিরিয়ে নিলে হয়তো প্রত্যেকটা দিনের শুরুই আমাদের কাছে খুব ফিকে বলে মনে হবে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রংবেরঙের গান নিয়ে আমি আপনাদের বন্ধু নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে খোলা আকাশ পর্বে। এই খোলা আকাশ পর্বটি নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে ঠিক সন্ধ্যা 7:25 পর্যন্ত, সঙ্গে থাকুন। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা থাকবো কিন্তু বিভিন্ন পর্ব বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, জানেন তো আমরা না জীবনের প্রত্যেকটা জায়গায় পরিকল্পনা করে ফেলতে যাই। কি হবে, কখন হবে, কে থাকবে, কোথায় যাব, সব কিছুর একটা হিসেব। কিন্তু জীবনের সবচেয়ে যে সুন্দর কিছু ঘটনা, সে তো আমাদের পরিকল্পনা মেনে আসে না। হঠাৎ কোনো মানুষের সঙ্গে পরিচয় হয়, হঠাৎ একটা কোনো সুযোগ আসে, হঠাৎ কোনো গান আপনার খুব আপন হয়ে যায়, হঠাৎ একটা বিকেল মনে থেকে যায়। তাই জীবনে একটু জায়গা খালি রাখাও দরকার। সব কিছু আগে থেকে ঠিক করে রাখলে অপ্রত্যাশিত সুন্দর জিনিসগুলোর জন্য জায়গাটা কি থাকবে, থাকবে না? তো এই কথাটুকু বলি আজকের এই রং বেরং গান এবং কথা নিয়ে আমাদের এই খোলা আকাশ পর্ব, তার ইতি এ পর্যন্তই রাখছি। তবে গানখানি আপনারা শুনবেন, গানই আর কথায় আমাদের আজকের এই পর্বটা আমি রাখলাম আপনাদের জন্য। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে, সবারই সুন্দর সন্ধ্যাটুকু আরও অনেকটা বেশি ভালো লাগা ভালোবাসায় কাটুক। সঙ্গে থাকবেন, শুনতে থাকেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে।

0: 3 কোটি ছাড়িয়েছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা যখন সমাজ ও দেশের কাজে লাগে তখনই তা প্রকৃত শিক্ষা এবং অর্থবহ হয়ে ওঠে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ যেভাবে বাড়ছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
1: युवाओं को सशक्त संस्कारवान आत्मनिर्भर शांतिपूर्ण और जिम्मेदार बनाना हम सब की जिम्मेदारी। हमें ऐसे युवा तैयार करना है जो ज्ञान टेक्निक और कौशल से युक्त हो, साथ ही वे आत्मविश्वास आत्म अनुशासन सकारात्मक सोच संवेदनशीलता और नैतिक मूल्यों से भी परिपूर्ण।
0: রাষ্ট্রপতি আজ গুজরাটের বরোদায় ব্রহ্মা কুমারীজের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব নবজাগরণের জন্য আধ্যাত্মিক সচেতনতা প্রকল্পের সূচনা করেন। একই সঙ্গে তিনি একটি প্রচার অভিযানেরও ভার্চুয়ালি সূচনা করেছেন। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপেন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলি সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। এগুলি আকাশ থেকে মাটিতে নিখুঁতভাবে আঘাত হানার উপযোগী গাইডেড গ্লাইড বোমা, যা যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করে দূর থেকে শত্রুপক্ষের বিমানবন্দর অকেজো করে দেওয়া যায়। জম্মু ও কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংগঠন ওয়াইসির সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার ওয়াইসির নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না বলেও মন্ত্রক জানিয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, পাকিস্তানকে মিথ্যা প্রচারের সুযোগ না দিয়ে ওয়াইসির উচিত তাদের সঠিক পরামর্শ দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর, সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোর সঙ্গে ত্রিদেশীয় এক বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএর 81তম বৈঠকে যোগদানের পাশাপাশি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্সের বিদেশমন্ত্রীরা এই বৈঠকে মিলিত হন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকার সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সারা দেশে সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সহ প্রায় 40টি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার সময় মতপার্থক্য হওয়া সিদ্ধান্ত গ্রহণের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কমিশনের প্রত্যেক আধিকারিকের হাতে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে যে কোনো ধরনের প্রস্তাব দেওয়ার ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন তাদের সমস্ত সরকারি নির্দেশনামা, সিদ্ধান্ত এবং প্রশাসনিক যেসব নির্দেশ গ্রহণ করে থাকে তার প্রত্যেকটির আইনগত বৈধতা রয়েছে। বিজেপি সভাপতি নীতিন নবীন 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ইনচার্জ এবং সহকারী ইনচার্জদের নিযুক্ত করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ছত্তিশগড় এবং হরিয়ানায় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হরিশ দ্বিবেদী বিহারের তদারকির দায়িত্বে থাকবেন। বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। বিনয় সহস্রবুদ্ধে দায়িত্ব পেয়েছেন দিল্লির। এছাড়াও রাম মাধব তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড, তরুণ চৌ গুজরাট, সতীশ পুনিয়া জম্মু কাশ্মীর ও পাঞ্জাব এবং অনিল অ্যান্টনি গোয়া ও নাগাল্যান্ডের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে, আগামী 27 সেপ্টেম্বর রবিবার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ব্যাংক কর্মী সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস 3 দিনের যে ধর্মঘটে ডাক দিয়েছে তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা অফিস এটিএম এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকে বিতরণ।

0: অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। যুব সম্প্রদায় শিক্ষা, স্বেচ্ছায় সেবা, নেতৃত্ব এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ক্রমবর্ধমান অংশগ্রহণেরই প্রতিফলন এই সাফল্য। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের অধীন পরিচালিত এই জাতীয় মঞ্চটি যুব সমাজকে শিক্ষালাভ, নেতৃত্ব প্রদান এবং দেশ সেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেয়। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্টার্টআপ ইন্ডিয়া।
1: 2016 সালে শুরু হয় স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি। লক্ষ্য ছিল দেশের উদ্যোগপতি সংস্কৃতিতে পরিবর্তন আনা। শুধু চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মাধ্যমে তরুণদের উদ্যোগপতি হিসেবে গড়ে তোলা। প্রায় 400টি স্বীকৃত স্টার্টআপ দিয়ে শুরু হওয়া এই যাত্রা 2026 সালের মার্চে এসে নতুন মাইল ফলক ছুঁয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশে 2 লক্ষেরও বেশি স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে। দেশে ব্যবসার ক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার পেছনে মোদী সরকারের এই স্টার্টআপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: একটা টাইমে বলা হতো যে 100টার উপর এই $1 বিলিয়ন কোম্পানি ভারতবর্ষে তৈরি হয়েছিল খুব কম সময়, যেটা নাকি স্টার্টআপের পৃথিবীতে 3 নম্বর পজিশনে ছিল ভারত। এর জন্য তো নো ডাউট ক্রেডিট দিতে হয় বর্তমান যে সরকার, গত 12 বছর ধরে যারা চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপের, তাদের এই ব্যাপারে ক্রেডিট দিতে হয়।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্যস্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আগামীকাল কলকাতা পৌঁছবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে, গত 1 সপ্তাহে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু সহ দেশের 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো দাম নিয়ন্ত্রণে এসেছে। জাপানের আইচিতে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক পেয়েছে। সেমিফাইনালে চীনের কাছে 3-1 ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। খেলা শুরুতে লক্ষ্য সেন 21-16, 21-18 সেটে চীনের শি ইউকির কাছে হেরে যান। তবে দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে পরাস্ত করেন। সিঙ্গলসে আয়ুষ শেট্টি 21-19, 21-13 সেটে চীনের লি শিফিংয়ের কাছে পরাজিত হন। এরপর চতুর্থ ম্যাচে হরিহরন আম্পা করুণান এবং এম আর অর্জুন জুটি চীনের হে জিংটিং এবং লিউই জুটির কাছে হেরে যান। এশিয়ান গেমসে মহিলাদের 49 কেজি ভারত তলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভারত তলনে রৌপ্য পদক জয়ের জন্য তাকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব সমাজের নিরলস প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশা প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধন সহ তাদের সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। মাই ভারত পোর্টালে নিবন্ধিত যুবক যুবতীর সংখ্যা 3 কোটি ছাড়িয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেবর্মা তিনি ককটমা ববাগ্রক ওংখা রাষ্ট্রবক্রক দুর্বটি মুরমু সাকা শিকলারকনি চাইত মুংবাই ভারত নৈসাই ব্রৈচি ছিনি বিছিনি সেখান হামসাজাক রাষ্ট্র অঙ্গী মানু সংবরি কমিশন সাকা বুটনি বেবা কক চাপমা যতনি কচিমু নাহারৈন খাইজাকু হাস্টে হাপংনি সেবুরকনি বাকি অসামতাইনি এগ্রেসিয়ানি রানানি বাংলিজাকা এশিয়া গেমস ভারত হাকতনি থমু কাহাম মানমারি মানৈ তঙ্গু তাবু কক টমা শুক্রবৈ

0: ni imang khorok sa tangkreng ni kha kolok samong tangma te khungsa nukhung ni ajimani lambo am chaini mani no samong go phunangma bangkhai chikon tai kachan ma jani snam khor phuar jago te tang samong ni sheb bango abobai rangthong kyok sawo aboni bagino hati o mani paina thangkai waisha wansok naidi buiha kotoni mani paimani logi logi bai thangni am chaini snam jak mani no bo jeng pailaiyana phaidi am chaini snam jak mani no pailainai te o samong bai gadal jak rokno chuba lainai vocal for local bai thangni hakotoni manei bai thangni hakotoni fan sumon bhattacharjo ni kokthum koktuma khotolishmi ang bipurna akashwani agartola
1: customer ni sep sapna wan chugoi buskan kokti chalo hastibat tirpura gramin bank ni joto bedak phyok jak tongana o chalo bank ni agine hai samung humung tangjagna tai customer rok bo joto tomung ni banking sep sap nahar man baina tini gramin bank ni bukhaktei o koktuma saklai jakha হাস্তে বিজেপি নি নাইকলাইঙ্গই পজা মানকা মৃগাঙ্গ দেউ বর্মন এমপি বিপ্লব কুমার দেবন মধ্যপ্রদেশ নি নাইকলাই পজা রাজাকা বিজেপি নি বিভাগ বারো নি কাসু নীতিন নবীন তিনি কতাল নাইকলাই বুমুং সাকলাইকা কেন্দ্র নি ককতুন্তা আউমুং ককতলাই নকনি বিশিং তকনাই প্রেস ইনফরমেশন বেরো আগরতলা তাংনকনি বুখাক্তই তিনি উদয়পুর নি পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট বাটা পান্ডা সঞ্জাকা পান্ড নারয় অঙ্গি কক নারকা গোমটি জেলা পরিষদ কাসকো দেবল দেবরাই উদয়পুর পূর্ব পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আইসিএ নাইকুনে হাবাই আকাকজাক টাংফাং দেবাশিস লুট উদয়পুর সায়েন্স সেন্টারনি ইনচার্জ অয়ন সাহাতাই হদারং নাইকুনে হাংকর নাইকলাই বিপ্লব ঘোষ থাইমানি ককটুমা এশিয়া গেমসও ভারত হাকতনি থমুং কাহাম মানমারি মানি তঙ্গু তিনি ভারতনি চোলা ব্যাডমিন্টন বদল ব্রোঞ্জ মেডেল মানকা কবনি ফাইচিং জয় মিনা সোলারকনি বাইথেংনি সব টেনিস ব্রোঞ্জ মানই লাইবুমা সোনামকা আবো সব টেনিস ভারতনি পুইলা এশিয়া গেমস মেডেল মানমু শুটিং বুড়ি তাই সোলারকনি স্কিট টিম ব্রোঞ্জ মেডেল মানকা আবনো কারিবে বুড়ি রকনি বুড়ি চুকু কেজি হিলিক টি সামাও রুফাইনি মেডেল মানকা মিনা বাই চানু আবো বিশি নুই চিচার উল এশিয়া গেমস নি হিলিক টি সামাও ভারতনি পুইলা মেডেল মানকা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই কেন্দ্রনি থংমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া ভারতনি এথলেটিক্সনি কপ্লাই ইংমাবাই খা কাহামতাই হামবাই ইয়াফরকা রাংচা কাইছা রুফাই কাইবা তাই ব্রোঞ্জ কাইদংন খবই ভারতনি যতই মেডেল মানখা কাইচি নই নবর্তিবানী ককটুমা বঙ্গোপসাগরনি সালটাং কচার তাই গানাগিনি সালচি সালটাং ফাইচিং থাংজাক বেলাই তলেন নবর শিবচা মাবাই সালচি সালটাং ফাইচিং শিবসাউই তিনি হরনি বিসিং সালচি অন্ধ্রপ্রদেশ তাই সালগ্রা উড়িষ্যা তৈজিলাং ফাইচিং লাই মানু বেলাই তলেনি নবার শিবচামাবাই বসখাং দাম নৈচি বুড়ি হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতৈ ওয়াই মানু হিনে সাকলাইকা নবার তৈবার নাইখং খনা তুংমারি তঙ্গন সাক থামচিব্রী ডিগ্রি তাই খামন নৈচি দক ডিগ্রি সেলসিয়াস গানেগিনি তিনি তুংমারি তঙ্গমনি সাক থামচিথাম দশমিক নৈ ডিগ্রি তাই খামন নৈচিবা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাই ওইসা পড়ব রাষ্ট্রবক্ষরক দুর্পতি মুর্মু শিখলারকনি চাইত মুংবাই ভারত নৈ সাই বুড়িচি সিনি বিশিনি সেকাংন হামচাজাক রাষ্ট্র অঙ্গই মানু চংমারি কমিশন ছাকা বোর্ডনি বেবা কক চাপমা যতনি গসিমুং নাহারৈন খলাই জাগু হাস্তে হাপংনি সেবুরকনি বাগৈ অসামুতাইনি এগ্রেসিয়া রুনানি বাংরি জাকা এশিয়া গেমস ভারত হাকতনি থমুং কাহাম মানমারি মানৈ তঙ্গু ককটুমা তিনিন বাগৈ অরণ্য পাইখা উলনি ককটুমা আবাই এঙ্গানো খনাপুং দামচিনি সতি ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে একটি সোনাসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উৎসব অনুদান হার বৃদ্ধি করা হয়েছে। আজ মহাকরণ

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা একথা জানান। তিনি জানান, এর ফলে গ্রুপ সি, গ্রুপ ডি, ডিআরডব্লিউ, পার্ট টাইম ওয়ার্কার্স, ক্যাজুয়াল ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল, অঙ্গনওয়াড়ি সহ অন্যান্য ধরনের কর্মী মিলিয়ে 1,48,501 জন এবং 85,916 জন পেনশনভোগী পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। এবছর উৎসব অনুদান বাড়ানো হয়েছে 300 টাকা করে। এই বাবদ রাজ্য সরকারের ব্যয় হবে 47,16,00,000 টাকা। অর্থমন্ত্রী জানান, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থ দপ্তর অনুমোদিত স্থির বেতনের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী, ডিআরডব্লিউ কর্মীরা উৎসব আগাম হিসেবে 20,000 টাকা করে নিতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আর হোমগার্ডদের জন্য এই আগামের পরিমাণ হবে 5,000 টাকা এবং এনএইচএমের আশাকর্মীরা আগাম হিসেবে 2,000 টাকা পাবেন। অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সরকারি কর্মচারীগণ দুর্গাপূজা ছাড়াও বড়দিন, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদুজ্জোহা, বাংলা নববর্ষ, ঈদ উল ফিতর, গুরু নানক ও মহাবীর জন্ম জয়ন্তী উপলক্ষেও এই অগ্রিম উৎসব অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারী যে কোনো একটি উৎসবেই এই অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নবম আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহরের আরজিএম হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি আয়ুষ্মান ভারত দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, 2018 সালের আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচি থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেন। এডিসি ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট আগামীকাল শেষ হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গতকাল ও আজ মোট 38টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট শেষ হয়েছে। আগামীকাল শেষ দিনে 6টি ব্লকে ইডিভি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলা অফিসের উদ্যোগে আজ উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে বার্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দিবলদেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, আইসিএ দপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা দীপাশিস লোধ, উদয়পুর সায়েন্স সেন্টার ইনচার্জ অয়ন সাহা এবং সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিপ্লব ঘোষ। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত, সুশাসনের 12 বছর, পোষণ মাস এবং ক্যাচ দ্য রেইন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন গোমতী জেলার সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপিষু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যেখানে চিকিৎসা এবং ব্যক্তিগত সমস্যার সুরাহায় মানুষ সময় উপযোগী সহায়তা পাচ্ছেন। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপিষু অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রাহকদের সুবিধার্থে আগামী রবিবার রাজ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত শাখা খোলা থাকবে। ওই দিন ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম চলবে এবং গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। আজ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত মতামত চিন্তাভাবনায় মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত।

0: লগইন করুন www.newzoneir.com এবং newzoneir অ্যাপে, ফলো করুন সোশ্যাল মিডিয়া ফেসবুক ওয়েব চ্যানেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর, এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজের প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত দেশে পরিণত হতে পারে। গুজরাটের ভাদোদরায় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের 75তম সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি একথা বলেছেন। তিনি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বহুমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। অনুষ্ঠানে 12,600 বেশি শিক্ষার্থীর হাতে ডিগ্রি এবং 160 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। দুদিনের গুজরাট সফরে রাষ্ট্রপতি আজ ভাদোদরায় ব্রহ্মকুমারীদের গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস রিট্রিট সেন্টারের উদ্বোধন করেন। পাশাপাশি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ফর ওয়ার্ল্ড রিনিউয়াল প্রকল্প এবং ইয়ত ফর বিকশিত ভারত প্রচারাভিযানের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে ভোকাল ফর লোকাল পদক্ষেপ বা স্থানীয় উৎপাদন ও উৎপাদকদের জন্য সরব হওয়ার আহ্বান কীভাবে সুযোগ তৈরি করছে, চলুন আজকের পর্বে সেটাই জেনে নেওয়া যাক।
1: দেশের উন্নয়নের পথে বড় শক্তি আমাদের নিজেদের উৎপাদন, আমাদের কারিগর এবং আমাদের স্থানীয় উদ্যোগ। আমাদের আশপাশে তৈরি পণ্য কিনতে স্থানীয় শিল্পী এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে বারবার উল্লেখ করেছেন। আসলে একটি দেশীয় পণ্য কেনা মানে শুধু একটি পণ্য কেনা নয়, এর সঙ্গে যুক্ত থাকে একজন উদ্যোগীর স্বপ্ন, একজন কারিগরের পরিশ্রম এবং একটি পরিবারের জীবিকা। স্থানীয় পণ্যের ব্যবহার বাড়লে ছোট ব্যবসা এবং ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটে, তৈরি হয় কর্মসংস্থানের সুযোগ এবং শক্তিশালী হয় আমাদের অর্থনীতি। তাই বাজারে কেনাকাটার সময় একবার ভাবুন, বিদেশি বা দূরের পণ্যের পাশাপাশি আমাদের নিজেদের এলাকার তৈরি পণ্য কি বেছে নেওয়া যায় না? আসুন স্থানীয় উৎপাদনকে ভালোবাসি, স্থানীয় উদ্যোগকে এগিয়ে দেই। ভোকাল ফর লোকাল, নিজের দেশের পণ্য, নিজের দেশের শক্তি। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন সহ সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সাম্প্রতিক অতীতে দেশজুড়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া, প্রায় 40টি নতুন উদ্যোগ চালু করা এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সহ বিভিন্ন নির্বাচনী সংস্কার করা হয়েছে। কমিশন জোর দিয়ে বলেছে, যে কোনো প্রতিষ্ঠানে আলোচনার সময় মতপার্থক্য ও বিভিন্ন মতামত স্বাভাবিক বিষয় ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ। নির্বাচনী ব্যবস্থা আরও উন্নত করতে কমিশনের প্রত্যেক আধিকারিক তাদের মতামত দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। কমিশন সম্প্রতি বিহার, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের জারি করা সমস্ত সরকারি নির্দেশ, সিদ্ধান্ত ও প্রশাসনিক নির্দেশিকার পূর্ণ আইনি বৈধতা রয়েছে ও সেগুলি প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রক্রিয়া মেনেই জারি করা হয়। কমিশনের ইসিআই নেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি বেআইনি হস্তক্ষেপ ও তথ্য বিকৃতি রুখতে কঠোর তথ্য নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। কমিশন জানিয়েছে, সাংবিধানিক দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পেলেন মৃগাঙ্ক দেববর্মন। সাংসদ বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন প্রভারীদের নাম ঘোষণা করেছেন। খেলার খবর। এশিয়ান গেমসে ভারতের সাফল্য অব্যাহত রয়েছে। আজ ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক লাভ করেছে। অন্যদিকে জয় মিনা পুরুষদের ব্যক্তিগত সফট টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস করেছেন। এটি সফট টেনিসে ভারতের প্রথম এশিয়ান গেমস পদক। শুটিংয়ে মহিলা এবং পুরুষদের স্কিট টিম উভয়ই ব্রোঞ্জ পদক জয় করে। এছাড়া মহিলাদের 49 কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক জিতেছেন মীরাবাই চানু, যা 28 বছর পর এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের প্রথম পদক। ভারতীয় অ্যাথলিটদের এই সাফল্যের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 1টি সোনা, 5টি রূপো ও 6টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম অংশে অবস্থানরত গভীর নিম্নচাপ

উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ওড়িশার কলিঙ্গপত্তনম হয়ে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উৎসব অনুদান বৃদ্ধি করা হল। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের যাবতীয় সিদ্ধান্তে সর্বসম্মত মতই গ্রাহ্য করা হয়। এশিয়ান গেমসে 1টি সোনাসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12-তে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধু, আবার একবার স্বাগত জানাই আপনাদের সকলকে 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এফএম উজ্জয়ন্তী এই মুহূর্তে আপনারা শুনছেন আমাকে, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। এবারে যে অনুষ্ঠান বা যে পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের সকলের আরও এখানে প্রিয় পর্ব রংমহল পর্ব নিয়ে। আজ রংমহল পর্বে শুনবেন বাংলা নাটক প্রস্তুতি পর্ব। শুনুন এবারে আমাদের এই পর্বের অনুষ্ঠান।
1: আজকের নাটক প্রস্তুতি পর্ব, রচনা সৌমিত্র বৈশ্য, প্রযোজনা পূর্ণিমা বিশ্বাস, নাট্যানুষ্ঠান প্রস্তুতি পর্ব।

0: এই এবার কিন্তু আমাদের লিটল ম্যাক ক্লাবের পিকনিকটা হলো না,
1: সব ওই দীপিনীর জন্য।
0: নো মল্লিকা নো, এখানে অনুপস্থিত কারো সম্পর্কে কোনো মন্তব্য করাটা ভীষণ আপত্তিকর, অন্তত একজন তো আপত্তি করবি।
1: দেখ সুমিতা ভোগ, খুব খারাপ হবে বলে দিচ্ছি, সেই তখন থেকে তুই আমার সাথে
0: চটে গেলি। এই কবি যেন কি লিখেছিলেন, প্রেমেরও ফাঁদ পাতা ভুবনে।
1: সুমিতা ভোগ, মার খাবি বলে দিচ্ছি।
2: কি হলো সুমিতা ভোগ?
3: শিগগির এসো অপর্ণাদি, এদিকে তুল কালাম হয়ে যাচ্ছে।
0: গোপন কথাটি রবে না গোপনে, উঠিবে ফুটিয়া নীরব নয়নে।
1: খুব খারাপ হবে বলে দিচ্ছি, এরকম হলে আমি আর আসবো না কিন্তু।
2: এই সুমিতা ভোগ, কি হচ্ছে
1: দেখো না অপর্ণাদি, সে তখন থেকে আমাকে উত্তক্ত করে মারছে।
2: যাক যা হবার হয়েছে, এবার চাটা খেয়ে নাও।
0: ফ্যান্টাস্টিক, অপর্ণাদির চায়ের কোনো জবাব নেই।
3: এই তোমরা একটা কবিতা শুনবে?
2: নিশ্চয়ই, ডায়েরি খুলে পড়া শুরু করে দাও।
3: এক একটা শব্দ এসে লঘু পায়ে দাঁড়ায় দরজায়, এক একটা শব্দ ম্লান মুখে বসে থাকে জলের কিনারে, ঢেউ ওঠে ঢেউ শব্দের ঢেউ ওঠে, কাপে অন্ধর ও বাহির, অন্ধের খঞ্জনি বাজে অকুল দরিয়ার ঢেউ, আকাশকে সাক্ষী রেখে কোন পথে যাবে তুমি অন্ধ শব্দ, বলো কোন পথে যাবে তুমি নিরন্য উপশী খঞ্জনি থেকে, কি করে ঝরার সুরের ঝর্ণাধারা আজ দুপুরের রোদ গায়ে মেখে পায়ে পায়ে।

0: দরজায় এসে দাঁড়ালো একটা শব্দ। কি করে ফোটাবে কবি? তার চোখে তিন ভুবনের আলো।
1: মল্লিকা, কবিতাটা আমাকে দিয়ে দিস তো।
0: তোর সেই সময়ের জন্য?
1: আরে সেই সময় নয়, সেই সময় নয়, এই সময়
0: হয়েছে বাবা, সেই একই কথা। গত 8 মাসের মধ্যে তোর পত্রিকার কোনো পাত্তাই নেই, কাজেই নাম বদলে ওটাকে সেই সময় করে ফেললেই পারিস।
1: আরে নিশ্চিন্ত থাক, নিশ্চিন্ত থাক, এই সময় আবার বেরোবে, দেখিস সব কটা দৈনিকে বিজ্ঞাপন দেব। নিন্দুকদের রাতের ঘুম কেড়ে নিতে আবার বেরোচ্ছে এ অঞ্চলের কবিদের অহংকার, এই সময়।
2: টিং টং টিং টং।
3: তোমার কাগজটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, একেবারে বন্ধ করে না দিয়ে বছরে 2টো সংখ্যা বের করতে তো পারো, আমরাও তোমাকে সাধ্যমতো সাহায্য করব।
1: আগামী পূজোতে বের করছি, ওই রেডিওর কথিকা লিখে আর টিউশনের জমানো টাকা থেকে হয়ে যাবে।
2: আচ্ছা, চা মাগানের বিজ্ঞাপন পাওয়া যায় না?
1: দূর, ওসব হাই কানেকশন না থাকলে হয় না। যাকে ওসব, তোর সেই কবিতাটা দিবি তো?
2: কোনটা?
1: সেই যে বঙ্গ সাহিত্য সম্মেলনে যেটা পড়লি।
2: ঠিক আছে ঠিক আছে, অত করে যখন বলছিস তখন তোকে উদ্ধার করে দেওয়াটা তো আমাদের কর্তব্য, কি বলিস মল্লিকা?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস।
1: দরজা হাট খোলা, ভেতরে এসে পড়ুন। আরে দীপেন্দা জি, কি ব্যাপার এত দেরি?
4: একটা রেকর্ডিং ছিল।
0: রেডিও না টিভি?
4: না না রেডিও।
1: তোমার যে এত দেরি হবে সেটা তো অন্তত আগে জানাতে পারতে।
4: কেন, কি ব্যাপার, সবাই আমার জন্য এত উতলা কেন?
0: তুমি কি বুঝিবে মিনময়ী, তুমি তো
2: মল্লিকা, শেষে তুইও।
3: এই এই এসব একদম না, তোমরা একদম ঝগড়াঝাটি করবে না। আমি দীপেনের জন্য একটু খাবার নিয়ে আসছি।
4: না না অপর্ণা দীপ, আমার জন্য একদম ব্যস্ত হবেন না।
3: সেই কি কথা, একটু নুডলস করে দেব, 2 মিনিট লাগবে। কিন্তু সুমিতা বল।
1: আপনি নিশ্চিন্ত থাকুন অপর্ণা দি, আর তো আমাদের কোনো টেনশন নেই, আপাতত শান্তি কল্যাণ স্বস্তি স্বস্তি স্বস্তি।
0: এলিয়ট,
1: তার আগেরটা
2: জীবনানন্দ।
1: কারেক্ট, 10 মার্কস টু স্বপ্না। এবার বলো অভ্যাস, শুধু অভ্যাস লিলি, তাই তো আসি তোমার উষ্ণ প্রেমের হাস্য চপল নীরে। অভ্যাস, শুধু অভ্যাস, ভালো তাই তো বাসি, সহজের পেশা আরামের নেশা, তাই তো আসি তোমার শাড়ির ছটায়, কথায় কথায় হাসি, না হলে ঝঞ্ঝা ফেলতো যে সারা জীবন ঘিরে। কার কবিতা?
0: সুধীন্দ্রনাথ,
2: বিষ্ণুদে।
4: ঢিলটা ভালোই শুনেছো।
2: মোটেও না, আলোচ্য কবিতাটি বিষ্ণুদের চোরাবালি নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কি ঠিক বলিনি?
1: কারেক্ট, মোর 10 মার্কস টু স্বপ্না।
2: বুঝলি মল্লিকা, আসলে নিজে বলতে পারেনি তো তাই হিংসে হচ্ছে।
0: আমি ভাই তোমাদের কাজই আয় নেই, এরপর তোমরা আবার আমি দুধে মিশে যাবে আর আমি হব চোখের বালি।
1: থাক থাক থাক, কথায় কথা বাড়ে। এই যে অপর্ণা দিও এসে গেছেন। অপর্ণা দি, না না না, দীপেন্দা শুরু করো, শুরু করো।
3: হ্যাঁ হ্যাঁ, তোমরাও নাও।
1: পকেটে কবিতা টবিতা আছে?
4: হ্যাঁ অবশ্যই আছে।
1: তাহলে শুনিয়ে ফেলো।
4: শুনব?
1: হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো।
5: একটি পাখি দু অক্ষরে ডানা মেলল আকাশে, একটি নারী জানালার গরাদের ফাঁকে তাকালো আকাশে, তিন অক্ষরের বিষাদ লুকিয়ে আছে তাঁর দু চোখ জুড়ে, বারান্দায় পিঞ্জরে একটি পাখি চেনবা বিষণ্ণতা।
3: শেষ, বাহ দারুণ হয়েছে তো।
1: আর নেই দীপেন্দা?
5: না মানে এটা আজই লিখেছি তো।
1: তাহলে এটাই আমাকে কপি করে দিয়ে দাও। এই না, এই নাও কাগজ আর কলম।
5: দেখছেন দেখছেন অপর্ণাদি, এই না হলে লিটল ম্যাগাজিন সম্পাদক।
3: দীপেনের কবিতার ফর্ম আগের চেয়ে অনেক পাল্টে গেছে, ওরই 3-4 লাইনের কবিতাগুলোর মধ্যে একটা নতুনত্ব আছে, তাই না?
1: এটা ঠিক, এটা ঠিক বলেছে।
5: কি ব্যাপার,
3: কি ব্যাপার,
5: কি হয়েছে মানে, এরকম ছুটতে ছুটতে আসছো কেন?
0: অপর্ণাদি আগে আগে এক গ্লাস জল খাও।
3: হ্যাঁ, এই নাও, কি হয়েছে বলো তো।

0: মামা বাড়ি থেকে বেরোতে ঝপ করে লোডশেডিং, তোমাদের গলিতে যেই ঢুকেছি হঠাৎ দেখে একটা লোক আমার পিছু পিছু আসছে। মনে হলো লোকটা বেশ কিছুক্ষণ ধরে আমার পিছু পিছু আসছে। আমি আবার পিছন ফিরে তাকাতে লোকটা নিচু হয়ে জুতোর ফিতে লাগানোর ভান করতে লাগলো। আর তক্ষণে আমার ভীষণ ভয় হলো, এদিকে গলিতে একটাও লোক নেই। ব্যাস উঠে দে দৌড়। ও বাবা কি দৌড়টাই না দৌড়লাম।
1: আর সেই লোকটা
0: আমি আর পিছন ফিরে দেখেছি নাকি, এখনো গা শিরশির করছে।
2: অজিতদা এসো এসো, দেখো এদিকে কি কাণ্ড হয়েছে।
0: যাক ডাক্তারবাবু এসে গেছেন, আর একটু হলেই আমার হার্ট ফেল হয়ে যাচ্ছিল।
2: কি হয়েছে?
3: অন্ধকার ফাঁকা গলিতে নন্দিনীকে একা পেয়ে একটা লোক নাকি ওর পিছু নিয়েছিল।
2: কোন জায়গায় বলো তো?
0: অপর্ণাদের বাড়ির গলিতে।
2: কি বলছো? আরে আসার সময় আমি তো গলিতে কাউকে দেখলাম না, তবে আমার আগে আগে একজন মহিলা যাচ্ছিলেন, আমি অবশ্য একটু অন্যমনস্ক ছিলাম, তারপরে হঠাৎ দেখি মহিলাটি গলির মোড়ে অদৃশ্য হয়ে গেছেন।
0: আপনি?
2: হ্যাঁ
0: আপনি ছিলেন?
2: হ্যাঁ।
0: আচ্ছা আমি পিছন ফিরে তাকাতে আপনি কি দাঁড়িয়ে পড়েছিলেন?
2: তুমি ঘুরে তাকিয়েছিলে কিনা দেখিনি, তবে আমার জুতোর ফিতেটা খুলে গিয়েছিল, তো ফিতেটা বেঁধে যেই তাকিয়েছি মহিলাটিকে আমি দেখিনি।
0: ও গড,
4: কি বলে বন্ধুতে সর্পভ্রম বলেছো।
5: সত্যি নন্দিনী তুই একটা কিস্তি করেছিস বটে। থাক এবার বল কাজ কদ্দুর এগুলো।
0: রিক্সা ভাড়া দিতে দিতে আজ আমার এক কাড়ি টাকা গচ্ছা গেল। তা সবাইকে খবর দেয়া হয়ে গেছে, 27 তারিখে ফাংশন করতে সবাই রাজি।
2: আচ্ছা অপর্ণাদি বলছি কি, তার আগে সবাই মিলে বসে অনুষ্ঠানের ছকটা করে নিলে হয় না? তাছাড়া ওই মানে অনুষ্ঠানের খরচের হিসেবটাও তো করে নিতে হবে।
5: সে তো নিশ্চয়ই, আর আসছে রোববার তো আমরা বসছি, সেই দিন না হয় কথাবার্তা সব হয়ে যাবে। তা তুমি থাকবে তো?
2: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই থাকবো।
6: ফাংশন কি গতবারের মতোই হবে?
5: সেই রকমই হোক, তবে এবার বোধহয় নাটক করা যাবে না। বাকি সব একই থাকছে।
1: এবার কাকে সম্বর্ধনা দেওয়া যায় বলো তো?
5: গল্পকার আনিসুজ্জামানকে দিলে কেমন হয়? উনি তো দীর্ঘদিন থেকে লিটল ম্যাগাজিনে লিখছেন।
7: হ্যাঁ খুব ভালো হবে, উনি এই অঞ্চলে মুসলিম সমাজকে অত্যন্ত দক্ষতার সাথে তার গল্পে তুলে এনেছেন, এইসব কাজের একটা স্বীকৃতি দেওয়া উচিত।
5: আর কবি নিখিল সরকারের ব্যাপারটা তো আগেই ঠিক হয়ে গেছিল, এখন উনিও রাজি হলেই হলো।
7: এসব দায়িত্ব ওই নন্দিনীকে দিলেই হয়।
3: কিন্তু একটা নাটক না হলে ঠিক জমে না।
5: তাহলে তাহলে এত অল্প সময়ে কি নাটক করা যাবে?
1: মনে আছে গেলবার 2 মাস রিহার্সেল দিও তুই ডায়লগ ভুলে রেকর্ড করেছিলি?
3: একদম বাজে কথা না, সুমিতাকে উল্টো পাল্টা প্রম্পট করেছে বলেই আমার ভুল হয়েছিল।
7: থাক থাক থাক থাক, ওই পুরনো কাশুন্দি ঘেটে লাভ নেই, বরং নাটক যদি করতে চাও তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি।
3: হ্যাঁ কি আইডিয়া শুনি।
7: হ্যাঁ শোনাবো শোনাবো, কিন্তু সবাই কি নিয়মিত রিহার্সেলে আসবে?
2: হাসপাতালে ইমার্জেন্সি ডিউটি থাকলে কিন্তু আমি আসতে পারবো না।
7: সেদিন তোমারটা প্রক্সি দিয়ে চালিয়ে দেব। তাহলে অপর্ণাদি বলে ফেলে।
5: হ্যাঁ বল বল।
7: শোনো আমরা আমরা কোনো নাটক বাঁচবো না, মানে মানে কোনো নাটকের বই ধরে নাটক করব না।
3: তাহলে
5: তাহলে
7: আমরা আমরা একটা প্লে মেকিং করব।
0: সেটা আবার কি?
7: খেলার ছলে মানে আমরা আমরা একটা নাটক নিজেরাই তৈরি করে নেব।
2: কিরকম
5: কিরকম কিরকম?
7: হ্যাঁ শোনো শোনো, ধরো আমরা আমরা প্রত্যেকে একটা বিষয়ের উপর একটা গল্প বলবো, এমন একটা গল্প যা হয়তো আমাদের জীবনে ঘটেছে কিংবা কিংবা খুব কাছে থেকে দেখা। এবার গল্পটা বলা হয়ে গেলে আমরা প্রত্যেকেই মনে মনে নিজেকে সেই গল্পের একটা চরিত্র হিসেবে ভেবে নেব,
5: তারপর সেই চরিত্রগুলো গল্পটাকে মাথায় রেখে ডায়লগ বলবে, নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করবে।
7: হ্যাঁ এক্স্যাক্টলি।
0: উদ্ভট?
7: মোটেও উদ্ভট না।
6: আচ্ছা করেই দেখা যাক না একবার।
5: হ্যাঁ
1: গল্পের গুরু গাছে চড়বে না তো?
7: আগে না, বরং দেখবি তোর নিজের কাছে নিজেকে কত অন্যরকম লাগছে। মনে হতে পারে আরে আরে এরকম একটা আমি আমার ভেতরে লুকিয়েছিল। কাকে চাই?

0: এটা কি অপর্ণা দাশগুপ্তর বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। অপর্ণা দি,
2: কে আপনি?
3: আমি, আমার নাম রমেন মজুমদার, মানে একটা ওই স্থানীয় পত্রিকায় পড়েছিলাম, এ বাড়িতে প্রতি রবিবার একটা সাহিত্য বাসর হয়, খবরটার সাথে গৃহকর্ত্রীর একটা ছবিও ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, এই তো গত পরশুই দৈনিক সংবাদের পাতায় বেরিয়েছে।
3: তা ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখে যাই।
1: হ্যাঁ, সে খুবই ভালো করেছেন। আসুন আসুন, বসুন।
3: না মানে আপনাদের কোনো রকম অসুবিধা যদি না হয়, আর অপর্ণা দেবীর যদি?
1: না না না, শুনুন শুনুন, এই যে ইনি হচ্ছেন গৃহকর্ত্রী আমাদের অপর্ণাদি, এর মতো অতিথিপরায়ণা মহিলা এ শহরে আর পাবেন না, সুতরাং আপনি নিঃসংকোচে বসতে পারেন। কি অপর্ণাদি, কিছু বলুন।
2: হ্যাঁ আসুন, বসুন রমিন বাবু।
4: মা, খিদে পেয়েছে।
2: তোমার স্যার চলে গেছেন?
4: হ্যাঁ।
2: এসো, তোমার খাবার দিচ্ছি।
5: আরে পিঙ্কি সোনা, শোনো শোনো শোনো, এদিকে এসো শোনো। তা আমরা তো অনেকক্ষণ বসে আছি, তা তোমার তো কোনো সাড়া শব্দই পেলাম না। তুমি বুঝি খুব মন দিয়ে পড়াশোনা করছিলে?
4: বারে স্যার ছিলেন তো, স্যারের সামনে দুষ্টুমি করব নাকি?
5: ও হো, তুমি তাহলে দুষ্টুমিও করো?
4: না তো। আচ্ছা, তোমরা নাকি ফাংশন করবে?
6: তুমি গান করবে তো আমাদের ফাংশনে?
4: কবে তোমাদের ফাংশন?
6: 27 তারিখ।
4: 27 মানে?
6: 27 মানে? 27 মানে 27th।
4: সরি, পরদিন তো আমার ম্যাথ এক্সাম, বাপি বকবে।
3: কোন ক্লাসে পড়ো তুমি?
4: ক্লাস 3-তে।
6: জানেন, উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়।
1: হ্যাঁ
6: হ্যাঁ,
3: তোমার বাবা কোথায়?
4: বাপি তো টুরে গেছে আজ।
3: মামা বাড়ি যাও?
4: মামা বাড়ি তো নেই, দিদা আসে, টুনি দিদিকে নিয়ে আসে, চোখে দেখে না তো।
6: পিঙ্কি, ভেতরে এসো, খাবার দিয়েছি।
4: আমি যাই।
6: শোনো, খেয়ে পড়তে বসবে। হ্যাঁ, আমি এসে পড়া ধরবো।
2: হ্যাঁ, এবার বলো সুমিতাভ, কি যেন বলছিলে?
1: ও হ্যাঁ, যা বলছিলাম, আমরা আমরা একটা গল্প বলবো।
2: আচ্ছা।
1: আমাদের জীবনের কোনো ঘটনা বা এমন কিছু যা আমরা খুব কাছে থেকে দেখেছি। হ্যাঁ, আরও ভালো হয় যদি আমরা আগে থেকে কোনো একটা বিষয় ঠিক করে নিই।
2: আচ্ছা।
1: মানে ওই যে বিষয়কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, তাহলে ওই অন্যদেরও ডায়লগ দিতে সুবিধে হবে।
7: ডায়লগ কি আমরা নিজেরাই দেব?
1: হ্যাঁ, এই ধর, বলা হলো একটা একটা বাজারের দৃশ্য হবে, তাহলে বাজারে গেলে কি কি হয় আমরা তো জানি। যেমন আমি বললাম, কি মাছ কত করে? তুই বলবি
7: 150 টাকা কিলো।
1: এই তো বুঝে ফেলেছিস। এবার বললাম 100 হবে, তুই বললি
7: মাছের গন্ধটা শুকে বাড়ি চলে যান।
1: আশা করি ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল।
8: ইয়েস স্যার।
1: তাহলে একজন একজন করে বলা শুরু করো। হ্যাঁ, আগে একটা বিষয় ঠিক হয়ে যাক।
8: আগে তুই বল।
1: আরে আমি তো মডারেটর, আমি কিছু বলবো না। অজিতদা, তুমি বলো।
9: আমি বলবো? সমঝোতা, কম্প্রোমাইজ, প্রতিদিন ছোটখাটো কম্প্রোমাইজের মধ্য দিয়ে আমরা বদলে যাই একদিন।
8: তুই আমার দিকে তাকাচ্ছিস কেন সুমিতাভ? আমার মাথায় কিচ্ছু আসছে না। আচ্ছা, ভয়? আমাদের মানে মেয়েদের ভয়, অন্ধকার কি ভয়, সতীত্ব নিয়ে ভয়, নির্যাতনের ভয়, এইসব আর কি।
1: নেক্সট।
8: একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারে না, এর ফলে দূরত্ব, বিচ্ছেদ।
7: আমি কিছু বলবো না।
1: দীপেন্দা, তুমি?
5: হ্যাঁ, মানে ধরা যাক একজন মানুষ যে কোথাও দাঁড়াবার জমি খুঁজছে, তার সেই খোঁজার সংগ্রাম।
1: অপর্ণা দি, এবার আপনি বলুন।
2: ধরো একটা মানুষ ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
3: ক্যান্সার?
2: আত্মহত্যা হতে পারে, বেঁচে থাকার স্বাদ আর নেই, তাই সে নিশ্চিত মৃত্যুকে বেছে নিল। এবং কি করে মানুষটা ভেঙে পড়ছে সেটাই বলতে পারি।
9: অপর্ণাদি, এটা কি খুব নেতিবাচক হয়ে পড়লো? না
2: না, কেন হবে? হেরে যাওয়া মানুষই আত্ম

0: চিন্তা করে বসে। কিন্তু কি করে সে তিলে তিলে মৃত্যুর দিকে এগোয় সেটা আমি দেখেছি।
1: রমেনবাবু, এবার আপনি বলুন।
2: আমি আমি কেন, আমি তো রবাহুত, এমনিতেই এসে পড়েছি।
1: আরে ছাড়ুন ওসব, আপনাকেও বলতে হবে।
3: আপনাকে বলতে, বলুন বলুন।
2: না না, আমার মানে এত করে যখন বলতে বলছেন, তাহলে আমি আশ্রয়হীনতার কথাই বলবো।
4: একটু বিস্তৃত করে যদি বলেন।
2: আশ্রয় মানে, আপনাদের কখনো মনে হয় না যে আমরা সবাই একটা আশ্রয় খুঁজছি, অসহায় শরণার্থীর মতো, অথচ কোথাও আশ্রয় নেই?
3: দারুণ বলেছেন তো।
1: তাহলে রমেনবাবুকে দিয়ে শুরু করা যায়।
2: না না, আমি না, ওসব আমি পারবো না।
0: পালাতে চাইছেন?
4: আপনার যা মনে হয় বলুন, আমরা আপনাকে সাহায্য করব।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা তো আছি।
2: দেখুন দেখুন, আমি একেবারেই ছাপোষা মানুষ, বিশেষ জ্ঞানগম্য আমার নেই, ভুল হলে মাফ করবেন কেমন? দেখুন, শরণার্থী আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমরা সবাই শরণার্থী, একটা আশ্রয় খুঁজছি সবাই, শেষ পর্যন্ত পাবো কি?
1: রমণবাবু রমণবাবু, আমরা আমরা একটা নাটক করব, তো সেজন্য একটা বিষয় দরকার, আর দরকার সেই বিষয়ের উপর একটা গল্প। তো যে বিষয়টা আপনি বললেন তার উপর একটা গল্প বলুন।
2: সেটা কি আমি পারবো? মানে গুছিয়ে গল্প?
1: আরে মশাই, বলা শুরু করুন। কি সবাই মনে আছে তো? আয়, হ্যাঁ মনে আছে, উনি যখন গল্পটা বলবেন তখন ওকে প্রশ্ন করতে হবে, ওনার সাথে ইন্টারাকশন হবে, ঠিক আছে? হ্যাঁ রেডি সবাই? হ্যাঁ এবার আপনি শুরু করুন।
2: না মানে বলছিলাম, কোন জায়গা থেকে শুরু করব? আর কত কি তো দেখলাম, আমার মতো অতি সামান্য মানুষের গল্প আপনারা শুনতে চাইছেন?
0: এত বিনয়ের কি আছে রমেনবাবু, আপনি বরং গল্পটা বলুন, আমিও আপনাকে সাহায্য করব।
2: হ্যাঁ হ্যাঁ, একটা লোক একদিন শরণার্থী হয়ে এসেছিল, সব কিছু হারিয়ে, আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন সবাই কোথায় যেন ছিটকে গেল তার। একদিন যার সব ছিল সব হারিয়ে সে একদিন শরণার্থী হয়ে গেল।
5: কি করে হলো?
2: যুদ্ধ, যুদ্ধ চলছিল যে।
5: যুদ্ধ কোথায়?
2: বাংলাদেশে, 71 সাল ছিল সেটা।
0: ও তাই, বলুন, আমিও তো ভাবছি কিসের কিসের শরণার্থী, তা সেই সব হারানো শরণার্থী কি আপনি রমেনবাবু?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমিও শরণার্থী হয়ে এদেশে এসেছিলাম। এবার কিন্তু আমি ওই পাসপোর্ট নিয়ে এসেছি, বিশ্বাস করুন। এই যে
0: থাক,
2: এই যে দেখুন দেখুন।
0: থাক ওসব, আপনার গল্পটা বলুন, আপনার শরণার্থী জীবনের গল্প।
2: যুদ্ধ শেষ হবার পর আমি চলে গিয়েছিলাম।
0: চলে গিয়েছিলেন একা?
2: একা, আপনাদের কাছে লুকুবো না, ভেবেছিলাম আবার আমি আসবো।
0: কেন কেন ফিরে আসবেন, তখন তো আপনার দেশ স্বাধীন হয়ে গেছে।
2: আমার পরিবারের সবাই কি করে যেন ছিটকে গিয়েছিল, আমি তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না।
0: খোঁজা শেষ হলো?
2: দেশের বাড়িতে গিয়ে 6 মাস ছিলাম, চারদিকে এত লাশ পড়েছিল, রাতে আমার ঘুম হতো না, খেতে পারতাম না, আমি এক এক সময় মনে হলো আমি বোধহয় পাগল হয়ে যাব।
5: এখানে আপনি কোথায় ছিলেন, ক্যাম্পে?
0: কি হলো বলুন, কোথায় ছিলেন, ক্যাম্পে?
2: হ্যাঁ না না না না, একটা বাড়িতে, ওরা আমাদের দেশের মানুষ, চেনা জানা ছিল।
0: বিপদে পড়ে আশ্রয় চাওয়া, ওরা তো আপনাকে ফেরাতে পারেনি তাই না?
2: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি কিন্তু যুদ্ধে যেতে পারতেন, জাননি কেন কেন পালিয়ে এসেছিলেন?
2: না না না, আমি পালাইনি, আমি বাঁচতে চেয়েছিলাম।
0: আপনি আপনি কি আজও বেঁচে আছেন?
2: হ্যাঁ বেঁচে, আজ

0: বেঁচে আছি কিরকম?
1: ঘুমোবার পর আপনার স্বপ্নের মধ্যে, আপনার স্বপ্নের মধ্যে কি কোনো পুরনো স্মৃতিগুলো আপনাকে তাড়া করে বেড়ায় না?
0: স্মৃতি স্মৃতি কি দুঃসহ জিনিস!
1: আপনি আপনি নিজে বাঁচতে গিয়ে পথের দুপাশে যাদের ফেলে এসেছেন তাদের তাদের মুখগুলো কি?
0: শুনুন শুনুন, আমি আমি পালাতে চাইনি, আমি আমি পালাইনি, সেই মুখগুলো আমি আমি আজও খুঁজছি।
1: আপনার বাবা এখনো জীবিত?
0: হ্যাঁ, না, এক রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়।
1: তখন আপনি কোথায় ছিলেন?
0: বাড়িতেই।
1: তাহলে আপনার বাবাকে আপনি বাঁচালেন না কেন?
0: আমি আমি যেতে চেয়েছিলাম, বিশ্বাস করুন, আমি যেতে চেয়েছিলাম, আমি বাবাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার মা আমাকে কিছুতেই ঘর থেকে বেরুতে দিলেন না।
1: আপনিও কি চাইছিলেন যে আপনাকে যেতে দেওয়া না হোক?
0: এটা কি বলছেন আপনি? আমার বাবা বাবাকে আমার বাবাকে আমি বাঁচাতে চাইনি?
1: হয়তো চেয়েছিলেন, কিন্তু জীবনের কোনো ঝুঁকি না নিয়ে।
0: না, আমি এরকম কিছু ভাবিনি।
1: জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যখন ঝুঁকি নিতে হয় রমেন বাবু, তখন যদি আপনি রুখে দাঁড়াতেন হয়তো হয়তো আপনার বাবাকে আপনি বাঁচাতে পারতেন।
0: জানি না।
1: সত্যি জানতেন না?
0: না না, আমি আমি জানতাম না, আমি জানতাম না।
1: এখানে এসে যাদের বাড়িতে উঠেছিলেন তারা এখন কোথায়? কোনো যোগাযোগ আছে?
0: না না।
1: আপনি তো ভীষণ অকৃতজ্ঞ। আপনার বিপদের দিনে যারা আপনাকে আশ্রয় দিয়েছিল তাদের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না?
0: ওরা কেউ এখন ওখানে নেই, আর ওদের মধ্যে একমাত্র যার খোঁজ আমি পেয়েছি সে আমাকে চিনতে অস্বীকার করছে।
1: কাউকে ভেতর থেকে চেনা কি খুব সোজা? সেই বাড়িতে যারা ছিল তাদের কথাটাই বলুন।
0: কাকা বাবু কাকিমা, ওদের এক ছেলে আর দুই মেয়ে ছিল। ছেলেটা অসুস্থ ছিল, হঠাৎ হাত পা কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতো না, ওকে তাই খুব সাবধানে রাখা হতো।
1: আচ্ছা, ও বাড়ির দুই মেয়ের মধ্যে কাউকে আপনার ভালো লাগতো?
0: ওদের একজনকে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি তো তখন নিজেই নিরাশ্রয়, তাই ভালো লাগাকে ভালোবাসা পর্যন্ত টানতে চাইনি। ওর গানের গলা ছিল খুব সুন্দর।
1: বাহ, এত সব এখনো মনে রেখেছেন, সেই যে কি বলে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়? তা বাপ, আপনাদের বিচ্ছেদ হলো কি করে?
0: যুদ্ধের পর আমি দেশে ফিরে যাই, কিন্তু ওখানে আমি থাকতে পারলাম না। ছ মাস পর আমার আত্মীয় স্বজনদের খুঁজতে আবার এসেছিলাম, এসে দেখি ওরা নেই, ঘরদোর বেচে দিয়ে ওরা নাকি চলে গেছে।
1: আচ্ছা সুমিতাভ, ওনার যাওয়া আর ফেরার মধ্যে একটা ফাঁক থেকে যাচ্ছে না? বরং আমরা যদি কল্পনা দিয়ে ওই ফাঁকটা ভরাট করে দিই কেমন হয়?
2: হ্যাঁ হ্যাঁ, করুন না, খুব ভালো হবে।
1: ধরা যাক রমেন বাবু কাউকে কিছু না জানিয়ে একদিন চুপি চুপি সে বাড়ি থেকে চলে গেলেন।
0: জানিয়ে যাবার মতো সুযোগ তখন আমার ছিল না। সেদিনই ক্যাম্পে গিয়ে জানতে পারি একটা দল সেদিন দেশে যাচ্ছে, আর আমি ওদের সাথে চলে যাই। আজ আমি বুঝি সেটাই আমার বড় ভুল হয়েছিল, ভেবেছিলাম।
1: দীর্ঘ এক বছরের মধ্যে আপনার কোনো খবর নেই?
0: সেটা ছ মাস হবে।
1: যে মেয়েটিকে আপনার ভালো লাগতো বলেছিলেন কম বয়সের উদ্দীপনায়, সে কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছিল, আর সেটা আপনিও জানতেন। আপনি যাবার এক মাস পরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, ও বাড়ির ছোট্ট মেয়েটি আত্মহত্যা করে। পরে বোঝা গিয়েছিল এছাড়া এই কিশোরী মেয়েটির আর কোন উপায় ছিল না, তখন তখন সে অন্তঃসত্ত্বা।
0: আমি আমি এসব কিছু জানতাম না।

0: অনু, অনু এসব আমি জানতাম না অনু।
1: কাউকে কিছু না জানিয়ে আপনার চলে যাওয়া, আর এক মাস পর একটি মেয়ের নিরুপায় আত্মহত্যা, বুঝতে পারছেন নবীনবাবু, এতে একটা মধ্যবিত্ত পরিবারে কতটুকু আঘাত উঠতে পারে? সমাজ বলে একটা কথা আছে তো, কলঙ্ক সে সমাজে জন্ম নেয়, তাও জানেন নিশ্চয়ই একজন মধ্যবিত্ত পিতার বুকে এটা যে কত বড় আঘাত, তা আপনি কি জানতেন? তখন তো তার একটাই চিন্তা, যে মেয়েটি গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যেটি আছে তার গায়ে যেন কলঙ্ক না লাগে।
0: এত দুঃসহ পরিণতির কথা আমি ভাবতেও পারিনি।
1: কলঙ্ক এড়াতে ভিটে মাটি বেঁচে দিয়ে ওরা চললেন অন্য বসতির খোঁজে। চরম দারিদ্রের মধ্যে ভদ্রলোক মধ্যবিত্ত মূল্যবোধকে বাঁচিয়ে মাথা উঁচু করে থাকতে চেয়েছিলেন, কিন্তু এই বয়সে অতিরিক্ত খাটুনিতে একদিন মৃত্যু তার শিউরে এসে দাঁড়ায়। সে যে তিনি রাত ১২টায় শুয়েছিলেন আর তার রাত পোহাল না।
0: কি ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো কথা আমি শুনলাম, কিন্তু এত সবের জন্য আমি তো তাই ছিলাম না। আমি তো ফিরে এসে ওদেরকে খুঁজেছি, পাইনি।
1: খুঁজি বিবেক সাফ হয়ে গেল দেশে ফেরার পর। আপনি তো আপনার মা আপনার মুক্তিযোদ্ধা ভাইয়ের জন্য অপেক্ষা করেননি?
0: চতুর্দিকে লাশ, মরার খুলি, রাতে আমার ঘুম হতো না, মৃতদেহের ভিড়ে বাঁচা যায় না।
1: আর তাই জীবিতদের ফেরার অপেক্ষা না করে আপনি পালালেন, যুদ্ধে না গিয়ে আপনি পালালেন, বাবাকে না বাঁচিয়ে পালালেন, নিজেদের ভাইকে শত্রুর বেয়নাটের সামনে রেখে পালালেন, নিজের মা বোনকে হানাদারে থাবায় ফেলে আপনি পালালেন।
0: না, কি বলছেন এসব, আপনি কি বলছেন? এত সব ঘটনা কি আমার জীবনেই ঘটার জন্য ছিল? পারতাম কি এত সব ঘটনার সামান্য কিছু কি আমি বদলাতে পারতাম? আমি কেন, আমরা কেউই ইতিহাসের নিয়তিকে বদলাতে পারি না। সময় আমার উপর প্রতিহিংসা মেটাচ্ছে, না হলে জীবনের শেষ সঞ্চয়টুকু খরচ করে কেন আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না? স্ত্রীর ভালো চিকিৎসার জন্য এই দেশে আমার আশা। ক্যান্সারের শিকড় ওর সর্বাঙ্গে ছেয়ে গিয়েছিল, কিন্তু পারলাম কই ওকে বাঁচাতে? এত বড় দুনিয়ায় আজ আমি একেবারে একা।
1: আপনার ছেলে মেয়ে নেই?
0: বললাম তো কেউ নেই।
1: তাহলে আপনি তো এখন মুক্ত পুরুষ।
0: মুক্ত? হ্যাঁ, কে চায় এই মুক্তি? হ্যাঁ, আমি তো বন্ধন চেয়েছিলাম। একা একা এত মৃত মানুষের স্মৃতি ভিড়ে, সবই কি আমার জীবনে ঘটার জন্য ছিল?
1: আপনার জীবনের খামে কোনো ঠিকানা লেখা ছিল না রমেন বাবু, তাই আজ আপনি ডেট লেটার অফিসে একা পড়ে আছেন, পালাতে পালাতে আজ আপনার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে।
2: অনেক
0: রাত হয়ে গেল, আমি এবার যাব। আপনাদের দেখার সাজ ছিল, দেখাও হয়ে গেল। আপনাদের দিদিকে বলবেন আমি চলে গেছি, আর আমার

0: কোনো ভুল হয়ে থাকলে অপরাধ নেবেন না।
1: সে কি কথা, অপরাধ হবে কেন? তবে আপনি বড্ড রহস্যময় লোক মশাই।
0: কি যে বলেন, আসলে ব্যাপার কি জানেন, জীবনের কেমিস্ট্রিটাই তো সবচেয়ে বড় রহস্য। হ্যাঁ, আচ্ছা চলি, কেমন?
2: এই যে মেয়েরা, কেমন লাগলো লোকটাকে?
3: আমি বলবো, একেবারে শুয়োপোকা। কিন্তু অপর্ণাদি যে ওকে এত কড়া কড়া কথা বলবে আমি ভাবতেই পারিনি।
4: শোনো, বাড়ি গিয়ে মন দিয়ে শার্লক হোমস পড়ো, আর গিজিয়ে লাভ নেই, রাত হলো, ওঠা যাক, চলো।
1: সেই ভালো। অপর্ণাদির দেরি হতে পারে। অপর্ণাদি, অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা চলি, কাল আবার আসবো, কেমন?
3: আচ্ছা এসো। কিরে নন্দিনী, যাবি? আমরা চলি অজিতদা, চলি স্বপ্না।
2: কি গল্পকার, রহস্যের গন্ধ পেয়েছো? গল্পের প্লট বুনে চলছো নাকি?
1: না, ভাবছি এখন যা ঘটলো, হুবহু তুলি দিয়ে নাটক লিখলে কেমন হয়?
2: তাহলে আজ রাতেই নামিয়ে দাও, কাল থেকে রিহার্সেল।

0: প্রস্তুতি পর্ব নাটকটি এখানেই শেষ হল। রচনা সৌমিত্র বৈশ্য, অভিনয় করেছেন অপর্ণা, গোপা চৌধুরী, সুমিতাভ, অনির্বাণ ভট্টাচার্য, অজিত, শান্তনু সেনগুপ্ত, নন্দিনী, নন্দিতা সোম, স্বপ্না, অজন্তা দাস, মল্লিকা, কাকলি চক্রবর্তী, পিঙ্কি, মধুমিতা ঘোষ, দীপেন, অরিন্দম দেব এবং রমণীর ভূমিকায় আশিস ভৌমিক। সম্পাদনা জয়দীপ চৌধুরী, প্রযোজনা পূর্ণিমা বিশ্বাস।
1: শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের রংমহল পর্বে বাংলা নাটক প্রস্তুতি পর্ব। আপনারা শুনছেন 101.6 FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

আপনার রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আর শুনছেন এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজের প্রয়াসে 2047 সালের আগেই ভারত উন্নত দেশে পরিণত হতে পারে। গুজরাটের ভাত

করতে পারবেন। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারী যে কোনো একটি উৎসবেই অগ্রিম অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এডিসির ভিলেজ কমিটির ইলেকশন ডিউটি ভোট আগামীকাল শেষ হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গতকাল ও আজ মোট 38টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট শেষ হয়েছে। আগামীকাল শেষ দিনে 6টি ব্লকে ইডিভি অনুষ্ঠিত হবে। রাজ্য বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পেলেন মৃগাঙ্ক দেববর্মন। সাংসদ বিপ্লব কুমার দেবকে মধ্যপ্রদেশের প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন প্রভারীদের নাম ঘোষণা করেছেন। এশিয়ান গেমসে একটি সোনাসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 12। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে আরও একবার স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সববার প্রিয় FM জয়ন্তে। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় ঠিক রাত 9:53, অর্থাৎ সময় হয়ে গেছে আমাদের আরও একখানি পর্ব শুরু করার। আজ বুধবার, আপনারা জানেন আমাদের এই মুহূর্তে আজকের দিনে আমাদের যে পর্বটি নিয়ে আমরা আপনাদের জন্য থাকি সেটা হলো শামে গজল। আজ আমি আর যে নিবেদিতা আপনাদের বন্ধু রয়েছি আপনাদের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে থাকবো ঠিক রাত 9:30 পর্যন্ত। আর আজ এই শামে গজল পর্বে আমরা গজল নিয়ে গজল শুনব, কথা বলবো গজল নিয়ে, কথায় আর গানে। কিন্তু আমাদের আজকের এই শামে গজল পর্বটি আমরা একেবারে অভূতপূর্ব করে তুলবো, আর তার জন্য কিন্তু আপনাদের সকলকে আমার সঙ্গে থাকতে হবে। জুড়ে থাকবেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, শুনতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। গজল নিয়ে যখন কথা বলবো বলেইছি, তবে তার আগে একটু ছোট্ট করে বলি যে গজল এই শব্দটি শোনা মাত্রই হয়তো আমাদের অনেকের মনে অনেক রকম কথা, অনেক রকম ভাবনা, অনেক রকম অনুভূতি বেঁধে থাকে। এই যে গজল, সেটা কিন্তু শুধু একটি গান নয়, শুনতে গেলে মনে হয় এটাও তো এক ধরনের গানই, বিশেষত্ব কি রয়েছে এই গজল? এ যেন এক অনুভূতিকে শব্দ আর সুরের মধ্যে বেঁধে রাখার এক অন্যতম শিল্প। প্রেম, বিরহ, অপেক্ষা, অভিমান, একাকিত্ব, এমনকি জীবনের দর্শন, গজলের কথায় এই অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে কিন্তু প্রকাশ পায়। গজল শব্দটির উৎস প্রধানত আরবি গজল শব্দের সঙ্গে যুক্ত, যার অর্থ হরিণের সঙ্গে সম্পর্কিত একটি প্রাচীন কাব্যিক ধারণা। পরবর্তীতে পারস্যের সাহিত্যে কিন্তু গজল একটি স্বতন্ত্র কাব্যরূপ হিসেবে বিকশিত হয়। পরে ভারতীয় উপমহাদেশে এসে এটি উর্দু, হিন্দি, বাংলাসহ বিভিন্ন ভাষার সঙ্গীত ও সাহিত্যে বিশেষ এক স্থান করে নেয়। জানেন তো বন্ধু যে গজলের অন্যতম এক বৈশিষ্ট্য হলো এর প্রতিটি শের বা দ্বিপদই অনেক সময় একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে। হ্যাঁ, প্রেমের কথা বলতে গিয়ে গজল কখনো সরাসরি বলে না, বরং প্রতীক, উপমা, ইশারা আর রূপকের মাধ্যমে অনুভূতিকে আরও গভীর করে তোলে। গজলের বিশেষত্ব, সেটা শুনলে মনে হয় যে কেউ যেন খুব আস্তে করে নিজের মনের কথা বলছে। এখানে

উচ্চস্বরে আবেগ প্রকাশের চেয়ে নীরবতার মধ্যেও অনুভূতি খুঁজে পাওয়া যায়। আমরা গজল নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে খুব বিখ্যাত একখানি গজল একজন প্রিয় শিল্পী কণ্ঠে, শিল্পীর নাম আমি বলছি না, আগে আপনারা গানখানি শুনুন, তারপর না হয় ফিরে আসছি আবারও কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্তী।

শ্রোতাবন্ধু ঠিকই ধরেছেন, পঙ্কজ উধাস। পঙ্কজ উধাসের কণ্ঠে আপনারা এই গানখানি শুনলেন। আর বন্ধু, আমরা বলছিলাম আজ শামে গজল পর্বে গজল নিয়ে কথা, আর গজল শুনতে শুনতে আমাদের আজকের এই পর্বটি কিন্তু আমরা সাজিয়েছি। পঙ্কজ উধাসের নাম উঠলেই গজল প্রেমীদের মনে ভেসে আসে এক মোলায়েম, গভীর এবং আবেগময় কণ্ঠ। তিনি শুধু গজল গেয়েছেন তা নয়, গজলকে সাধারণ শ্রোতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তিনি রেখেছেন। 1951 সালে 17ই মে পঙ্কজ উধাসের জন্ম গুজরাটের জেতপুরে। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল। পরবর্তীকালে তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন এবং গজলকে নিজের সঙ্গীত জীবনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন। তার গাওয়া চিঠি আই হে গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়, যে গানখানি আপনারা শুনলেন এতক্ষণ। 1986 সালের নাম ছবিতে কিন্তু গানটি ব্যবহৃত হওয়ার পর তার কণ্ঠ আরও বৃহত্তর শ্রোতামহলে পৌঁছে যায়। পঙ্কজ উধাসের গানের অন্যতম আকর্ষণ ছিল তার স্বাভাবিক ও কোমল গায়কী। তার কণ্ঠে প্রেম যেমন এসেছে, তেমনি এসেছে বিচ্ছেদ, একাকিত্ব, স্মৃতি এবং জীবনের নানা অনুভূতি। তাই চলুন আজকের এই শামে গজল পর্বটা আমরা ওনাকে নিয়ে কাটাই। এবারে ওনারই কণ্ঠে আরও একখানি গজল আপনারা শুনবেন, সঙ্গে থাকুন।

প্রেম অপেক্ষা দূরত্ব, চিঠি, স্মৃতি কিংবা হারিয়ে যাওয়া কোনো সম্পর্ক, পঙ্কজুদাসের গানে এই অনুভূতিগুলো খুব সহজেই আমাদের নিজেদের জীবনের সঙ্গে মিশে যায়। পঙ্কজুদাস আমাদের শিখিয়ে গেছেন যে গজল মানে শুধু প্রেমের গান নয়, গজল মানে কখনো নিজের সঙ্গে নিজের কথোপকথন, কখনো অতীতের দিকে ফিরে তাকানো, কখনো বা আবার নীরবে কাউকে মনে করা। তাই আজও যখন তার কণ্ঠ ভেসে আসে মনে হয় কিছু গান কখনোই পুরনো হয় না, শুধু সময় বদলায়, শ্রোতা বদলায়, কিন্তু অনুভূতিগুলো থেকে যায় একই রকম। পঙ্কজুদাস এবং এই গজলের প্রতি তার অবদান চিরকাল আমাদের এটাই মনে করাবে যে গজল সে তার কতটা উচ্চতায় নিয়ে গেছে। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি, এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবো ঠিক 9:30 পর্যন্ত আমাদের এই পর্ব স্বামী গজল পর্বটি নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজ আর।

আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়ি বলছে সময় হয়ে গেছে আমাদের পরবর্তী পর্বে চলে যাওয়ার। পরবর্তী পর্ব আপনাদেরই অতি অপেক্ষার একখানি পর্ব। আজ রাতে পর্ব সময় হয়ে গেছে তা শুরু করার। তাহলে আজকের এই স্বামী গজল পর্ব এই পর্যন্তই রাখছি। আবারও অন্য কোনো একদিন স্বামী গজল পর্বে আমরা কথা বলবো গজল নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার আপনার সব্বার প্রিয় FM জয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে আরো একবার স্বাগত জানাই 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আপনারা শুনছেন এই মুহূর্তে আপনাদের সবার পছন্দের এফএম উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে থাকবো আমাদের এই আজ রাতে পর্বটি নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। তবে হ্যাঁ, একটু জানিয়ে দিই ছোট্ট করে যে আজ ঠিক 10টায় ঘড়িতে যখন 10টা বাজবে তখন আমাদের দিল্লি কেন্দ্র থেকে একটি ছোট্ট অনুষ্ঠান এশিয়ান গেমসের 20তম এশিয়ান গেমসের একটি হাইলাইটস, ডেইলি হাইলাইটস।

এই অনুষ্ঠানটি আপনার প্রত্যেকদিন শুনছেন এবং আজও কিন্তু শুনবেন। 20 মিনিটের পর্ব রয়েছে, সেই পর্বটি মাঝখানে থাকবে, তার আগে এবং পরে আমি থাকছি আপনাদের সঙ্গে আপনাদেরই সবার প্রিয় আজ রাতে পর্বটি নিয়ে। তো বন্ধু, আজ আমরা এই মুহূর্তে যে অনুষ্ঠানটি শুরু করছি আজ রাতে পর্ব, আপনারা সবাই জানেন, আপনারা কিন্তু ফোন করতে পারেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 03-81-2326-253, 03-81-2326-253। এই নম্বরে আপনারা ফোন করবেন, জানাবেন আপনাদের মতামত। এবারে বন্ধু চলে যাই যে আজ আমরা কী নিয়ে কথা বলবো। প্রথমেই যে কথাটা আমি বলছি, আশা করছি সেই কথাটার সঙ্গে আপনারা আপনাদের জীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেটার সঙ্গে রিলেট করতে পারবেন। কথা বলছি যে ভুল হওয়া নিয়ে। ভুল হলে সংশোধন করাটা কিন্তু খুব দরকার, তাই না? কিন্তু সংশোধনেরও একটা সুন্দর ভাষা কিন্তু রয়েছে। হ্যাঁ, তবে তার আগে বলে দিয়ে আমি বলছি এই বিষয় নিয়ে, তবে যারা আমাদের ফেসবুক হ্যান্ডেলগুলো ফলো করে থাকেন তারা আশা করি এতক্ষণে আমাদের আজকের এই অনুষ্ঠানের যে বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তবে যারা আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করেননি আপনারা কিন্তু ফলো করতে পারেন। আমাদের আকাশবাণী FM উজ্জয়ন্ত বলে পেজ রয়েছে ফেসবুকে, আপনারা কিন্তু এটা লিখে সার্চ করলেই আমাদের পেজটা সরাসরি পেয়ে যাবেন এবং সেখানে আমাদের অনুষ্ঠান লাইভও হয়। এছাড়া আমাদের ওয়েব সোটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আপনারা শুনতে পারবেন। তার পাশাপাশি আপনাদের বেতার যন্ত্র কিংবা মোবাইলে তো আপনারা শুনতেই পাবেন। চলুন তাহলে এবার চলে যাই কথায়। বলছিলাম ভুল হওয়া নিয়ে, যে ভুল হলে সংশোধন করা দরকার, কিন্তু সেই সংশোধনেরও একটা সুন্দর ভাষা আছে। হ্যাঁ, সেই সংশোধনেরও একটা সুন্দর ভাষা আছে। সবার সামনে প্রশংসা একজন মানুষকে আরও ভালো হতে উৎসাহ দেয়, আর একান্তে বলা একটি কথা কখনো কখনো তার আত্মসম্মানটুকু বাঁচিয়ে দেয়। তাই প্রশংসা প্রকাশ্যে, অপমান আড়ালে। শুধু একটি কথা নয়, মানুষের সঙ্গে মানুষ হয়ে থাকার এক সুন্দর শিক্ষা। হ্যাঁ বন্ধু, এই নিয়েই আজকের আজ রাতে পর্বে আমরা কথা বলবো। কথা হবে সম্মান, সম্পর্ক, সংবেদনশীলতার আমাদের প্রতিদিনের আচরণ নিয়ে। সঙ্গে থাকবেন, শুনবেন আমাদের অনুষ্ঠান, ভাববেন আর নিজের জীবনের সঙ্গে কিছু মুহূর্তের সঙ্গে কিন্তু মিলিয়ে দেখবেন। তাহলে আমাদের আজকের রাজরাতের বিষয়, প্রশংসা প্রকাশ্যে, অপমান আড়ালে। আমি শুনব আপনাদের থেকে। আশা করছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে অনেকটা বেশি অভিজ্ঞ, আমার তুলনায় তো অবশ্যই অনেক বেশি অভিজ্ঞ। তাই আমি আপনাদের থেকে শুনবো এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে, শুনবো আপনাদের থেকে, শিখবো আপনাদের থেকে। তাই চলুন শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আর হ্যাঁ, আমাদের ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য, 03-81-2326-253। আজ কোনো এক কারণে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল নেই, তাই মেসেজ আজ আমরা পড়তে পারছি না, কিন্তু ফোন নম্বর খোলা রয়েছে আমাদের 03-81-2326-253। এই নম্বরে আপনারা প্রত্যেকেই ফোন করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্তরে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতে কিন্তু একজন শ্রোতা বন্ধুকে সঙ্গে পেয়ে গেছি, কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আরেকবার বলবেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, রেডিও অফ করে নিন। প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে। প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে, মানে প্রশংসাটা সবার সামনে করতে হয় আর অপমান সেটা সামনে করতে নেই, আড়ালে করতে হয়। বললাম প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে, এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি। ম্যাডাম আপনি পরে চেষ্টা করুন, হয়তো ফোন লাইনে কোনো ইস্যু রয়েছে।

0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন, সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে বলছেন? নমস্কার,
1: নমস্কার,
0: কে বলছেন বন্ধু?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: তো আজকের প্রসঙ্গ হচ্ছে প্রশংসা প্রকাশ্যে অপমান
0: আড়ালে। হ্যাঁ ঠিক।
1: তো আমরা দৈনন্দিন অফিসে সমাজে অনেক কাজ করে থাকি, যার মধ্যে সবচেয়ে ত্রুটিমুক্ত থাকবে এমনটা কিন্তু নয়।
0: একেবারে
1: কিছু সুন্দর, কিছু সুন্দর সঠিক হবে, আবার কিছু ত্রুটিও থাকবে।
0: ঠিক ঠিক।
1: আর যে কাজ না করে সে তো কিছু কিছু হবে না, ভুল ত্রুটি কিছুই থাকবে। অফিস বা কর্মক্ষেত্রে কাজের সুষ্ঠু পরিবেশ এবং কর্মীদের কাজের গতি বাড়ার লক্ষ্যে একজন উদ্যতন কর্তৃপক্ষের আচরণ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ।
0: একেবারেই সঠিক, একেবারেই সঠিক।
1: আজকের যে প্রসঙ্গে রাখা হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে সকলের সামনে প্রশংসা আড়ালে অপমান বা সমালোচনা, এই নীতিটি ব্যবহার করলে কর্মীর আত্মবিশ্বাস বাড়ে এবং সে উৎসাহ নিয়ে সংশোধিত রূপে কাজের গতি কিন্তু বাড়ানোর জন্য সচেষ্ট হবে।
0: একেবারেই সঠিক।
1: হ্যাঁ, সকলের সামনে অপমান বা সমালোচনা করলে কর্মীরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে।
0: একেবারেই সঠিক।
1: প্রতিষ্ঠান এবং ঊর্ধ্বতন কর্মীর প্রতিও তার খুব জন্মে কাজের প্রতি গতি কমে যাবে।
0: ঠিক।
1: তাই আড়ালে ডেকে বুঝিয়ে বলাই কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটরের কাজ।
0: একেবারেই একেবারেই।
1: কাজের দায়িত্ব এবং লক্ষ্য সম্বন্ধে কর্মীদের স্পষ্ট ধারণা থাকলে কর্মীরা কিন্তু লক্ষ্য পূরণে সবসময় সজাগ থাকবে। প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে প্রয়োজন মতন শিক্ষকের ভূমিকা নিলে কিন্তু কর্মীরা সর্বদাই কিন্তু সহযোগিতা করতে সচেষ্ট হবে। আমি নিজে একজন প্রাক্তন ব্যাংক ম্যানেজার হিসাবে এই নীতি ফলো আপ করে সুফল পেয়েছি। কোনো কর্মী ধরুন একদিন দেরি করলো সকালবেলা আসতে, অফিসে ঢুকতে দেরি করলো, তখন যদি আমি তাকে ক্রিটিক্যাল নার্সারি করি, অর্থাৎ তাকে যদি সরাসরি ডেকে বলি তুমি দেরি করলে কেন, এত দেরি হয়ে গেল, এটা তো ঠিক না, তোকে যদি আমি বলি, সে কিন্তু আমার প্রতি একটু মনোকষ্ট পাবে বা সবার সামনে যে এটা করলাম এটা কিন্তু ঠিক হবে না, ক্রিটিক্যাল নার্সারি বলে থাকি আমরা। আর তখন আমি যদি সেকে পরবর্তী সময় কিছু না বলে পরবর্তী সময় একটু ডেকে বলি তোমার বাড়িতে কি আজকে কোনো অসুবিধা ছিল, কেউ অতিথিতে তুই এসছে নাকি, তো এইভাবে যদি তাকে বুঝিয়ে বলি, সে তখন দেখা গেল যে সে আর ইনডাইরেক্টলি বুঝে গেল যে আমার এটা কাজটা ঠিক হয়নি। অন্যদিন কিন্তু দেরি করেও আসতো একটু চিন্তা করবে, আর ওই দিন যে দেরি করলো সে কিন্তু এটা পুষিয়ে দিয়ে যাবে, একটু কাজের গতিটা বাড়িয়ে দিয়ে যে প্রতিষ্ঠানকেও সহযোগিতা করবে। এই যে আজকের আপনি প্রসঙ্গটা সুন্দর প্রসঙ্গে এনেছেন, এটা কিন্তু অফিস কাচারি কিংবা কোনো প্রতিষ্ঠানের
0: কর্মক্ষেত্রে খুব প্রয়োজন,
1: একান্ত প্রয়োজন।
0: ঠিক, একেবারে
1: আমি মনে করি। সুতরাং এই এই নীতিটা ফলো আপ করা প্রত্যেকেরই প্রয়োজন, বাড়ি ঘরও এটাকে যদি আমরা ফলো আপ করি কিন্তু সুন্দর একটা পরিবেশ থাকবে,
0: সবক্ষেত্রে এটা দরকার কিন্তু,
1: প্রযোজ্য।
0: হ্যাঁ একেবারে
1: প্রযোজ্য থাকবে বল। হ্যাঁ, তাহলে ভালো হবে, সবাই ঠিকঠিক মতো চলতে পারবে, ভালোভাবে থাকতে হবে, পরিবেশটা বজায় থাকবে।
0: আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা দিয়ে এত সুন্দরভাবে ব্যক্ত করলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধু।
1: নমস্কার,
0: খুব খুশি হলাম, ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
1: ভালো লাগে।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, খুব সুন্দরভাবে কিন্তু বন্ধু ব্যক্ত করলেন একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে। উনি ওনার কর্মক্ষেত্রে ঠিক যেভাবে এই জিনিসটাকে ফলো করতেন।

0: এই বিষয়টাকে তিনি দেখতেন, সেভাবেই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং ঠিক এই অভিজ্ঞতাগুলো জানার জন্যই কিন্তু আমাদের আজকের এই বিষয়টা রাখা। আর আপনারা জানেন আমাদের এই আজ রাতে পর্বে আমরা প্রতিনিয়ত এরকম কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কোনো না কোনোভাবে কোথাও না কোথাও আমাদেরকে আরও একটু বেশি সমৃদ্ধ করবে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন ম্যাডাম।
1: হ্যাঁ দেখুন দিদিভাই, খুব সুন্দর বিষয়। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা আপনার মুখের সামনে খুব প্রশংসা করে, হ্যাঁ, আবার মানে পিছনে তার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলা, তাকে অপমান করা, এগুলো কিন্তু প্রায় আমরা দেখি হয় করে অনেক মানুষই। এরকম মানুষ আমাদের সমাজেই রয়েছে, সচরাচর আমরা তাদেরকে দেখতেও পাই, বা এরকম ঘটনা আমার সঙ্গেও অনেকবার ঘটেছে। তবে আমি কিন্তু যাকে যে কথাটা বলি, যা বলি, সেটা কিন্তু তার ভালোই হোক আর খারাপই হোক, তার মুখে মুখেই বলে দিই, তাতে তার সঙ্গে আমার বনিবনা হলো হলো, না হলো না হলো। আমি কিন্তু পরিষ্কারই বলে দিই, সে ভালো করলেও বলি, আবার খারাপ করলেও বলি যে না, তোমার এই কাজটা করা ঠিক হয়নি। আর ভালো করলে তো সে সামনাসামনি তো অবশ্যই বলি, হ্যাঁ, কিন্তু আমি খারাপটাও তার মুখের সামনেই কিন্তু বলি, কিন্তু ওই পিছনে আড়ালে আবডালে, হ্যাঁ, অন্যজনের কাছে বলা, এইটা আমি করি না খুব একটা। তবে এরকম মানুষ আছে সমাজে, আমাদের সব রকম মানুষকে নিয়েই তো চলতে হয়, বিশেষ করে যারা কাজের জায়গায় আছেন, সেরকম তাদের ক্ষেত্রে তো এইটা খুবই প্রযোজ্য। হ্যাঁ, এই বিষয়টা।
0: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
1: হ্যাঁ ধন্যবাদ,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। ম্যাডাম আপনি খুব ভালো বললেন, তবে এক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই যে আমাদের আজকের বিষয় হচ্ছে প্রশংসা প্রকাশ্যে অপমান আড়ালি। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো সমালোচনার বিষয় নিয়ে কথা বলছি না, যে সামনে একরকম বলবো পেছনে একরকম বলবো। আমরা এখানে অপমান কথাটা বা অপমান যে বিষয়টাকে আমরা বুঝিয়ে থাকি, সবার সামনে ডেকে এনে একরকমভাবে অপদস্থ করা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজ আমরা কথা বলছি। কখনো কখনো দেখবেন যে একটা মানুষের খুব ভালো একটা কাজ দেখে আমরা চুপ করে থাকি, ভাবি সে তো জানেই যে সে ভালো করেছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা অনেকটা বেশি, সবাই অনেকটা বেশি কনফিডেন্ট থাকি যে এটা বলার কিছু নেই। আবার এক্ষেত্রে আমরা এটাও ভেবে থাকি যে বললে হয়তো সে অনেকটা বেশি হেভি হয়ে যাবে, অহংকার হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন তো, মানুষ সবসময় নিজের ভালো দিকগুলো সম্পর্কে এতটা নিশ্চিত থাকে না। হয়তো সে কিছু কিছু জানে যে আমি এটা করতে পারি, কিন্তু একটু বললে সে আরও বেশি কনফিডেন্ট হয়, সেই কাজের প্রতি আরও অনেকটা বেশি সে বিশ্বস্ত বা অনেকটা বিশ্বাস সে নিজের প্রতি রেখে থাকে। কখনো একটা ছোট্ট কথা যে তুমি খুব ভালো করেছো বা তোমার এই চেষ্টাটা সত্যিই ভালো লেগেছে, তোমার উপর ভরসা করা, যে এই ছোট ছোট কথাগুলো না আমাদের সত্যি আরও অনেক বেশি সমৃদ্ধ করে। এই ছোট্ট কথাগুলোই একজন মানুষকে একটু ভালো হওয়ার সাহস দেয়, জানেন তো। অথচ ভুল হলে তখন আমরা অনেক সময় ঠিক তার উল্টোটা করি, অনেকটা জোরে বলে ফেলি, আরও দুজনকে শুনিয়ে বলি, কখনো মজা করে বলি, কখনো রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা সেই মানুষটা অনেক দিন ভুলতে পারে না। তাই আজকের কথাটা খুব সহজ কিন্তু একেবারেই, প্রশংসা প্রকাশ্যে আর অপমানটা আড়ালে। বরং আরও ভালো করে ভালো করে যদি আমি বলতে চাই, এটাকে আরও যদি ব্যক্ত করতে চাই, যে ভালোটা সবার সামনে বলুন, ভুলটা একান্তে বুঝিয়ে দিন। এখানে বাকি তাকে না নিয়ে বাকি আরও পাঁচজনকে নিয়ে পেছনে সমালোচনা করা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজ আমরা কথা বলছি না। আজ আমরা অপমান আর প্রশংসা এই বিষয়টা নিয়ে কথা বলছি। এই প্রশংসা শব্দটা একটা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে, সেইটা কিন্তু তার ফলাফল বা তার উদাহরণ আমরা প্রত্যেকেই আমরা নিজেদের জীবনে পেয়ে থাকি। আর অপমান এই বিষয়টাও একজন মানুষকে ঠিক কতটা দ্বিধাগ্রস্ত বা কতটা অপমানজনক অবস্থায় ফেলতে পারে সেটাও আমরা জানি। আর আজ এই সোশ্যাল মিডিয়া খুললেই এই সামান্য একটা কথাতে, সামান্য একটা অপমান, মানে এই অনুভূতিটা যে আমাদের কতটা খতরনাক হতে পারে, এইটা বোধহয় আমরা সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল সবাই দেখতে পাচ্ছি। যে সামান্য একটা কথা, একটা ভুল বোঝাবুঝিতেই আমাদের মনে সেটা কতটা আঘাত আনতে পারে। ঠিক তাই নিয়ে আজ আমরা কথা বলছি, প্রশংসা প্রকাশ্যে অপমান আড়ালে। আমাদের প্রত্যেকের মতামত আলাদা হতেই পারে, আর ঠিক সেই কারণেই আপনাদের অভিজ্ঞতা শুনতে, আপনাদের মতামত শুনতে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান আজ রাতে পর্ব। আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত চেষ্টা করে থাকি এরকম কোনো বিষয় নিয়ে কথা বলতে যেটা শুনে আমাদের কোনো শ্রোতা বন্ধু বা আমরা প্রত্যেকেই কিন্তু আরও অনেকটা বেশি জানবো

0: শুনবো, শিখবো এবং অভিজ্ঞতা অর্জন করব। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সেনমুর আলম।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: দেখুন দিদি, কে কি বললো, কে ভালো বললো, মন্দ বললো, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যদি কেউ ভালো কাজ করে থাকে, তাকে যদি আমি খুব উৎসাহিত করতে পারি, দেখবেন সেই কাজে তার আগ্রহ বাড়বে, সেই কাজটা সে মনোযোগ সহকারে করতে ইচ্ছুক হবে। আর সেই সঙ্গে বলি দিদি, আমার যদি কাউকে মনে হয় যে ও কিছু ভুল বললো আমার সম্বন্ধে, তাকে আমাকে অপমান করতে হবে, সে অপমানটা কিন্তু লোক সমাজের সঙ্গমে সামনে না, তাকে আমি সাইডে ডেকে যদি বুঝিয়ে বলি যে এটা কিন্তু তুমি ঠিক বললে না, এটা কিন্তু ভুল বললে। হ্যাঁ, তা এইভাবে যদি বলা যায় দেখবেন এমন হতে পারে যে তার সঙ্গে আমার সুসম্পর্ক করতে পারে, সে তার ভুলটা সে নিজে বুঝবে যে হ্যাঁ আমি তো ঠিক করেছি, অথচ লোক সমাজের মাঝে আমার কিছু বললো না, আমাকে সাইডে ডেকে বললো, তখন সে দেখবেন সে অটোমেটিক তার মুখ থেকে বেরিয়ে আসবে যে দাদা কিছু মনে করেন না, এটা আমার একটু অথচ দেখবেন পরবর্তী সময়ে তার সঙ্গে আমার যে সম্পর্কটা সে সম্পর্কে দৃঢ় হবে। কিন্তু যখন আমি লোক সমাজের মাঝে তাকে অপদস্থ করলাম যে নিজে আমি একটু বেশ ভালো বেশ ওয়েট বলা হলাম, সেটা কিন্তু ঠিক না। আমি নিজের ওয়েটটা বজায় রাখতে গিয়ে তাকে লোক সমাজের মাঝে অপদস্থ করলাম, তাতে করে তার জেদটা কিন্তু বাড়বে, সে কিন্তু আমার প্রতি সন্তুষ্ট হবে না। অতএব এমন এমন কিছু বলতে হবে যে যাতে করে মানে সে আমার প্রতি অসন্তুষ্ট না হয়।
0: একেবারেই সঠিক।
1: আর এইভাবে চললে দেখবেন সব দিক থেকে ভালো থাকা যায়, মানসিক দিক থেকে ভালো থাকা যায়, মানসিক কোনো দুশ্চিন্তার মধ্যে জড়ানো যায় না। এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
0: অসংখ্য ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। ভালো বললেন বন্ধু, একেবারেই। আমরা এই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা কথা বলছি, ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি বা বোঝাতে চাইছি। আশা করছি বন্ধু আপনারা যারা শুনছেন এই মুহূর্তে আমার কথা শুনতে পারছেন অবশ্যই এবং বুঝতেও পারছেন, এটাও আমি আশা করছি, যে এই অপমান বিষয়টা বা এই অপমানজনক কোনো কথা বা অপমানজনক কোনো শব্দ যে একটা মানুষকে মানসিকভাবে কতটা আঘাত দিতে পারে, তাকে যে ঠিক কতটা ভেঙে দিতে পারে, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। এবং আপনি যাকে কোনো নেগেটিভ কথা বলছেন তার জায়গায় যদি একবার নিজেকে রেখে ভাবি না আমরা সেই মুহূর্তে, তাহলে হয়তো কোথাও গিয়ে আমরা একবার হলেও চিন্তা করব যে না এইভাবে কি আমার কথাটা বলা উচিত। কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমরা সেই মুহূর্তে সেই কথাটা ভাবি না, আমরা এড়িয়ে যাই, আমরা ভাবি যে না আমি কথাটা বলে দিলাম, ব্যাস আমি ঠিক। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, প্রশংসাটা অল্প হলেও আপনার করা উচিত সামনে। আর যে বন্ধু যে একটু আগে কথাটা বললেন যে সে যদি কোনো ভুল করে থাকে, তাকে আমি অবশ্যই বলবো, ভুলটাকে আমি ছেড়ে দেব না, ভুল বলে ভুলটা আমি সংশোধন করব। তবে সেই সংশোধনেরও তো একটা সুন্দর ভাষা রয়েছে, সুন্দর পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আমরা অবলম্বন করব। ঠিক তাই নিয়েই আমরা আজকে কথা বলছি। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখাতিয়া রমন বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
2: দেখুন, প্রতিটা মানুষ, আমি বলে নাই, প্রতিটা মানুষ কিন্তু যেমন কিছু খারাপ গুণ থাকে তেমন ভালো গুণই থাকে।
0: ঠিক ঠিক ঠিক।
2: তো আমরা তো কেউ শুধু ভালোটা না, খারাপ মন্দ ভালো সবকিছুই নিয়ে আমাদের জীবন। তো এই যে প্রশংসা করা সামনে আর গোপনে তার বদনাম করা, এই দেওয়ালটা ওই আমাদের দুটো গুণ আছে বলেই আমরা করি, কিন্তু এটা কখনোই উচিত নয়। আমার মনে হয় প্রশংসা যদি সামনে করা যায় তাহলে সেই মানুষটা কিন্তু আরো ভালো কাজ করার উৎসাহ প্রেরণা পাবে।
0: ঠিক ঠিক ঠিক।
2: আর ওই পিছনে যেটা বদনাম, ব্যাকে যেটা বদনাম করছে ওটা না করে সামনাসামনি বদনামটা করা ভালো, তাহলে কিন্তু সেই মানুষটা সোজা হবার সুযোগ পাবে। যদি কিছু ত্রুটি থাকে তাহলে পিছনে নয় তার সামনে বলো যে তুমি বাবু সবটাই ঠিক আছে কিন্তু এইগুলো দোষ, তিনি তাহলে শুধরে নেবার চেষ্টা করবেন।
0: আচ্ছা,
2: এ সত্যি তো। তাহলে আমি চাইছি যেমন প্রশংসাটাও সামনে হোক তেমনি তার যে দোষ যেগুলো আছে সেইগুলো সামনে তুলে ধরা হোক, তাহলে একটা মানুষ কিন্তু খাঁটি সোনা হতে বেশি তার সময় লাগবে না। আমরা যদি এইটা করতে থাকি, তা মানুষ তো পরিবর্তনশীল, প্রত্যহ সে পরিবর্তন করছে নিজেকে,

0: শরীর রাগ একটু বেশি, সে একটু রাগ কমবার চেষ্টা করবে। কেউ হয়তো একটু মিথ্যা কথা বেশি বলে, সে মিথ্যাটা আর বলবে না, অপ্রিয় হলেও সত্য কথাটা সে বলে যাবে। তো এইভাবে কিন্তু অনেক সময় চরিত্র গঠনের একটা সুযোগ থাকে। এটুকু বললাম, ভালো থাকবেন।
1: অবশ্যই অবশ্যই, খুব ভালো থাকবেন বন্ধু, ভালো লাগলো কথা বলে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্তী। আমাদের স্টুডিওর ঘুরুতে এই মুহূর্তে সময় ঠিক রাত 9:51 হয়ে 58 সেকেন্ড। আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি কিন্তু থাকবো আপনাদের সঙ্গে ঠিক রাত 11:00 পর্যন্ত। তবে একটু জানিয়ে দিই যে ঠিক রাত 10:00 কিন্তু দিল্লি কেন্দ্র থেকে একটি অনুষ্ঠান, 20তম এশিয়ান গেমসের একটি অনুষ্ঠান প্রচারিত হবে। সেই অনুষ্ঠানটি 20 মিনিট আপনারা শুনবেন, তারপর আমি আবার ফিরে আসব আমাদের এই আজ রাতে পর্বটি নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন কিন্তু আরও একজন বন্ধু, একটু কথা বলে নি। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভূতপুর থেকে প্রবীর কুমার মণ্ডল, দিদি ভাই।
1: হ্যাঁ বলুন বন্ধু।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমি তো একজন আর্মি ক্যাম্পের কন্ট্রাক্টর, তো দেখুন আমাদের কাজের মধ্যে কিছু কিছু লেবার আছে
1: বন্ধু। আপনি একটু, আমি বলছি আপনি একটু আপনার রেডিওটা একটু অফ করে নেবেন।
2: হ্যাঁ রেডিও তো বাজে নাই দিদি ভাই,
1: আওয়াজ হচ্ছে কিছু একটা। ঠিক আছে, এবারে বলুন।
2: হ্যাঁ বলছি যে আমি তো আর্মি ক্যাম্পের কন্ট্রাক্টর একজন, তো আমাদের এই কন্ট্রাক্টরি কাজে কিছু কিছু লেবার আছে দিদি ভাই, তাদেরকে যতই ভালোভাবে বুঝিয়ে বলা হোক তারা কিন্তু ফাঁকি মারতে এক্সপার্ট। তার মধ্যে আমি কিন্তু তাদেরকে বুঝিয়ে বলি যে দেখো তোমরা এরকম করো না, মানে অনেক সময় দেখবেন একটা সময় খেতে বসে ওরা, আবার দুটোর সময় ওদের খাবার ব্রেক ওটা হয়ে যায়, আবার কাজে লাগে। তো আমি কিছু কিছু লেবার দেখেছি ঠিক আপনার 12:30 সময় খেয়ে নিচ্ছে, এবারে খেতে বসে গেছে সেইখানে আমি যদি কিছু বলি তাহলে ওরা হয়তো আরো ফাঁকি মারবে। তখন আমি বলি যে ঠিক আছে খেয়ে নিয়েছিস, খেয়ে নে, হ্যাঁ তো 1:30 সময় উঠে ওই কাজগুলো করে দিস। তো সেইগুলো ওরা আর কি বোঝে যে ঠিক এইটা তো বাবু আমাকে ঠিক কথাই বললো, আমি তো আগেই খেতে বসে গেছি, তো ঠিক আছে সেই কাজটা আমার কিন্তু পুষিয়ে দেয়। এবং তাকে যদি আমি ওই খাবার থেকে উঠিয়ে দিয়ে অপমান করে বলি যে কাল থেকে তোকে আসতে হবে না, তাহলে কিন্তু আরো যে 4-5 জন বসে আছে ওর সাথে খাচ্ছে তারা কিন্তু সেইটা অপমান বোধ করবে। তো সেই জায়গা থেকে যদি আমি অনেক সময় তাদেরকে ওই হাত বুলিয়ে কাজ করিয়ে নেওয়া ওই কাজটা যদি করি না তাদের কাছে, তারা ভাবলো বাবু তো আমাকে প্রশংসাও করলো কিন্তু কিছু বললো না। তো পরে যখন আমি আর কি ওকে আলাদা ভাবে ডেকে নিয়ে চল চা খেয়ে আসি, তো চা খেতে খেতে বলি যে তুই যে বসে গেলি 12:30 সময় খেতে, আরো 5 জন তো খেতে বসে গেল, তো সেইটা তুই খাবি কিন্তু ওদেরকে না দেখিয়ে তুই আলাদা নিয়ে গিয়ে খেয়ে নিয়ে চলে আসবি, তাহলে তো ওই 5 জন বসবে না। তো এ তখন তো সে বলে আজকে ভুল হয়ে গেছে বাবু, আমি আর কোনোদিন করব না। এই যে ভাবে বুঝিয়ে দেওয়া, এই যে এই জায়গাটায় কিন্তু তাকে আমি মানে চা খাতে খেতে খেতে সে আমি আমার 10 টাকা যাক চা খেতে, কিন্তু তার সেই বিবেক বুদ্ধিটাতে আমি কিন্তু তার ওইখানে আঘাত করলাম। সে কিন্তু তার পরের দিন থেকে আমাকে মানে সেই জায়গাটা কিন্তু আমাকে পুচিয়ে দেয়। এবং আমি দেখেছি আমি অনেক সময় রেগে গিয়ে অনেক সময় অনেক লেবারকে হয়তো বলে ফেলি যে এই রকম করে কাজ করিস না, তুই আসিস না, আবার তাকে নিয়ে গিয়ে পরবর্তীকালে ওই চা সিঙ্গারা খাইয়ে দিয়ে তাকে মানে এত ভালোবাসি, তখন সেভাবে না ও বাবু রেগে গিয়ে ওটা বলে দেয়, পরে ইয়ে হলো।
1: এর থেকেও বড় কথা বন্ধু, আপনার কথা শুনে আমার যেটা বলতে ইচ্ছে করছে, এই যে আপনি বললেন আপনি তাকে একা করে ডেকে নিয়ে গিয়ে চা খাওয়ার সময় চা খেতে খেতে সেই কথাটা বোঝালেন, এতে কিন্তু তার সম্মানটা আপনি বজায় রেখে তারপর তার ভুলটা তাকে সংশোধন করে দিয়েছেন। আর এইটাই সব থেকে বেশি দরকার, সম্মানটুকু বজায় রেখে যদি আমরা ভুলটাকে সংশোধন করিয়ে দিতে পারি সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসটাও অনেকটা বেড়ে যায় এবং সে বুঝতেও পারে যে আমি ঠিক কোন জায়গায় ভুল করেছি, কোনটা আমার পরিবর্তন করা দরকার।
2: কিন্তু দিদি ভাই একটা কথা বলি, এর এর বিনিময়ে আমি ফিডব্যাকটা দারুণ পাই,
1: একেবারে একেবারে।
2: এই এই ফিডব্যাকটার জন্য আমি কিন্তু আমার কাছে লেবার যতই আমার কাজের ইয়ে হোক লেবার কিন্তু আমার কাছেই আসে, আমি তাদেরকে 10-20 টাকা হয়তো খেতে দিলাম কি কিছু করতে দিলাম, ওগুলো হিসাবের মধ্যে নয় কিন্তু তারা জানে বাবুর এই ব্যবহারটা ভালোবাসাটা
1: একেবারে

0: হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো
1: অবশ্যই, খুব ভালো বললেন বন্ধু, ধন্যবাদ আপনাকে,
0: দিদি ভাই।
1: সঙ্গে থাকুন একেবারেই বন্ধু। আর কিছুটা সময় আছে, এই 10টা বাজার আগে যে মুহূর্তটা আমরা আজ রাতে পর্বটি নিয়ে আছি, তারপর 10টা 20 থেকে আমরা কিন্তু আবার ব্যাক করছি এই আজ রাতে পর্ব নিয়ে, কারণ আপনারা জানেন যে আমাদের দিল্লি কেন্দ্র থেকে একটি অনুষ্ঠান, এশিয়ান গেমসের হাইলাইটস অনুষ্ঠান আমরা কিন্তু শুনবো। আর এই মুহূর্তে আমাদের ঘড়িতে সময় ঠিক রাত 9:56 হয়ে 57 সেকেন্ড, আর 4 মিনিট 3 মিনিট মতো আছি এই পর্বে। এবারে চলুন একটা ছোট্ট করে একটা গান শুনি, তারপর আমরা চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে, তারপর আবার ফিরে কথা হচ্ছে। সঙ্গে থাকবেন সবাই আর শুনবেন কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আর আজকে আমাদের বিষয় প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে। এই বিষয়ে আপনাদের আরও অনেক মতামত অভিজ্ঞতা শোনা কিন্তু বাকি রয়েছে, আমি কিন্তু ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি, আপনাদের বন্ধু নিবেদিতা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের আজ রাতে পর্ব নিয়ে আমি আছি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। তবে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ রাত 10টা থেকে কিন্তু আপনারা শুনবেন আমাদের 20তম এশিয়ান গেমসের হাইলাইটস, কিছু অনুষ্ঠানের সেই বিবৃতি আপনারা শুনবেন, এবং তারপরেই কিন্তু আমরা আবার ফিরে আসছি একইভাবে, একই কথা নিয়ে, একই বিষয় নিয়ে, একই অনুভূতি নিয়ে আজ রাতে পর্বটি নিয়ে। ঠিক 10:20 সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন, কিন্তু আমি থাকবো আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। আর এখন আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত 20তম এশিয়ান গেমসের এই অনুষ্ঠানটি সঙ্গে থাকবেন, শুনবেন এই অনুষ্ঠানটি।

শ্রোতা বন্ধু, ফিরে এলাম 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এই মুহূর্তে আপনারা শুনছেন আবারও আপনাদের সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদেরই অনেক অপেক্ষারই প্রিয় পর্ব আজ রাতে পর্ব নিয়ে। আমরা কথা বলছিলাম আজ রাতে পর্বে প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে এই বিষয় নিয়ে, কারণ কাউকে সংশোধন করার অধিকার আর কাউকে অপমান করার অধিকার কিন্তু এক জিনিস নয়। এই ধরুন না একটা বাচ্চা যে পরীক্ষায় খুব ভালো করেছে, আমরা কি করি? সবার সামনে বলি, দেখেছো কি ভালো করেছে। এটা শুনে বাচ্চাটার মুখে যে আনন্দটা আসে সেটা শুধু একটা নম্বরের আনন্দ নয়, ও বুঝতে পারে যে তার পরিশ্রমটা কেউ দেখেছে। কিন্তু সেই বাচ্চাটাই যদি ভুল করে, তখন যদি সবার সামনে বলা হয় তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে সে ভুলটা থেকে শিক্ষা নেবে নাকি নিজের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করবে? একটা ভুল কাজকে ভুল বলা যায়, কিন্তু একটা মানুষকে ভুল মানুষ বানিয়ে দেওয়া যায় না। আমাদের বড়দের ক্ষেত্রেও কিন্তু একই কথা। অফিসে, কর্মক্ষেত্রে, বন্ধুত্বে, পরিবারে আমরা প্রত্যেকেই কখনো না কখনো ভুল করি। কেউ ভুল করলে তাকে বলা দরকার অবশ্যই, কিন্তু একটা প্রশ্ন আছে, আমরা কি সত্যিই তাকে সংশোধন করতে চাই নাকি নিজের রাগটা তার উপর প্রকাশ করতে চাই? এই দুটো জিনিস কিন্তু এক নয় বন্ধু। আর

0: এই কাজটা ঠিক হয়নি, এইটা বলাটা এটা সংশোধন। আর তুমি সবসময় এমনই করো, তোমার দ্বারা কিছুই হবে না, এটা তার ব্যক্তিত্বকে বা সেই ব্যক্তিকে আঘাত করা। প্রথম কথাটা মানুষকে ভাবতে শেখায়, আর দ্বিতীয় যে কথাটা বললাম সেটা মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। আর একটা ব্যাপার আমরা অনেক সময় ভুলে যাই, যে মানুষটার ভুল নিয়ে আমরা সবার সামনে হাসাহাসি করছি, সে হয়তো কিছু বলছে না, হয়তো চুপ করে আছে, হয়তো হাসির সঙ্গে হাসছে, কিন্তু তার ভেতরে কী হচ্ছে সেটা আমরা জানি না। মানুষের কষ্টেরও তো একটা নীরবতা আছে, সব অপমানের উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিছু অপমান মানুষ মনে রেখে দেয়, আর সেই মনে রেখে দেওয়াটাই ধীরে ধীরে একটা বিষাক্ত সম্পর্ক তৈরি করে ফেলে। কিছু কথা সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে মানুষটা কথাটা বলেছিল সে হয়তো কয়েক মিনিট পরেই সে ভুলে গেছে, কিন্তু যে শুনেছে কথাটা, যাকে বলা হয়েছে, সে হয়তো বছরের পর বছরেও সেই কথাটা কিন্তু মনে রাখে। তাই কথা বলার আগে একটু থামা দরকার, একটু ভাবা দরকার, আমি যা বলতে যাচ্ছি, যা বলবো, সেটা কি মানুষটাকে ভালো হতে সাহায্য করবে নাকি শুধু তাকে ছোট করবে। এই নিয়েই আজ আমাদের আলোচনা, আমাদের আজকের রাজরাতের বিষয়, প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে। এই ব্যাপারে আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের চিন্তাভাবনা আমি শুনব। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা, আর সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধুও। কথা বলে নেওয়া যায় না, কথাটা বলতে যাব ভাবছি, তখনই ফোনটা কেটে গেল। অবশ্যই বন্ধু আপনি আরও একবার চেষ্টা করুন, অবশ্যই কথা হবে। আমি রয়েছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। 0381-232-6253 এই ফোন নম্বরে আপনারা প্রত্যেকেই ফোন করতে পারেন। আজ কোনো এক কারণে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল নেই, এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারছি না, তাই দুঃখিত, আপনারা সবাই ফোন করবেন 0381-232-6253। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বন্ধু বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি,
0: বলুন।
1: যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে, সেই প্রসঙ্গে আমি কথাটা বলছি। আমি যখন এখন ইলেকট্রিশিয়ানের কন্ট্রাক্টর আছি, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। আমি যখন চাকরি পাইনি তখন আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান কাজটি আমি শিখেছি। শিখার পর হঠাৎ করে তো কাজ করা যায় না, তখন যে কোনো একজন লোকের সাথে তখন বাধ্য হলাম যে কাজটা যে শিখলাম কাজটা তো আমার করতে হবে। তখন একটা লোকের সঙ্গে গিয়ে একটা কাজটা শিখলাম, শিখার পরে খালি ভুল আর ভুল। উনি আমাকে এমন যত্ন সহকারে খুব সম্মানভাবে যে কাজটা হাতে ধরিয়ে শিখিয়েছেন, কোনদিন উনার আমার যে ভুলগুলো হতো উনি আমাকে খুব যত্ন সহকারে আমাকে বুঝিয়ে বুঝিয়ে শিখাচ্ছে। আমি কাজটা খুব সুন্দর মনোযোগ দিয়ে আমি কাজটা শিখেছি। এখন আমার আন্ডারে ওখানে এই কাজটা শিখার পরে এখন আমি কন্ট্রাক্টর হিসেবে আমি সরকারি বেসরকারি কাজের দায়িত্ব করি নিয়ে পালন করি। এখন আমার হাতে আমার কাছে 20-25 জন স্টাফ আছে। ওই স্টাফগুলিও যখন বোলটোল করে তাদেরকেও আমি খুব সম্মানের সহিত হাতে জড়িয়ে দিই, এই এই কাজটা এইভাবে করো, এইভাবে সাইনটা করো, এইভাবে এইভাবে করো, এইভাবে এই জিনিসটা এইভাবে লাগাও, এইভাবে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তাদের তাদের কোনোদিন তমকি তমকি এইসব দেয়নি। তারপরে আমি যেরকম আদর যত্ন শিখিয়েছি
0: এভাবেই সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন বন্ধু। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধু। একই কথা কিন্তু আমরা সম্পর্কের ক্ষেত্রেও ভাবব, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা না এই বিষয়টাকে খুব এড়িয়ে যাই। আমরা যাকে ভালোবাসি তার ভুল আমরা জানবই, বন্ধুর ভুল হবে, ভাই বোনের ভুল হবে, স্বামী স্ত্রীর ভুল হবে, সহকর্মীর ভুল হবে, কিন্তু কাউকে ভালোবাসি বলেই কি তার দুর্বল জায়গাগুলো সবার সামনে বলে দেওয়ার অধিকার আমাদের হয়ে যায়? একেবারেই না। বরং কাছের মানুষ হওয়ার অর্থই হলো তার ভুলটা এমনভাবে বলা যাতে সে

0: নিজেকে নিরাপদ মনে করে। কারণ ভালো সম্পর্কের একটা বড় পরিচয় হলো, তুমি আমার ভুলটা জানো কিন্তু আমার সম্মানটাও তুমিই জানো। তাই আমাদের আজকের এই আজ রাতে পর্বের বিষয় প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো
1: দিদি,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি বিদ্যানগর দিলীপ মজুমদার।
0: বলুন।
1: তবে নাম খুব সুন্দর। আমার নাম হচ্ছে, আমার দুটা নাম, একটা নাম হলো ভোলেনাথ, একটা নাম হলো দিলীপ। প্রশংসা কথা বলছেন না? ভালো তো, প্রতি তো ভালো কথা রাখেন। প্রশংসা, আমি কোনো লোককে কথা বলার আগে নিজেকে নিজে ইন্টারভিউ দিই, আমি বুঝতে পারি প্রশ্নের উত্তরটা কি হবে, ঠিক কি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আচ্ছা ঠিক আছে, আমি এখন রাজার জন্য বাজার থেকে এগরোল নিয়ে এসেছি, দুইটা রাজার জন্য।
0: বন্ধু বিষয়ে কথা বলবেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ফোন করছেন আপনারা প্রত্যেকেই, তার জন্য সবাইকেই শ্রদ্ধা জানাই। এবং আমরা এই অনুষ্ঠান নিয়ে রাত 11টা পর্যন্ত রয়েছি, আমাদের ফোন লাইন অনেকেই ফোন করে ব্যস্ত পান। এবং সবার কাছে এইটুকু অনুরোধ, যারা ফোন করবেন সরাসরি আমাদের বিষয়ে কথা বলবেন, সবাইকে কথা বলার সুযোগ করে দেবেন। এবং এই বিষয়ের ছাড়া কোনো কথা বলে আমাদের এই অনুষ্ঠানের ছন্দটা নষ্ট করবেন না, সবার কাছে এটা অনুরোধ রইল। আমি আপনাদের বন্ধু রয়েছি আপনাদের সঙ্গে, আর ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য 0381-232-6253। এই নম্বরে ফোন করবেন এবং কথা বলবেন। আজ কোনো কারণবশত আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল নেই, তার জন্য এই মুহূর্তে মেসেজ পড়তে পারছি না আপনাদের, কিন্তু ফোনে কিন্তু আমি রয়েছি আপনাদের সঙ্গে, সরাসরি সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যালো, আমি দেবীশন গুপ্তা জয়নগর দশমীঘাট থেকে বলছি।
0: বলুন ম্যাডাম।
2: বলছেন ম্যাডাম?
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: ভীষণ ভীষণ স্লো, আপনার একটু জোরে বলুন, কথা শুনছি না আপনার, এত স্লো, বারবার দড়ি আর অফ হয়ে যায়।
0: আপনি আপনার কথাটা বলে যান।
2: সম্মুখে আর অপমান আড়ালে, মানুষকে প্রশংসা করার মতো মনও তৈরি থাকতে হয়। আমি যে একজনকে প্রশংসা করবো, আমি তো সেইভাবে মনটা তৈরি থাকতে হবে। নিন্দা করা সবাই পারে, কিন্তু নিন্দা করা, সামনাসামনি অপমান করলে মানুষের মনে যেই কষ্টটা হয়, সেই কষ্টটাই সে আমার গায়ে পড়বে। হ্যাঁ, তার মনে আঘাত হলে সে মন থেকে বলবে, আমাকে এত বড় অপমানটা করলো। এইটাই বুঝিয়ে বললে, দূরে নিয়ে তাকে দেখে বা শান্ত মতে তাকে দেখে বললে, সে তখন মনে কষ্ট নেবে না।
0: সঙ্গে
2: সঙ্গে না বললে, মানে হিট অফ দ্য মোমেন্টে না বললে, অন্য সময় বললে ম্যাডাম, হ্যাঁ হিট অফ দ্য মোমেন্টে না বললে ম্যাডাম, এই মহিলা আরে লোকটা তখন আনন্দে বলবে, বাড়ি আমার তো দোষটা তো উনি আড়ালে বলেছেন, আমার তো সামনে বলেননি। শুনতে পাচ্ছেন ম্যাডাম?
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: আমার কথা হলো, আমি আমি নিজে গুণী কি না মানুষের যে নিন্দা করব বা মানুষকে যে অপমান করব, আমি আমার মনটা দিয়ে আমি যাচাই করি, আমি সবাইকে প্রশংসার চোখেই দেখি। আর যদি কোনো রকম সমালোচনা হয় বা খারাপ কাজ দেখি, বুঝিয়ে বলি, বুঝিয়ে বলি, এটাই শান্ত মতে বুঝিয়ে বললে সে তার পথ ভ্রষ্ট যে হয়েছে এটা সে নিজে নেবে।
0: একেবারে একেবারে,
2: এইটুকুই বললাম ম্যাডাম,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বন্ধু। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেকেই অ্যাক্টিভ রয়েছি। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সময় এই বিষয়টা আরও অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। কখনো কারো ব্যক্তিগত ভুল, সম্পর্কের সমস্যা, পারিবারিক বিষয় সব কিছু প্রকাশ্যে এনে দেওয়া হয়। কেউ হয়তো রাগ করেছে, তাই পোস্ট। কেউ কষ্ট পেয়েছে, তাই স্ট্যাটাস। কেউ অপমানিত হয়েছে, তাই পাল্টা অপমান। তারপর দুজন মানুষের ব্যক্তিগত সমস্যা হয়ে যায় অনেক মানুষের আলোচনার বিষয়। সব কথা কি প্রকাশ্যে বলতে হয়? সব সত্যি কি সবাইকে জানাতে হয়? সব উত্তর কি সামাজিক মাধ্যমে দিতে হয়? হয়তো না। কিছু কথা ব্যক্তিগত থাকলেই তার মর্যাদা থাকে। তবে একটা কথা পরিষ্কার করা দরকার, অপমান আড়ালে মানে অন্যায়কে কিন্তু আড়াল করা নয়। হ্যাঁ, অপমান আড়াল করা মানে কিন্তু অন্যায়কে আড়াল করা নয়। কেউ ভুল করলে তাকে বুঝিয়ে বলতে হবে, কেউ অন্যায় করলে

0: প্রতিবাদ করতে হবে। কেউ কাউকে আঘাত করলে তার বিরুদ্ধে কথা বলারও প্রয়োজন হতে পারে, কিন্তু প্রতিবাদ আর অপমানের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কাজের সমালোচনা করা যায়, আচরণের সমালোচনা করা যায়, কিন্তু মানুষটাকে তার ভুলের সঙ্গে এক করে দেওয়া উচিত নয়। তুমি খারাপ এটা না বলে বলা যায় যে তোমার এই কাজটা উচিত হয়নি বা ঠিক হয়নি। শব্দ দুটো ছোট, কিন্তু পার্থক্যটা কিন্তু অনেকটা বিশাল, তাই না বন্ধু? আর ঠিক এ বিষয়ে কথা বলতে কিন্তু আরও একজন বন্ধু সঙ্গে রয়েছে। নমস্কার, কে বলছেন? না, কথা বলা হলো না এই মুহূর্তে। বন্ধু আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি কথা হবে। নমস্কার, কে বলছেন?
1: গুড ইভিনিং ম্যাডাম, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান বলছিলাম।
0: গুড ইভিনিং, বলুন।
1: হ্যাঁ, আমরা অবভিয়াসলি একটা কথা আমি বলতে চাই, আমরা প্রশংসা সবাই প্রত্যাশী, প্রশংসা পেতে আমরা খুব আগ্রহী। তা আমরা একটু প্রশংসা যদি কারো করি, সে যদি সফলতার শীর্ষে উঠতে চায়, তাতে ক্ষতি আমাদের কি আছে?
0: ঠিক ঠিক,
1: তাই না? তাদেরকে তো একটু অনুপ্রেরণা, একটু আগ্রহ দিলে ক্ষতি কিছু নেই।
0: একেবারে একেবারে।
1: দেখুন, আমি দেখেছি কিছু, আমি কিছু ছাত্রছাত্রী পড়াই, বুঝলেন তো, তাদের আমি ওই হাতের লেখা যখন দেখি তখন তাদেরকে বলি আমার থেকে তো হাতের লেখা ভালো হবে, তোমরা যখন উচ্চ মাধ্যমিক দেবে বা ডিগ্রি কোর্স হবে হাতের লেখা তা আরো ভালো হবে। তো এই যে প্রশংসা তারা দিয়ে, তারা কিন্তু কনফিডেন্সি লেভেলটা তাদের আরো কিছু বেড়ে যায়। এবং আমি দেখেছি যারা বক্তব্য রাখে তাদের, বিশেষ করে আমাদের মসজিদে কিছু মৌলানা সাহেবরা বক্তব্য রাখেন, আমি দেখেছি তাদের বক্তব্যের মধ্যে স্ববিরোধিতা থাকে, পরস্ববিরোধিতা থাকে। তো আমি যদি সামনে উঠে বলি যে মৌলানা সাহেব আপনি ওটা বললেন, ওটা কিন্তু আপনার কথার মধ্যে দুটো কথার অমিল হয়ে যাচ্ছে, বৈসাদৃশ্য হয়েছে, সেটা আমি বলাটা সে একটা অপমানজন, অপমানিত হবে সকলের কাছে। তা আমি তাকে অন্য সময় বলি আপনি ওই কথা দুটো বললেন না, ওই দুটো কিন্তু স্ববিরোধী কথা। আমি তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলি, বলে দারুণ বলেছেন কিন্তু আমার এটা ভুল ভুল হয়েছে। তো এইরকম ভাবে প্রশংসা করলে আমি দেখেছি অনেকে এগিয়ে গেছে। আমার জীবনে দেখেছি অনেক ছাত্রছাত্রী প্রশংসা দিয়ে তারা সাফল্যের চূড়ায় উঠেছে।
0: আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ বন্ধু। বন্ধু আবারও কথা হবে, তবে একটু গান শুনে নিই এই মুহূর্তে।

0: আমরা প্রত্যেকেই জীবনে এমন কারোর কথা মনে করতে পারি যিনি আমাদের সবার সামনে ছোট করেননি। হয়তো ভুল করেছিলাম, হয়তো খুব একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেই মানুষটা একদিন আলাদা করে আমাদের ডেকে বলেছিল, তুমি চাইলে এটা আরও ভালোভাবে করতে পারতে। এই কথাটা বকুনি ছিল না, এটা ছিল বিশ্বাস। আর হয়তো সেই কারণেই সেই কথাটা আমাদের আজও মনে আছে। আপনাদের জীবনেও হয়তো এরকম কেউ রয়েছেন, তাই না? কারণ কিছু মানুষ আমাদের ভুল দেখিয়ে দেন, কিন্তু আমাদের নিজেদের চোখে ছোট হতে দেন না। জীবনে এমন মানুষ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা প্রায় সময়ই কথাটা বলে থাকি, নিজেদেরকেও বলি অন্যদেরকেও বলি, যে নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়াটা অনেকটা বেশি অপমানের, অনেকটা বেশি লজ্জার। আমরা নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো দেখানোর জন্য অন্যের কাছে মিথ্যে কথা বলতেই পারি, কিন্তু নিজের কাছে সেটা আমরা বলতে পারি না। তাই নিজের কাছে পরিষ্কার থাকতে গেলে সেই বিষয়টা সম্পর্কে আমাদের অবগত থাকা অবশ্যই প্রয়োজন। সঙ্গে রয়েছেন আরও একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? বন্ধু আরেকবার বলবেন নামটা। কৌশিকী দত্ত? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলুন।
1: প্রশংসার সামনে আর ভুল আড়ালে, এই তো আজকের বিষয়।
0: অপমান আড়ালে, মানে সবার সামনে অপমান করতে নি সেটা না।
1: প্রশংসার সামনে, হ্যাঁ প্রশংসার সামনে করতে হয়। সেই জন্যই তো আমরা কাউকে যদি একটা ভালো কাজ করে গুড বলি, ভেরি গুড বলি, এটা হিউম্যান সাইকোলজি বলছে। প্রশংসা মানুষের কাছে সবসময় উন্নতি করে, তো প্রশংসা উন্নতি করে বা প্রশংসা আমরা সামনে করে বলেই তো বিভিন্ন রকম পুরস্কারের ব্যবস্থা আছে। হ্যাঁ, কেউ ভালো কাজ করলে আমরা তাকে পুরস্কৃত করি। আর তার যে ভুলটা সেটা আমরা আড়ালেই করি করবো, কারণ একটা কথা আছে যে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তা বুঝিয়ে বলি সমাগত না ভরে। যদি কাউকে আমরা সংশোধন করতে চাই তার ভুলটা, সেটা আমরা তাকে আলাদা করে ডেকে গোপনে বলবো।
0: একেবারে
1: এটুকুই শেয়ার করলাম।
0: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমরা নিজেরা কেমন বলুন তো? আমরা কি এমন মানুষ যে কারো ভালো কাজ দেখলে আমরা সেটা মুখে বলি? কারো সাফল্যে কি সত্যি করে আনন্দ পাই? জানবো আপনাদের থেকে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: শুভ সন্ধ্যা। আমি দিলীপ সরকার, খয়াপুর মারবার এখান
0: থেকে। হ্যাঁ বলুন বন্ধু।
2: ভালো আছেন তো আপনি?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ভালো। তবে সর্দি টর্দি আছে আর কি, ঠান্ডা গরমে ধরে। আসলে বিষয়টা দেখুন, আজ যেটা দেখেছেন যে প্রশংসা প্রকাশ্যে এবং অপমান আড়ালে, তাই তো?
0: ঠিক ঠিক, একেবারে।
2: আচ্ছা বিষয়টা দেখুন, এটা আমি বলি যেমন আপনি যদি প্রশংসা যদি প্রকাশ্য করেন, আমার মনে হয় সেটা অনেকটা কনফিডেন্সটা তারপর অনেকটা বেড়ে যায়। কারণ আমি এটা লক্ষ্য করেছি, আমি যখন খুব আগে যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন আমি ছোট ছোট বাচ্চাদের পড়াতাম।
0: আচ্ছা,
2: একটা সময় হতো কি, তারা মানে অনেক হাতের লেখা বলুন বা অনেক কিছু অঙ্ক করতে গিয়ে অনেকটু সমস্যা হতো, তো আমি তাদের কোনো সময় মানে কখনো মারপিট করিনি, তাদেরকে মারিনি, তাদের ব্যথাঘাত করিনি, কিন্তু আদর করে বন্ধুত্ব সুলভ ভাবে তাদেরকে বুঝাতাম এবং তাদেরকে উৎসাহ দিতাম যে তুমি তো এটা পেরেছো, আগামী আরো ভালো পারবে আমার মনে হবে, চেষ্টা করো।

0: এবং সকলের সামনে ওকে প্রশংসা করতাম যে ও দেখ এইরকমটা করেছে, আগামী দিন দেখবি তোদের থেকে ফার্স্ট থাকবে।
1: একেবারে
0: তো লক্ষ্য করতাম যে সেই বাচ্চাটা কনফিডেন্সটা বেড়ে যেত, তো মনটা তার মধ্যে একটা খুশি আনন্দ হয়ে যেত যে আমার তার এরকম বলেছে, তার মধ্যে একটা কনফিডেন্স আনন্দ মানে মনের মধ্যে সৃষ্টি হতো। তখন পরের দিন দেখতাম সে আরো ভালোভাবে আমার কাছে সে পড়াটা মানে সেই পড়াটা প্রেজেন্ট করত।
1: ঠিক ঠিক ঠিক,
0: বিষয়টা এরকম যে আপনি যদি কারোর প্রশংসা যদি আপনি আমি যদি যে আপনি এখানে অনুষ্ঠান করতে এসেছেন, আমি যদি আপনাকে বলি যে ম্যাডাম আপনার অনুষ্ঠানে খুব ভালো হয়েছে, এবং আপনি মনে মনে ভাববেন হয়তো প্রকাশ করবেন না যে কোনো কোনো শ্রোতা তো কেউ বলেছে আমার অনুষ্ঠানটা ভালো হচ্ছে,
1: ঠিক ঠিক,
0: এতে কি হয় পরবর্তী সময় আপনি যে অনুষ্ঠানকে আরো ভালো করার চেষ্টা করবেন,
1: একেবারে
0: আপনার মনটা একটা খুশি থাকবে, একটা উৎফুল্ল থাকবে যে কেউ না কেউ আমার প্রশংসা করেছে, আমি জানি না আমি অনুষ্ঠানটা কিভাবে করছি তো কেউ আমার প্রশংসা করেছে, আমি একটু ভালো করার চেষ্টা করি।
1: একেবারে
0: এই আসলে মূল বিষয় এটাই, কিন্তু অনেক সময় এটা একটা দুটো ফ্যাক্টর আছে, কিন্তু এই বিষয়টা অনেক অনেক অনেক ভাবে নেই। যেমন আপনি যদি প্রকাশ্যে জনসম্পর্কে কাউকে কোনো একটা বিষয় অপমান করেন, সেটা অনেকে পজিটিভ ভাবে নেয়, অনেকে আবার নেগেটিভ ভাবে নেয়।
1: যেমন
0: যেমন আমার ক্ষেত্রে আমি এক ছোট্ট করে বলছি, আমার ক্ষেত্রে সেটা হয়েছে যখন আমি মাধ্যমিকে ক্যান্ডিডেট ছিলাম, তখন আমি কিছু বকাটে ছেলের পাল্লায় পরে পড়াশোনা একটু ঢিল করে ফেলেছিলাম আমার খেয়াল আছে। তখন আমার স্কুলে হেডমাস্টার প্রকাশ্যে সকল স্টুডেন্টের সামনে আমার একটা কথা বলেছিল যে দিলীপ তুমি মাধ্যমিকে মানে পাস আর করতে পারবে না, মাধ্যমিক বানাম করতে করো তো, আমার সকলের সম্মুখেই কথাটা বলেছেন, আমার সেই দিনটা এখনো খেয়াল আছে, এবং ক্লাস বসছে স্টুডেন্ট সামনে, তো আমার সেই সকলের সামনে সেই কথাটা বলা আমার একটু অপমান হয়েছে, কিন্তু আমার মনে একটু জেদও জেগেছে যে আমি স্যারকে দেখিয়ে দিব মাধ্যমিক কিভাবে পাশ করতে হয়।
1: একেবারে
0: আমার সেই খেয়াল আছে আমি মাধ্যমিকে ভালো রেজাল্ট এবং হায়ার সেকেন্ডারি ডিভিশনে পাশ করেছি মাধ্যমিক, এবং পরে পাশ করার পর এই স্যারের বাড়িতে আমি গিয়ে মার্কশিট নিয়ে গিয়েছি এবং স্যারকে প্রণাম করেছি, স্যার আমি কি পাশ করেছি ভালো নম্বর।
1: কিছু কিছু কথা পরিস্থিতি অনুযায়ী একটু অন্যরকম অনুভূতি দেয়।
0: ম্যাডাম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কিন্তু আমি যে মানে এটাকে যেভাবে নিয়েছি সকল কিন্তু সেভাবে নেয় না,
1: একেবারেই সঠিক, ঠিক ঠিক।
0: কারণ অনেকে যারা মন মানসিকতা অনেকটা দুর্বল বা অনেকটা যারা নেগেটিভ ভাবে ভাবে উনি কেন অপমান করলেন, আমি মানে আরো খারাপের দিকে যাব বা আমি আরো নষ্ট হয়ে যাব বা সেই পথে যাব না, মনটাকে তো বিকৃত করে ফেলে, সেটা একটা অনেকে এইরকম ভাবে, আর অনেকে যেটা আমার মতন ভেবেছিল পজিটিভ মাইন্ড, তো এটা মানুষ ব্যক্তি বিশেষ আলাদা
1: আলাদা হতেই পারে অবশ্যই।
0: তবে আমাদের হ্যাঁ তবে আমাদের একটা মন মানসিকতা থাকতে হবে যে আমরা প্রশংসাটা বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আমরা যাকে ভালোবাসি যার আমাদের মনে যার স্থান রয়েছে অত্যন্ত প্রত্যেক মানুষকেই, সে ছোট করুক কিংবা বড় করুক, বড় কিছু করে দেখা, প্রশংসাটা যদি আমরা সম্মুখে করি আমার মনে সবচেয়ে ভালো বেস্ট, আর অপমানটা আমরা সত্যিকার অর্থে আমরা যাকে সত্যিকারের অর্থে ভালোবাসি আমার মনে হয় না তাদেরকে আমরা অপমান মানে জনসমক্ষে বা সকলের সামনে অপমান করাটা ঠিক নয়, কারণ অপমানটা কিন্তু আপনি সেটা শুনলেন সেটা কিন্তু সেটা কানে দিয়ে শুনে নয় সেটা হৃদয়ে, মানে তার আত্মসম্মানে কতটুকু আঘাত লাগে সেটা যারকে অপমান করা হয় সেই বুঝতে পারে।
1: একেবারেই সঠিক,
0: যদি তাকে আড়ালে বোঝানো হয় যে তুমি ভুল ধরে দেওয়া সেটা আলাদাই বিষয়, যে আপনি যদি একটা ভুল করেন আমি যদি আপনি খুব মিষ্টি ভাষা আপনাকে বলি ম্যাডাম এইটা এইটা যদি এইভাবে অনুষ্ঠানটা করো তার একটু ভালো হবে, আপনি বুঝতে পারবেন যে শ্রোতা আমাকে ভুলটা ধরে দিয়েছে অপমান করিনি, সেটা আলাদা বিষয় সেটা আপনি বুঝতে হবে।
1: ভুল সংশোধনেরও বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন উপায় রয়েছে, একেবারে অসংখ্য ধন্যবাদ।
0: এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে চলতে হবে, এবং আমরা জনসম্পর্কে বিশেষ করে অপমান যাতে মানুষকে না করি, উপহাস যাতে না করি, এই উপহাস বা অপমান তার আত্মসম্মানে প্রচন্ড করে
1: আঘাত লাগে। ঠিক ঠিক, খুব ভালো থাকবে,
0: শুভরাত্রি।
1: হ্যাঁ ধন্যবাদ আপনাকে,
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, আপনাদের প্রত্যেকের কথা শুনে, প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের মতামত শুনে মনে হচ্ছে যে আমার আজকের এই অনুষ্ঠান, আজ রাতে যে বিষয়টি রেখেছি আমি, প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে, এই বিষয়খানি রাখাটা আমার সার্থক, কারণ আপনারা এত সুন্দর করে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত আমাকে জানাচ্ছেন, আমি সত্যিই খুব আনন্দিত আপনাদের কথাগুলো শুনে, এবং আশা করছি আপনাদের কথা শুনে বা আমাদের এই আলোচনা শুনে আমাদের বাকি শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, কিছুটা হলেও আমরা বোধহয়

পরবর্তীতে আমাদের ব্যবহারে বা আচরণে পরিবর্তন আনার চেষ্টা করব। আমরা এই কথাগুলো জানি না বা বুঝি না তা তো না, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সময়ে বা পরিস্থিতিতে কোথাও কোথাও আমরাও বোধ হয় এই কথাটাকে ভুলে যাই, বা জ্ঞান তো আমরা এই ভুলটা করে ফেলি। তাই এই ভুলটা যেন আর না হয়, প্রশংসাটা প্রকাশ্যেই যেন হয় আর অপমানটা আড়ালে হয়। আর ঠিক একটু আগে বন্ধু যেটা বললেন, কিছু অপমান বা কিছু কথা কিন্তু কিভাবে আমি নেব সেটা আমার উপরেও নির্ভর করে থাকে। তাই যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে অপমানিত বোধ করে অনেকেই অনেক রকম বাজে ডিসিশন বা খারাপ ডিসিশন নিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু একেবারেই উচিত নয়। আমাকে বুঝতে হবে, জানতে হবে যে আমাকে কেন এটা বলা হয়েছে। আমার যদি কিছু সংশোধন করার থাকে সেখানে আমি অবশ্যই করব। আর সমালোচনা যে বিষয়টা, এখানে এটাকে যদি আমি ভেঙে বলি সমান আলোচনা, খারাপ ভালো দুটোই থাকা উচিত। সেখান থেকে যেটা আমার নেওয়া দরকার আমি সেটা নেব। কেউ যদি আমাকে কিছু উল্টে কিছু বলেও আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে সেখান থেকে আমার শেখার কিছু আছে কি না। তাই আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই আমার পাশে ছিলেন, যদিও আমরা মাঝখানে অন্য একটি অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করেছি, শুনেছি সেই অনুষ্ঠান আমরা, তারপরেও এইটুকু সময় আপনারা প্রত্যেকেই খুব ভালো উত্তর দিয়েছেন, খুব ভালো রেসপন্স করেছেন, সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ আমরা কথা বলছিলাম এই প্রশংসা প্রকাশ্যে অপমান আড়ালে নিয়ে। আমরা কাউকে প্রশংসা করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কার্পণ্য থাকে, কিন্তু সমালোচনার ক্ষেত্রে আবার সেটা অনেকটা উদার, তাই না? এই জায়গাটা হয়তো একটু বদল করা দরকার। কারো ভালো লাগলে অবশ্যই বলবেন, কেউ ভালো কাজ করলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রশংসা করা দরকার, কেউ আপনার জীবনে গুরুত্বপূর্ণ হলে তাকে সেটা জানিয়ে দিন। কারণ মানুষ সবসময় বুঝে নিতে পারে না যে সে আপনার কাছে কতটা মূল্যবান, কখনো কখনো সেটা বলে দিতেও হয়। আর ভুল, ভুল হলে একান্তে বলবেন, রাগ থাকলে একটু সময় নিন, সবার সামনে কথা বলাটা যদি একবারই প্রয়োজন না হয় তাহলে আপনি একান্তেই বলতে পারেন। কারণ একটা মানুষের আত্মসম্মান খুব নরম একটা জিনিস, একবার ভেঙে গেলে, আমি তো মজা করছিলাম এই কথাটা বললেই সবসময় কিন্তু সেটা জোড়া লাগে না। আজ তাই নিজেদেরই একটা ছোট্ট অভ্যাসের কথা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবতে পারি, প্রশংসা করতে যেন দেরি না করি আমরা, আর অপমান করার আগে যেন একটু থেমে যাই। যাকে ভালো লাগছে তাকে বলবো, যে ভালো করেছে তাকে বলবো যে ভালো করেছো, যে চেষ্টা করেছে তার চেষ্টাটুকুও আমরা কিন্তু স্বীকার করব। আর কেউ ভুল বললে সবার সামনে তাকে বিচার না করে একটু পাশে বসুন, হয়তো আপনার একটা সম্মানজনক কথাই তাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ মানুষকে ভেঙে দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু একজন মানুষকে তার ভুলের পরেও নিজের উপর বিশ্বাস রাখতে সাহায্য করা, সেটাই আসল মানবিকতা। তাই আজকের এই কথাটা মনে থাক, প্রশংসা প্রকাশ্যে অপমান আড়ালে। আর তার থেকেও সুন্দর করে যদি বলি, মানুষের ভালোটা পৃথিবীকে জানিয়ে দিন আর তার ভুলটা তাকে একান্তে বুঝিয়ে দিন। এইটুকু সংবেদনশীলতা হয়তো আমাদের সম্পর্কগুলোকে একটু সুন্দর করবে, হয়তো একটা মানুষকে একটু বেশি আত্মবিশ্বাসী করবে, হয়তো একটা সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাবে, আর হয়তো আমাদের নিজেদেরও আরও একটু ভালো মানুষ করে তুলবে। তাই এই ছোটো ছোটো বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের ব্যবহার, আমাদের আচরণটা কিন্তু একটুখানি পরিবর্তন করলেই আমরা দেখতে পাবো যে ঠিক কোন জায়গায় আমরা নিজেকে আরও একটু বদল করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় ঠিক রাত 10:51 হয়ে 16 সেকেন্ড, আমি আছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11 পর্যন্ত আর কিছুটা সময়। তাই শুনতে থাকুন এই গানখানি, আর যদি এর মাঝখানে কোনো বন্ধু ফোন করতে চান অবশ্যই কথা বলবো।

0: সঙ্গে রয়েছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার,
1: আমি মণি পাল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম, বলুন।
1: আমি ছোট্ট একটা কথা বলবো সবার শেষে।
0: অবশ্যই বলুন।
1: বড় বড় মহাপুরুষরা বলেছেন, লোকের দোষটা ঢাকো, গুণটা প্রকাশ করো। যদি তার গুণ থাকে সেটা প্রকাশ করো, দোষটা ঢাকো। ঢাকার মাধ্যমে, ঢাকার ওই ঢাকার কথা।

0: সব বলেছেন, তা আমি মনে করি তার দোষটাকে আমি আরামে তাকে সংশোধন করে দেব, প্রকাশ্যে নয়,
1: একেবারে একেবারে
0: প্রকাশ্যে নয়। লোক মানুষ মধ্যে তো ভুল হয়, আমি আমারও ভুল আছে, এই ভুলটাকে যদি আমি ভালোবাসার মাধ্যমে এবং আড়ালে তাকে ডেকে নিয়ে বলি, মা এই কাজটা না ঠিক হয়নি গো,
1: একেবারে
0: এই কাজটা তুমি ভুল করেছ, এটা সংশোধন করার চেষ্টা করো, কেমন মা? মা যাই সম্বোধন করে একটা বলবো আমি,
1: একেবারে একেবারে।
0: তো হ্যাঁ, আমার ওই কথাটাই শুধু মনে পড়লো যে বড় বড় মহাপুরুষের কথা মনে পড়লো, লোকে দোষটা ঢাকো, গুণ যদি থাকে 100টার মধ্যে একটা এটাকে প্রকাশ করো। রাখলাম, নমস্কার।
1: ধন্যবাদ, আপনি ভালো থাকবেন ম্যাডাম, ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ বন্ধু, একদম সঠিক কথাই বললেন আপনি, মহাপুরুষেরা তাই বলেছেন, বলেছেন যে কথা সত্য হলেও সেটাকে কটু করে বা তেতো করে বলতে নেই, কারণ সেই শব্দটা, সেই আঘাতটা আমাদের মনে অনেকটা বেশি বিঁধে যায়, তাই প্রশংসাটা এক শব্দের হলেও সেটা বলা উচিত। তাই সবাই আমরা চেষ্টা করব আমাদের এই প্রশংসা করার অভ্যেসটাকে আরও অনেকটা বেশি বাড়িয়ে তুলতে। সবাই খুব খুব ভালো থাকবেন, আর আজকের মতো এই অনুষ্ঠান বা আজকে এই যে বিষয় নিয়ে আমি কথা বলেছি, আমরা আগামীতেও একই চেষ্টা করব যে একইভাবে ঠিক এরকম সংবেদনশীল কিছু বিষয় নিয়ে কথা বলতে, যে বিষয়গুলো প্রতিনিয়ত আমাদেরকে আরও একটু বেশি ভালো মানুষ হতে শেখাবে। মানুষ, মান আর হুঁশ, আর এই দুটো যদি ঠিক থাকে তাহলে হয়তো এই প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে এই বিষয়টাকে আমরা আরও অনেকটা বেশি গুরুত্বপূর্ণভাবে দেখব। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, একটু ছোট্ট করে জানিয়ে দিই যে আগামীকাল আমাদের কী কী অনুষ্ঠান থাকছে। ঠিক সকাল 6:05 ককবরক অনুষ্ঠান শুনবেন সালকামা পান্ডা, সকাল 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 তোমায় গান শোনাবো, সকাল 9:12 শুনবেন অনুষ্ঠান বলছি তোমায়, আপনাদেরই বন্ধু আর যে অম্বালিকার সঙ্গে, সকাল 10:00 শুনবেন অনুষ্ঠান তুমি অনন্যা, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান শুনবেন খানি রাজাপমৌ, বেলা 2:30 শুনবেন গল্প পাঠের আসর চিরায়ত, বেলা 3:00 শুনবেন রবি কিরণ পর্ব, বিকেল 4:00 শুনবেন সুরের আকাশে, বিকেল 5:00 শুনবেন অনুষ্ঠান রিদমাচারে আপনাদেরই বন্ধু আর যে অঙ্কিতার সঙ্গে, সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান ইচ্ছে ঘুরি, সন্ধ্যে 7:25 সেরা কথা, রাত 8:05 অনুষ্ঠান খেলতে খেলতে, রাত 9:02 শুনবেন অনুষ্ঠান রঙ্গোলি, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, এবং এই আজ রাতে পর্বে আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর জে দেবাশিস, এবং রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM-গুলির অনুষ্ঠানে আপনারা শুনবেন। প্রয়োজনে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন হতে পারে, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত, আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমাদের এই অনুষ্ঠান আজ রাতে পর্ব নিয়ে। আজ রাতে পর্বে আমরা আজ কথা বলেছি প্রশংসা প্রকাশ্যে আর অপমান আড়ালে এই বিষয় নিয়ে। এই বিষয়ে এই আলোচনা আমাদের অনেকটা বেশি সমৃদ্ধ করেছে এটা আমাদের বিশ্বাস, এবং আগামীতেও আমরা এরকম কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। আগামীকাল আপনাদের এই অনুষ্ঠান থাকছে, আপনারা বরাবরই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নম্বরে কিন্তু কথা বলে থাকেন, ব্যতিক্রম কিছু নেই, আগামীতেও তাই হবে। তবে হ্যাঁ, ঘড়ি কাটা বলছে যে এই মুহূর্তে তো আমাকে থামতেই হয়। আমাদের এই অনুষ্ঠান গানের মাধ্যমেই, আমি একটা গানের মাধ্যমেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে যতটা সম্ভব পাশে নিয়ে ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, খুব ভালো থাকবেন সবাই।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আজ রাতে পর্ব নিয়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে, এবং ঠিক সন্ধ্যে থেকে গোটা পর্ব জুড়ে বা গোটা অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম আপনাদের সঙ্গে। আর আজ এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সময় হয়ে গেছে আজকের মতো এই অনুষ্ঠান এই পর্যন্তই রাখার। রাত 11টা থেকে আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে FM গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা আজ এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য আরেকটা বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।